সমাজ ব্যবস্থা কি হবে এই বিতর্কে সময়পাত করে। আমি আমার বর্তমান কর্তব্য থেকে বিরত থাকতে পারি না। আমরা আমাদের বর্তমান কর্তব্য যদি ঠিক মতো পালন করি, তবে ভবিষ্যতের সকল সমস্যার সমাধান আপনা থেকেই হবে। কিন্তু যদি আমরা আমাদের আজকের কর্তব্য থেকে বিরত হয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে কলহে কালাতিপাত

0: অমৃতবাণী অনুষ্ঠানে এতক্ষণ সর্দার বল্লভভাই প্যাটেলের রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যায় সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন, কাহানি নহি বদলি স্টাইল গয়া হ্যায় পপল, জো কাহানিয়া হম সুনতে আয়ে দেখতে আয়ে আব বহি বেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।
0: শুরু হচ্ছে ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান বন্দনা। এটি প্রথম গানখানি শুনবেন সনৎ সিনহার কণ্ঠে।

বন্দনা অনুষ্ঠানের শেষ গানখানি শুনলেন মণিকুন্তলা সেনের কণ্ঠে, আকাশবাণী শিলচর, খেতে খামারে।

কৃষক বন্ধুরা, কাঁকরোল একটি পুষ্টিকর ও জনপ্রিয় সবজি। কাঁকরোল গাছ লতানো প্রকৃতির। এই গাছের বিশেষত্ব হল স্ত্রী ও পুরুষ ফুল একই গাছে হয় না, তাই বাগানে দুই ধরনের গাছ না থাকলে, পরাগ মিলন না হলে ফল হবে না। কাঁকরোল বপন করার উপযুক্ত সময় হল মধ্য এপ্রিল থেকে মধ্য জুন পর্যন্ত। আমাদের রাজ্যে প্রায় সব প্রকার মাটিতেই এর চাষ করা যায়, তবে দোআঁশ এঁটেল দোআঁশ মাটি কাঁকরোল চাষের জন্য খুব ভালো। কাঁকরোল চাষের জন্য উঁচু বা মাঝারি উঁচু স্থান বাছতে হবে, যেখানে জল জমে থাকে না। ভালো উন্নত মানের কাঁকরোল পেতে বিভিন্ন প্রকারের উন্নত জাত নির্বাচন করতে হবে। এসব জাতের মধ্যে আসামি, মণিপুরী, মুকুন্দপুরী ও মধুপুরী অন্যতম। এসব জাতের ফুলগুলো খেতে বেশ সুস্বাদু এবং ফলনও বেশি হয়। কাঁকরোল চাষের জন্য জমিতে 4 থেকে 5 বার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিতে হবে। এরপর চাষের জমিতে প্রয়োজনীয় মাপের সারি তৈরি করতে হবে। প্রত্যেক সারিতে 4 থেকে 5টি বীজ বপন করতে হবে। কাঁকরোল চাষের জন্য সার প্রয়োগেরও দরকার হয় কৃষক বন্ধুরা। কাঁকরোল চাষে হেক্টর প্রতি 3 থেকে 5 টন পচা গোবর, 125 থেকে 150 কেজি ইউরিয়া, 100 থেকে 125 কেজি টিএসপি, 100 থেকে 125 কেজি এমওপি ও 80 থেকে 100 কেজি জিপসাম সার প্রয়োগ করা উপযুক্ত। রোপণের সময় অর্ধেক ইউরিয়া ও অর্ধেক এমওপি এবং অন্যান্য সার মাটিতে মিশিয়ে দিতে হবে। বাকি অর্ধেক ইউরিয়া ও এমওপি সমান 2 কিস্তি করে গাছের বৃদ্ধি পর্যায়ে একবার এবং ফুল আসার পর একবার প্রয়োগ করতে হবে। কৃষক বন্ধুরা, বীজ থেকে চারা গজানোর পর কাঁকরোল গাছের জমির নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। জমির মাটি ও গাছের অবস্থা বুঝে সেচ দিতে হবে। তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন অতিরিক্ত জল না জমে এবং জমলে যেন সেই জল বের করার ব্যবস্থা থাকে। কাঁকরোলের গাছ 10 থেকে 15 সেন্টিমিটার লম্বা হলে এর গোড়ায় একটি করে বাঁশের কঞ্চি বা কাঠি পুঁতে দিতে হবে এবং গাছ 50 সেন্টিমিটার লম্বা হলে গাছের জন্য মজবুত করে মাচা তৈরি করে দিতে হবে। কাঁকরোলে কিছু পোকার আক্রমণ হয়ে থাকে, এর মধ্যে জাপ পোকা, মাছি পোকা ও বিছে পোকা উল্লেখযোগ্য। এ সকল পোকা গাছের পাতা, ফুল ও ফল নষ্ট করে এবং কচি কাণ্ডের রস শুষে নেয়, তাই গাছে যদি এসব পোকার আক্রমণ হয় তাহলে এগুলো দমন করার জন্য উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে।

এছাড়াও কাঁকরোল গাছে কিছু রোগও হয়ে থাকে, যেমন চারার ঢলে পড়া, পাউডার মিলভিউ ও মোজাইক। প্রথম দুটি ছত্রাকজনিত এবং শেষেরটি ভাইরাসজনিত রোগ। এসব রোগের আক্রমণে কচি গাছের গোড়া পচে যায় এবং চারা ঢলে পড়ে মারা যায়। এক্ষেত্রে আক্রান্ত গাছগুলো তুলে মাটিতে পুঁতে বা পুড়িয়ে দিতে হবে। প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে আক্রান্ত গাছ থেকে এসব রোগ ভালো গাছে না ছড়ায়। কাঁকরোল হলদেটে সবুজ হলেই সংগ্রহ করা যায়। গাছ রোপণের দেড় থেকে দু মাসের মধ্যে কাঁকরোল ফুল দিতে শুরু করে, পরাগায়নের দু সপ্তাহের মধ্যে কাঁকরোল সংগ্রহের উপযোগী হয়।

ধর্মশাস্ত্রেরও পৃথিবীর নানা ধর্মের কিছুটা পরিচয় আমার হইয়াছিল বটে, কিন্তু সেই পরিচয় যে যথেষ্ট নয়, বিপদের সময়ে তা দিয়া যে পার পাওয়া যায় না, এই জ্ঞান আমার হওয়া উচিত ছিল। বিপদকালে যে বস্তু মানুষকে বাঁচায়, তৎকালে সে তা অনুমান দিয়া ধরিতে কে জ্ঞান দিয়া বুঝিতে পায় না। নাস্তিক বাঁচে তো বলে ঘটনাক্রমে বাঁচিয়া গিয়াছে, আস্তিক দেখে তাতে ঈশ্বরের হাত, ঘটনার পরে সে ধরিয়া লয়। লইতেও পারে যে ধর্মের অধ্যয়ন ও সংযমের ফলে ঈশ্বরের যে কৃপা তার লাভ হইয়াছে এ তারই ফল, কিন্তু বাঁচার সময়ে সে বুঝিতে পায় না তাকে তার সংযম রক্ষা করিয়াছে কি অন্য কিছু। এ কথা কে না জানে যে যখনই মানুষ আপন সংযম শক্তির বড়াই করে তখনই তার সংযম ধুলায় লোটায়। সংকটকালে জ্ঞানরহিত শাস্ত্রজ্ঞান সেটার মতোই অকেজ। শুধু ধর্মের জ্ঞান যে কিরূপ অকেজ তার প্রথম পরিচয় আমি বিলাতে পাই। এর পূর্বে বার কয়েক যে কিভাবে রক্ষা পাইয়াছিলাম তা বলিতে পারি না, হয়তোবা কাঁচা বয়স ছিল বলিয়া। কিন্তু এই ঘটনা যখন ঘটে তখন আমার বয়স 20। এক পুত্রের পিতা আমি, গৃহস্থাশ্রমের ব্যাপারে একেবারে আনাড়ি ছিলাম এ কথা বলা যাইবে না। খুব সম্ভব আমার বিলাতবাসের শেষ বছর 1890 সনে পোর্টসমাথে নিরামিষ আশীদের এক সম্মেলন হয়। সম্মেলনে যাওয়ার নিমন্ত্রণ পাইয়াছিলাম, অন্য এক ভারতবাসীও নিমন্ত্রণ পাইয়াছিলেন। আমরা গিয়াছিলাম পোর্টসমাথ সামুদ্রিক বন্দর, অনেক জাহাজে লোকের সেখানে আনাগোনা অবশ্য।

বসবাস। ঠিক বারবধু না হইল ঢিলে ঢালা চরিত্রের বহু স্ত্রীলোকের সেখানে বাস, এমন গৃহে আমাদের থাকার ব্যবস্থা হইয়াছিল। এর মানে এই নয় যে জানিয়া শুনিয়া অভ্যর্থনা সমিতি ওই ব্যবস্থা করিয়াছিল। আমাদের মতো উটকো যাত্রীর থাকার ব্যবস্থা করার ব্যাপারে কোন গৃহ ভালো আর কোন গৃহ মন্দ পোর্টসমথের মতো শহরে তা ঠিক করিয়া ওঠা শক্ত। রাত হইয়াছে, সভা হইতে ঘরে ফিরিয়াছে, খাওয়ার পরে তাস খেলিতে বসিয়াছে। বিলাতে ভালো ঘরের মেয়েরা অতিথির সঙ্গে তাস খেলে, তাস খেলার সময় নির্দোষ ঠাট্টা তামাশা সকলেই করে, কিন্তু এখানে আমার সহযাত্রী ও খরণীর মধ্যে অশ্লীল ঠাট্টা শুরু হইল। আমার জানা ছিল না যে আমার সাথী এ বিষয়ে ওস্তাদ, আমাতেও তার ছোঁয়া লাগে এ ঠাট্টায় যোগ দিয়ে। তাস ও খেলা একধারে রাখিয়া সীমা ছাড়াইয়া যাইতে উদ্যত হইয়াছে তো আমার সুধী সঙ্গীর।

মুখ দিয়ে যেন ঈশ্বর বলাইলেন, তোমাতে কলি ভর হয়েছে বালক, এ কাজ তোমার নয়, পালাও। লজ্জা পাইলাম, সাবধান হইলাম, বন্ধুর মহা উপকারের জন্য মনে মনে তাকে কৃতজ্ঞতা নিবেদন করিলাম। মাকে দেওয়া কথা মনে পড়িল, ভাগিলাম, কাঁপিতে কাঁপিতে নিজ ঘরে ঢুকিলাম। বুক ধড়ফড় করিতেছিল, যেমন করে ব্যাধের হাত হইতে রক্ষা পাওয়া শিকারের। যতটা মনে পড়ে পরস্ত্রী দেখিয়া এই আমি জীবনে প্রথম কামক আতর হইয়াছিলাম, রঙরস করিতে গিয়াছিলাম, বিনা ঘুমে রাত কাটে, নানা চিন্তার আনাগোনা মনে চলে, ঘর ছাড়ব, পালাবো, ভাগ্যিস সাবধান হইয়াছিলাম নয়তো গেছিলাম। খুব সতর্ক হওয়ার সংকল্প করিলাম, ঘর নয়, যত তাড়াতাড়ি পারা যায় পোর্টসমথ ছাড়িতে হইবে। দুই দিনের সম্মেলন ছিল, মনে আছে পরের দিন সন্ধ্যাবেলা পোর্টসমথ হইতে আমি চলিয়া আসি, আমার সঙ্গে দিন কয়েক থাকে। ধর্ম কি ঈশ্বরকে আর তিনি আমাদের ভিতরে কিভাবে কাজ করেন এর কিছুই তখন জানিতাম না। অন্য দশজনের মতন আমি ওপর ওপর ধরিয়া লইয়াছিলাম, ঈশ্বর আমাকে বাঁচাইয়াছেন, বরাবর সংকটকালে ঈশ্বর আমায় বাঁচাইয়াছেন, ঈশ্বর বাঁচাইয়াছেন, এই কথার গূঢ় অর্থ এখন আমি অনেকটা ধরিতে পারিয়াছি। এ কথা আমি জানি, আবার ইহাও আমি জানি যে উহার পূর্ব মহিমা আজও আমার কাছে ধরা পড়ে নাই। অধিকতর অনুভব হইতেই কেবল তা সম্ভব। তবে এ কথা বলিতে পারি কি আধ্যাত্মিক প্রসঙ্গে, কি ওকালতির ব্যাপারে, কি সংস্থা পরিচালনার বিষয়ে, কি রাজনৈতিক ডামাডুল বহু সংকটে ঈশ্বর আমায় বাঁচাইয়াছেন। দেখিতে পাইয়াছি যখন সব আশা ছাড়িয়াছে, বন্ধু ছাড়িয়াছে, ভরসা মিলাইয়াছে, তখন জানি না কোথা হইতে সহায়তা আসিয়াছে। স্তুতি উপাসনা প্রার্থনা এসব কুসংস্কার নয়, আমাদের খাওয়া পরা চলাফেরা যতটা সত্য তাহা অপেক্ষা এইসব অধিক সত্য, এইগুলি সত্য আর সবই মিথ্যা, এ কথা বলিলে বেশি বলা হইবে না।

গান্ধী চর্চা অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর, আজকের অনুষ্ঠান পরিচিতি, সুপ্রভাত, সকাল 7:05, সকাল 7:20 দেশবন্দনা। পূর্ণ মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন সকাল 7:40 ও দুপুর 1টায়। আধুনিক গান শুনবেন কিশোর কুমারের কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 1:15। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সকাল 8:50 সমীর খাস্টবিশের অর্কেস্ট্রা বাদন, রাত 8:30 ইকবাল হোসেন খার সারেঙ্গি বাদন। খেলার জগৎ অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনবেন সকাল 9টায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 বিদুষী আরতি আকলিঙ্কর টিকাকারের কণ্ঠে শুনবেন খেয়াল ও তারানা। রাত 10টায় এ অনুষ্ঠানে শিল্পী বিদুষী মালিনী মুখোপাধ্যায়। বাংলা ছবির গান বেলা 10টায়, হিন্দি ছবির গান বেলা 10:30।

করুণই ভূমিকা নিয়েছেন। পূজা পার্বণ বন্ধ করে মাঘ উৎসব, নববর্ষ, দীক্ষাদান ইত্যাদি উৎসব প্রবর্তন করেন। 1867 সালে তিনি বীরভূমের ভুবননাঙ্গা নামে একটি বিশাল ভূখণ্ড ক্রয় করে আশ্রম স্থাপন করেন। এই আশ্রমই আজকের বিখ্যাত শান্তিনিকেতন। এছাড়াও তিনি হিন্দু চ্যারিটেবল ইনস্টিটিউশনের বেথুন সোসাইটির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি কিছুদিন রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। 1851 সালের 31 অক্টোবর ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপিত হলে তিনি তার সম্পাদক নিযুক্ত হন। তিনি দরিদ্র গ্রামবাসীদের চৌকিদারি কর মুকুবের জন্য আপ্রাণ চেষ্টা করেন এবং ভারতের স্বায়ত্তশাসনের দাবি সংবলিত একটি পত্র ব্রিটিশ পার্লামেন্টে প্রেরণ করেন। তিনি বিধবা বিবাহ প্রচলনে উৎসাহী ছিলেন, তবে বাল্য ও বহু বিবাহের বিরোধী ছিলেন। শিক্ষা বিস্তারেও তার বিশেষ অবদান ছিল। খ্রিস্টধর্মের প্রভাব থেকে ভারতীয় যুবকদের রক্ষার জন্য 1867 সালে রাধাকান্ত দেব তাঁকে জাতীয় ধর্মের পরীক্ষক ও ব্রাহ্ম সমাজ মহর্ষি উপাধিতে ভূষিত করে। মহর্ষির কথা যখন এসেই গেল, তাহলে আপনাদের বুঝতে বাকি নেই যে কে তিনি। তার পরিচয় একজন ব্রাহ্ম ধর্ম প্রচারক ও দার্শনিক। তার বাবা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কনিষ্ঠ পুত্র। ঠাকুর পরিবারের আদি পদবী কুশারি এবং আদিনিবাস অধুনা পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুশ নামক গ্রামে। এরা হলেন রাঢ়ী গোত্রীয় ব্রাহ্মণ এই মহাত্মা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ 1823 থেকে 1825 সাল পর্যন্ত বাড়িতেই পড়াশোনা করেন। 1827 সালে তিনি রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে ভর্তি হন। সেখানে কিছুকাল পড়াশোনার পর তিনি বাবার বিষয় সম্পত্তি ও ব্যবসা দেখাশোনার পাশাপাশি দর্শন ও ধর্মচর্চা শুরু করেন। 1838 সালে পিতামহের মৃত্যুকালে তার মানসিক পরিবর্তন ঘটে। তিনি ধর্ম বিষয়ে আগ্রহী হয়ে মহাভারত, উপনিষদ ও প্রাচ্যপাশ্চাত্য দর্শনসহ বিভিন্ন বিষয় অধ্যয়ন শুরু করেন। এর ফলে পার্থিব বিষয়ের প্রতি তাঁর বিতস্পৃহ জন্মে এবং তার মধ্যে ঈশ্বর লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়। তত্ত্বালোচনার উদ্দেশ্যে তিনি তত্ত্বরঞ্জনী সভা স্থাপন করেন, পরে যার নাম হয় তত্ত্ববোধিনী সভা। এ সময় তিনি কঠোপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। 1842 সালে দেবেন্দ্রনাথ তত্ত্ববোধিনী সভা ও ব্রাহ্ম সমাজের দায়িত্বভার গ্রহণ করেন। পরের বছর তাঁরই অর্থে এবং অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা। এই পত্রিকায় দেবেন্দ্রনাথকৃত বৃত্তি ও বঙ্গানুবাদ সহ উপনিষদ প্রকাশিত হতে থাকে। দেবেন্দ্রনাথের প্রচেষ্টায় প্রকাশ্য সভায় বেদ পাঠও শুরু হয়। 1844 সালে দেবেন্দ্রনাথ প্রথম ব্রহ্মোপাসনা পদ্ধতি প্রণয়ন করেন এবং পরের বছর থেকে তা ব্রাহ্ম সমাজে ব্যবহৃত হতে থাকে। দীর্ঘ শাস্ত্রচর্চার ফলে তিনি উপলব্ধি করেন যে উপনিষদের ওপর ব্রাহ্মধর্মের ভিত্তি স্থাপন সম্ভব নয়। তাই 1848 সাল থেকে তিনি ক্রমান্বয়ে তত্ত্ববোধিনী পত্রিকায় ঋগ্বেদের অনুবাদ প্রকাশ শুরু করেন, যার ব্রাহ্মধর্ম নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। 1853 সালে তিনি তত্ত্ববোধিনী সভার সম্পাদক নিযুক্ত হন এবং 1859 সালে ব্রাহ্ম বিদ্যালয় স্থাপন করেন। মহর্ষিকে নিয়ে আজ এত কথার কারণ হচ্ছে, 1817 সালে 15 মে দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। আজকের দিনে তাঁর কথা উচ্চারণে তাঁকে সম্মান জ্ঞাপন।

0: গানখানি শুনলেন শ্রাবণী সেনের কণ্ঠে। এবারে গল্প পাঠ। এতে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা গল্প থেকে ধারাবাহিক পাঠ শুনবেন।
1: যখন কুসুম অস্ত্র মুছিয়া মুছিয়া এই কথাগুলি বলিতেছিল, তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়ে আমার পাষাণ চাপিয়াছিলেন। কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী বলিলেন, যাহাকে স্বপ্নে দেখিয়াছ সে কে বলিতে হইবে? কুসুম জোর হাতে কহিল, তাহা বলিতে পারিব না। সন্ন্যাসী কহিলেন, তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছে, সে কে স্পষ্ট করিয়া বল। কুসুম সবলে নিজের কোমল হাত দুটি পীড়ন করিয়া হাত জোর করিয়া বলিল, নিতান্ত সে কি বলিতেই হইবে? সন্ন্যাসী কহিলেন, হ্যাঁ বলিতেই হইবে। কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল, প্রভু সে তুমি। যেমনি তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল, অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল। সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন। যখন মূর্ছা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল, তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন, তুমি আমার

সকল কথাই পালন করিয়াছ, আর একটি কথা বলিব পালন করিতে হইবে। আমি আজি এখান হইতে চলিলাম, আমার সঙ্গে তোমার দেখা না হয়, আমাকে তোমার ভুলিতে হইবে, বলো এই সাধনা করিবে? কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসীর মুখের পানে চাহিয়া ধীর স্বরে কহিল, প্রভু তাহাই হইবে। সন্ন্যাসী কহিলেন, তবে আমি চলিলাম। কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল, তাহার পায়ের থোলা মাথায় তুলিয়া লইল, সন্ন্যাসী চলিয়া গেলেন। কুসুম কহিল, তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে, বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল। এতটুকু বেলা হইতে সেই জলের ধারে কাটাইয়াছে, শ্রান্তির সময়ে জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে, তবে আর কে লইবে? চাঁদ অস্ত গেল, রাত্রি ঘোর অন্ধকার হইল, জলের শব্দ শুনিতে পাইলাম, আর কিছু বুঝিতে পারিলাম না। অন্ধকারে বাতাস শুভ করিতে লাগিল, পাছে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন ফু দিয়া আকাশের তারাগুলিকে নিবাইয়া দিতে চায়। আমার কোলে যে খেলা করিত, সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল জানিতে পারিলাম না।

শ্রোতা বন্ধুরা, আসুন এবারে চোখ বুলিয়ে নেওয়া যাক আজকের স্থানীয় পত্রিকাগুলির গুরুত্বপূর্ণ খবরে। গতকাল উত্তরপ্রদেশে ভয়াবহ তুফানে প্রাণহানির খবর আজ এখানকার দুটি কাগজ প্রথম পৃষ্ঠায় প্রধান শিরোনাম করেছে। যুবসংঘ প্রধান শিরোনামে লিখেছে, মৃত্যুর তুফান, উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টিতে হত 111। স্বামী প্রসঙ্গ মূল শিরোনামে ছবি দিয়ে লিখেছে, ঝড়ের দাপটে আকাশে উঠছে মানুষ, উত্তরপ্রদেশে হত 100। বাতিলপি আজ ছবি দিয়ে প্রধান শিরোনামে মণিপুরের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে এনেছে। শিরোনাম, পনবন্দি 38, আতঙ্কে মণিপুর। অন্যান্য খবরে আজ রাজ্য রাজনীতির একাধিক শিরোনাম স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। যুবসংঘ বেশ বড় হরফে লিখেছে, চার মন্ত্রীকে দপ্তর বিতরণ, নতুন দায়িত্বে অতুল অজন্তা। বাতিলপি এই খবরের শিরোনামে লিখেছে, অর্থ হারালেন অজন্তা, নয়া মন্ত্রীদের দপ্তর দিলেন হিমন্ত। সাময়িক একইভাবে লিখেছে, অতুল বরা কৃষি দপ্তর হারিয়েছেন। এর পাশে আরেকটি বিশেষ খবরে সাময়িক জানাচ্ছে, 16 রাজ্য ও 3 কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর বিজ্ঞপ্তি কমিশনের। খবরটি বিশেষ গুরুত্ব পেয়েছে যুবসংঘের প্রথম পৃষ্ঠায়। যুবসংঘ আরও জানাল, টানা 10 ঘণ্টা জেরা, 24 মে ফের তলব পবন খেড়াকে। সাময়িক আজ ছবি দিয়ে বিশেষভাবে উল্লেখ করেছে, কামাখ্যায় পুজো দিয়ে দ্বিতীয় দিনে ম্যারাথন বৈঠক মুখ্যমন্ত্রীর। বিদ্যুৎ থেকে বিনিয়োগ, কামাখ্যা করিডোর থেকে শিল্পায়নে গতি বাড়ানোর নির্দেশ। মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে সাময়িক জানাচ্ছে, কুকি নাগা বংশোদ্ভূত 38 জনেরও বেশি মানুষকে বন্দী করে রেখেছে বিভিন্ন গোষ্ঠী। বাতিলপি বেশ বড় জায়গা নিয়ে স্থানীয় একটি খবরে জানাচ্ছে, জিরিঘাটে গভীর রাতে পুলিশের এনকাউন্টার, হত মাদক মাফিয়া। অ্যাঙ্কারে এক্সক্লুসিভ একটি খবরে বাতিলপি লিখেছে, প্রদ্যুতের নগাঁও লোকসভা আসনে উপনির্বাচনে পাখির চোখ শাসক বিরোধীর। এদিকে গত কিছুদিন ধরে মুখ্যমন্ত্রীর নির্বাচন নিয়ে কেরলে যে ডামাডোল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে স্থানীয় সব পত্রিকা প্রথম পৃষ্ঠায় খবর পরিবেশন করেছে। বাতিলপি লিখেছে, ভিডি শক্তিশালী কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী, 18 মে শপথ। এই খবরটি দিতে গিয়ে সাময়িক লিখেছে, রাহুলের ঘনিষ্ঠ নন, কর্মীদের দাবি মেনে কেরলের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি শক্তিশান। যুবসংঘ অন্য খবরে জানাচ্ছে, অসমীয়ত্ব ছেড়ে হিন্দুত্ব, ইউসিসির বিরোধিতা গৌরব অখিলের। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি, ওমান উপকূলে রহস্যময় হামলায় ভারতীয় জাহাজ ডুবে যাওয়ার খবর আজ জানিয়েছে যুবসংঘ। পাশাপাশি রয়েছে ডলারের বিপরীতে রুপির ঐতিহাসিক পতনের খবর। সাময়িক আরেকটি খবরে জানাল, মমতার প্র্যাকটিস ও রেজিস্ট্রেশন নিয়ে তথ্য চাইল জাতীয় বার কাউন্সিল। এছাড়া নববার্তা প্রসঙ্গে আজকের লিড স্টোরি, ম্যারাথন জেরায় বিস্ফোরক স্বীকারোক্তি, ভূ তথ্যের যোগান দিয়েছিলেন গৌরব গগৈ, জেরায় পবন খেরা। নববার্তায় আরও রয়েছে, জিরিঘাটের বোমাপুঞ্জিতে এনকাউন্টারে খতম মাদক পাচারকারী, তৃতীয় পর্যায়ের এসআইআর ঘোষণা নির্বাচন কমিশনের। এবারে চলে যাচ্ছি সম্পাদকীয় শিরোনামে। সাময়িক প্রসঙ্গে তার সম্পাদকীয় শিরোনামে লিখেছে, শ্রী জোসেফ বিজয়ের সামনে কঠিন পরীক্ষা। বার্তালিপির সম্পাদকীয়

অন্তর্দ্বন্দ্ব ও হিংসা। নববার্তা প্রসঙ্গে তার সম্পাদকীয় শিরোনাম সাজিয়েছে এরকম, নতুন মন্ত্রিসভা ও অসম। শ্রোতা বন্ধুদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। আগামীকাল অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল। নমস্কার। আকাশবাণী শিলচর, দেশবন্দনা।

দেশবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান শুনলেন সমবেত কণ্ঠে আকাশবাণী শিলচর। স্টুডিও ঘড়িতে এখন সকাল 7:24 হয়ে 55 সেকেন্ড। প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলায় জাতীয় সংবাদ এবং পরে আমাদের কেন্দ্রের আঞ্চলিক সংবাদ শুনবেন।

আকাশবাণী খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা হচ্ছেন। ছদিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। সরকার সুনামদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী গতকাল উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেছেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো 200 জন। চীনের ম্যাকাওতে একাদশ সান্না বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া সোনা জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরে রওনা দেবেন।

0: ছদিনের এই সফরে প্রথমে যাবেন সংযুক্ত আরব আমিরশাহীতে, এরপর তিনি নেদারল্যান্ড, সুইডেন, নরওয়ে এবং ইতালি সফর করবেন। আবুধাবিতে তিনি সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা, প্রযুক্তি, সংস্কৃতি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক ইত্যাদি বিষয়গুলি আলোচনার প্রাধান্য পাবে বলেই মনে করা হচ্ছে। সফর শুরুর আগে সাংবাদিকদের সামনে বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব অসীম মহাজন বলেন যে দুদেশের সম্পর্কের ক্ষেত্রে জ্বালানি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন যে গত বছর সংযুক্ত আরব আমিরশাহী ছিল ভারতের অপরিশোধিত তেলের চতুর্থ বৃহত্তম উৎস। ভারতের মোট জ্বালানি চাহিদার প্রায় 11% এখান থেকে আমদানি করা হয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরশাহী ভারতের মোট আমদানিকৃত তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি প্রায় 40% সরবরাহ করে থাকে। ভারতের পেট্রোলিয়াম রপ্তানি ক্ষেত্রেও এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সফরের দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী যাবে নেদারল্যান্ডসে, সেখানে তিনি রাজা উইলিয়াম আলেকজান্ডার এবং রানী ম্যাক্সিমার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের প্রধানমন্ত্রী জব জেটেনের সঙ্গেও এক বৈঠকে মিলিত হবেন। নেদারল্যান্ডসে এটি শ্রী মোদীর দ্বিতীয় সফর। তৃতীয় পর্যায়ে রবিবার সুইডেনের কোটেনবার্গে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। এর মধ্যে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবনী প্রযুক্তি, স্টার্ট আপ, সরবরাহ শৃঙ্খল, প্রতিরক্ষা, মহাকাশ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনা। দুই প্রধানমন্ত্রী শিল্পের জন্য ইউরোপীয় রাউন্ড টেবিল বৈঠকেও ভাষণ দেবেন। চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী নরওয়ে পৌঁছবেন। তৃতীয় ভারত নর্ডিক শিখর সম্মেলনে যোগদানের পাশাপাশি এটি শ্রী মোদীর নরওয়েতে প্রথম সফর। ভারত থেকে 43 বছর পর প্রথম কোন প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন। সফরকালে শ্রী মোদী রাজা হ্যারল্ড বি ও রানী সানজার সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরের চতুর্থ পর্যায়ে শ্রী মোদী যাবেন ইতালিতে, সেখানে রাষ্ট্রপতি সার্গিও মাতারেলা এবং প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে তিনি বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে, টেকসই উন্নয়নের প্রসার ঘটাতে, অর্থনৈতিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করবে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসা ব্রিক্স দেশগুলির বিদেশমন্ত্রী ও প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, উদীয়মান অর্থনীতি দেশগুলির মধ্যে সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়া এবং গ্লোবাল সাউথের আকাঙ্ক্ষাগুলিকে আরও জোরদার করতে ব্রিক্স একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর আগে সম্মেলনের উদ্বোধনী ভাষণে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেন, বিশ্বব্যবস্থায় শান্তি ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সংঘাত, আলোচনা ও কূটনীতির গুরুত্বকেই বারবার মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন যে প্রযুক্তিগত উন্নতি বিশ্ব পরিমণ্ডলকে বদলে দিচ্ছে এবং একে সুশাসন ও অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধির কাজে ব্যবহার করা যেতে পারে। ড জয়শঙ্কর সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দিয়েছেন।
1: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: ব্রাজিলের বিদেশমন্ত্রী মাউরো ভিয়েরা, রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গি লাভরাভ, ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি, ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুজিওনো এবং দক্ষিণ আফ্রিকার বিদেশমন্ত্রী রোনাল্ড লামেলা সহ অন্যান্য নেতারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সম্মেলনের মূল ভাবনাই হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের জন্য নির্মাণ। সম্মেলনের দ্বিতীয় দিনে আজ ব্রিক্স @20 শীর্ষক একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বিশ্ব শাসন ব্যবস্থা এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কার নিয়ে আলোচনা হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পুত্তাপত্তিতে বেশ কয়েকটি মহাকাশ ও প্রতিরক্ষা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সূচনা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এজেন্সির একটি বিমান একত্রীকরণ ও পরীক্ষা কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এছাড়াও শ্রী সিং আনাকাপল্লি জেলার টি সিরসাপল্লি গ্রামে ভারত ডায়নামিক্স লিমিটেডের একটি অত্যাধুনিক নৌ ব্যবস্থা উৎপাদন কেন্দ্রে ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে।

আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার অ্যাডভান্স অথরাইজেশন স্কিমের আওতায় সোনা আমদানির ক্ষেত্রে 100 কেজির একটি সীমা নির্ধারণ করে দিয়েছে। এই স্কিমের অধীনে অলংকার রপ্তানিকারকেরা শুল্কমুক্তভাবে কাঁচামাল বা উপকরণ আমদানি করার সুযোগ পেয়ে থাকেন। ডাইরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডস বৈদেশিক বাণিজ্যের মহানির্দেশকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে সোনা আমদানির জন্য অ্যাডভান্স অথরাইজেশন কেবল তখন ইস্যু করা হবে যদি আমদানিকৃত সোনার পরিমাণ 100 কেজির সীমার মধ্যে থাকে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স বা নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসন্ন পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সে বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। স্কুল শিক্ষা উচ্চশিক্ষা বিভাগের সচিব, ন্যাশনাল টেস্টিং এজেন্সি ডিরেক্টর জেনারেল, সিবিএসই বোর্ডের চেয়ারপারসন সহ সংশ্লিষ্ট একাধিক বিভাগের শীর্ষকর্তারা এদিনে বৈঠকে যোগ দেন। উত্তরপ্রদেশে গত 36 ঘণ্টায় বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের কারণে 111 জনের মৃত্যু হয়েছে এবং 200 জন আহত হয়েছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেট ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি তাদের প্রতি 3 ঘণ্টা অন্তর ক্ষতিপূরণের সর্বশেষ অবস্থা সম্পর্কে তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে রয়েছে প্রয়াগরাজ, ভাদোই, মির্জাপুর, ফতেপুর এবং বারাণসী। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, কেরালাম, মাহে এবং দক্ষিণ কর্ণাটকে আজ ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর আইএমডি। কেরালায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হিমালয় পাদদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, তামিলনাড়ু, পুডুচেরি ও করাইকালে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, চণ্ডীগড়, হরিয়ানা, গোয়া, পাঞ্জাব, রাজস্থান, ওড়িশা, ত্রিপুরা ও মিজোরামে। ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে তৃতীয় পর্যায়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। দুপক্ষের মধ্যে আজও বৈঠক চলার কথা। এই শান্তি আলোচনায় দুপক্ষে কোনো সমাধান সূত্রে পৌঁছেছে কিনা তা জানা যায়নি। তবে হিজবুল্লাহর অস্ত্র সংবরণ ও দুদেশের সম্পর্কের উন্নতি প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়েছে বলেই জানা গেছে। চীনের ম্যাকাউতে একাদশ সান্ডা বিশ্বকাপ প্রতিযোগিতায় মহিলাদের 52 কেজি বিভাগে গতকাল স্বর্ণপদক জয় করেছেন ভারতের উশু খেলোয়াড় অপর্ণা দাহিয়া। ফাইনাল ম্যাচে স্ট্রেট সেটে তিনি পরাজিত করেছেন ভিয়েতনামের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন থি ফোং এনগা এনগোকাকে। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম সোনা জয়। ধর্মশালায় আইপিএল ক্রিকেটে গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স 6 উইকেটে হারিয়ে দিচ্ছে পাঞ্জাব কিংসকে। প্রথমে ব্যাট করে 8 উইকেটে হারিয়ে 200 রান করে পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে 6 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 201 রান তুলে নেয় মুম্বাই দল। আইপিএলে আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরে রওনা হচ্ছেন। 6 দিনের এই সফরে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী বলেছেন ভারতের সভাপতিত্বে ব্রিক্স গোষ্ঠী বহুপাক্ষিকতাকে শক্তিশালী করতে এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে একযোগে কাজ করবে। খবর শেষ হল স্থানীয় সংবাদের পরেই।

আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী। নির্বাচন কমিশন ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও সিকিম সহ মোট 16টি রাজ্য ও 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে পর্যায়ক্রমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া এসআইআর শুরু করার কথা ঘোষণা করেছে। উত্তর পূর্বাঞ্চলের এই 7টি রাজ্য ছাড়া অন্যান্য যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হবে সেগুলি হচ্ছে অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড, কর্ণাটক, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, পাঞ্জাব, উড়িষ্যা, দিল্লি, চণ্ডীগড়, দমন ও দিউ। সমগ্র দেশে চূড়ান্ত এবং শুদ্ধ ভোটার তালিকা প্রস্তুত করার লক্ষ্যেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়। আসাম মন্ত্রিসভায় রামেশ্বর তেলিকে রূপান্তর ও উন্নয়ন, শ্রমকল্যাণ, চা জনগোষ্ঠী এবং আদিবাসী কল্যাণ বিভাগের অতুল বড়াকে পঞ্চায়েত ও

উন্নয়ন, আসাম চুক্তি রূপায়ণ, সীমান্ত সুরক্ষা এবং আবগারি বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। একইভাবে মন্ত্রী চরণ বড়কে পরিবহন, বড়োল্যান্ড কল্যাণ বিভাগ এবং অজন্তা নিয়োগকে মহিলা ও শিশু কল্যাণ বিকাশ ও পর্যটন বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়েছে। কাছাড় পুলিশের গুলিতে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড কুকি লিবারেশন আর্মির সদস্য তথা ড্রাগস মাফিয়া সাইলেন্ট ডঙ্গল নিহত হয়েছে। আসাম মণিপুর সীমান্ত অঞ্চলের জিরিঘাটে ড্রাগস মাফিয়াকে লক্ষ্য করে গুলি চালালে সাইলেন্ট ডঙ্গলের মৃত্যু হয়। এ ঘটনায় নবদ্বীপ তাঁতি এবং সন্তোষ বিশ্বাস নামের দুজন পুলিশকর্মী গুরুতর আহত হয়েছেন। জেলা প্রবীণ পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া জানান যে কয়েকদিন পূর্বে জিরিঘাট অঞ্চলে ড্রাগস চক্রের গুলিচালনায় পুলিশকর্মী শরীফ হোসেনের গুরুতরভাবে আহত হয়েছিলেন। সেই ঘটনার পর পুলিশ অঞ্চলটিতে তীব্র তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে গত বুধবার রাতে জিরিঘাটের বোমাপঞ্জি এলাকায় সাইলেন্ট ডঙ্গলের মৃত্যু হয়। সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যু মামলায় অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের আবেদন আজ গৌহাটি হাইকোর্টের বিচারপতি মিতালী বরঠাকুরিয়ার বিচারপীঠে শুনানির জন্য গ্রহণ করা হবে। এর আগে গৌহাটি হাইকোর্টের বিচারপতি পার্থিব জ্যোতি শইকিয়ার বিচারপীঠ অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের জন্য অনুরোধ জানিয়ে দাখিল করা আবেদনটি শুনানির জন্য গ্রহণ করতে অস্বীকার করে। বিচারপীঠ এর পরিবর্তে অভিযুক্তের জামিন আবেদন হাইকোর্টে অন্য বিচারপীঠে তালিকাভুক্ত করতে নির্দেশ দেয়। ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর, গুয়াহাটি সহ সমগ্র রাজ্যে আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দুদিনও রাজ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান বিভাগের পক্ষ থেকে জানানো হয়। পরিস্থিতির প্রতি লক্ষ্য রেখে রাজ্য দুর্যোগ মোকাবিলা বিভাগকে যাবতীয় প্রস্তুতি ও সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। কাজিরঙ্গা জাতীয় উদ্যান আগামী 25 মে থেকে পর্যটকদের জন্য বন্ধ থাকবে। প্রতিকূল আবহাওয়া এবং জাতীয় উদ্যানের ভিতরের এলাকাগুলির প্রতি লক্ষ্য রেখে উদ্যান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। হাইলাকান্দি জেলায় আসন্ন বর্ষার মৌসুমকে সামনে রেখে জেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা আয়ুক্ত অভিষেক জৈনের পৌরোহিত্যে গত বুধবার এই উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন প্রতিরোধমূলক পদক্ষেপ, ত্রাণ সামগ্রীর পর্যাপ্ত মজুদ, উদ্ধার কার্যসূচি এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় রক্ষার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় জেলা আয়ুক্ত শ্রী জৈন বন্যার সময় সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষায় আগাম নজরদারি জোরদার করা এবং প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন। আসাম পশু চিকিৎসা এবং মৎস্য বিশ্ববিদ্যালয়ের অধীনে 2026-27 শিক্ষাবর্ষের জন্য প্রথম বছরের স্নাতক পাঠ্যক্রমে নামভর্তি সিইউইটি 2026-এর মেধার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর বি কে শর্মা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.aau.ac.in এবং www.abfu.ac.in এ শিক্ষার্থীরা সব তথ্য লাভ করে অনলাইনে আবেদন করতে পারবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইএন নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AINNews_শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাবে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে, শিল্পীর কণ্ঠে আবারও রবীন্দ্রসঙ্গীত শুনলেন দুপুর একটায়। আকাশবাণী শিলচর। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিচ্ছি। আধুনিক গান শুনবেন কিশোর কুমারের কণ্ঠে সকাল 8:40 ও দুপুর 1:15। লোকযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 8:50 শুনবেন সমীর খাসনবিশের অর্কেস্ট্রা বাদন। রাত 8:30 শুনবেন ইকবাল হোসেন খার সারেঙ্গি বাদন। খেলার জগৎ অনুষ্ঠানটির পুনঃপ্রচার শুনবেন সকাল 9:00। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সকাল 9:30 বিদুষী আরতি আকলিঙ্কার টিকেকারের কণ্ঠে শুনবেন খেয়াল ও তারানা। রাত 10:00 এই অনুষ্ঠানের শিল্পী বিদুষী মালিনী মুখোপাধ্যায়। বাংলা ছবির গান বেলা 10:00, হিন্দি ছবির গান বেলা 10:30, বেলা 12:00 ও রাত 7:15। এছাড়া রাত 9:30 আবারও হিন্দি ছবির গান শুনবেন একক শিল্পীর কণ্ঠে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে গজল শুনবেন বেলা 11:00। বেলা 11:30 অনুষ্ঠান আমার কথা, এতে নিজের কথা বলবেন শ্রাবণী দেবরায় গঙ্গোপাধ্যায়। এরপর শুনবেন শর্মিষ্ঠা দাস ও দেবাচরণ স্বামীর পরিবেশনায় লোকগীতি। দুপুর 1:40 লোকগীতি শিল্পী স্বাগত। এছাড়া রাত 8:00 মাটির গান অনুষ্ঠানে আবারও লোকগীতি শুনবেন উত্তমা পাল ও সম্প্রদায়ের পরিবেশনায়। মহিলা মজলিশ বেলা 12:30 গীত শুনবেন মান্টি পালের পরিবেশনায় দুপুর 2:30। অমরেন্দ্র চক্রবর্তী ভজনের শিল্পী দুপুর 2:45। বিকেল 5:05 মণিপুর

প্রিয় অনুষ্ঠান দেবাসা অনুষ্ঠান বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী সন্ধে ছটা পনেরো মিনিটে সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিটে চাষাবাদের কথা। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষ নিয়ে বলবেন মন্তোষ রায়। রাত আটটা তিরিশ মিনিটে শুনবেন ওস্তাদ বিসমুল্লাহ খাঁ ও সম্প্রদায়ের পরিবেশনায় সানাই বাদন। দিল্লি কেন্দ্রে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট শুনতে পাবেন রাত নটা পনেরো মিনিটে। আজকের বাকি অনুষ্ঠানগুলো সম্পর্কে আপনাদের আবারও জানিয়ে দিলাম।

আকাশবাণী শিলচর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে প্রভাতী সংবাদ এবং এরপর শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় সংবাদ শুনবেন।

আকাশবাণী শিলচর অনুষ্ঠানে এবারে আধুনিক গান শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনলেন কিশোর কুমারের কণ্ঠে আকাশবাণী শিলচর। লোহ যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনলেন সমীর খাস্টবিশের অর্কেস্ট্রা বাদন।

লঘুযন্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ সমীর খাস নবীশের অর্কেস্ট্রা বাদন শুনলেন। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে খেলার জগৎ।

0: সিনিয়র আন্তঃজেলা নুরুদ্দিন ট্রফির কোয়ার্টার ফাইনাল ম্যাচ হেরে বিদায় নিল শিলচর জেলা দল। গুয়াহাটির জাজেস ফিল্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনসুকিয়া জেলা দলের কাছে হেরে যায় শিলচর। কার্যত ব্যাটিং বোলিং ব্যর্থতা এবং ক্যাচ মিস করার ফলে ম্যাচটি হাতছাড়া হয়ে যায়। যদিও এবারে টুর্নামেন্টের তিনটি ম্যাচে 25টি উইকেট দখল করেছেন শিলচর দলের অধিনায়ক রাহুল সিং। গুরুত্বপূর্ণ ম্যাচটি হেরে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন শিলচর দলের অধিনায়ক রাহুল সিং। তিনি আকাশবাণীকে জানালেন,
1: আমি মনে করি আমাদের সবে ঠিক ছিল, বাট আমাদের আনফরচুনেটলি ব্যাটিংটা কলাপস করেছিল ফার্স্ট ম্যাচে, তার জন্য আমরা মানে লিড নিতে পারিনি। লিড নিলে মানে আরো ভালো হতো। মানে সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্ট আছে আমাদের মানে ব্যাটিংটা কলাপস করেছে।
2: তো ওই ম্যাচে প্রথমে ব্যাট কে করেছে?
1: ওই ম্যাচে তিনসুকিয়া ফার্স্ট ব্যাট করেছে, আমি টস জিতে ফিল্ডিং নিয়েছিলাম।
2: তিনসুকিয়া প্রথম ইনিংসে রান
1: 210 রান করেছিল ওরা। আমি নিয়েছিলাম ফার্স্ট ইনিংসে 5টা উইকেট, আর ঋত্বিক একটা, দিবাকর একটা, শুভম মন্ডল একটা নিয়েছিলাম ফার্স্ট ইনিংসে, 2টা রান আউট।
2: এরপরে শিলচর দল ব্যাট করতে নেমে
1: আমরা ব্যাট করতে নেমে 100 সামথিং অল আউট।
2: আচ্ছা,
1: আমরা 102 অল আউট ফার্স্ট ইনিংস, 210 করেছিল, আমরা 102 অল আউট ফার্স্ট ইনিংস।
2: তো এই যে ব্যাটিং ব্যর্থতা এ ব্যাপারে কি বলবেন?
1: ওরা মানে যেরকম খেলতে লাগে উইকেটের হিসাবে ওরকম খেলতে পারেনি ওরা। ওরা মানে অল্প স্ট্রোক খেলার জন্য বল অল্প লো ছিল, যে বলগুলো ওরা মানে শর্ট মারার জন্য যে বল চুজ করেছে রং বল চুজ করেছিল,
2: শর্ট সিলেকশন ঠিক হয়নি।
1: শর্ট সিলেকশনের জন্য আমাদের প্রবলেম আছে অল্প।
2: কিন্তু আমরা আগের ম্যাচগুলিতে যতটা খেলেছো, শিলচর দল খেলেছে, দুজন ব্যাটসম্যানের ব্যাট থেকে সেঞ্চুরি এসেছে, ভালো বোলিং হয়েছে, সবাই ব্যাটে রান পেয়েছে, হঠাৎ করে সেটা কি আন্ডার এস্টিমেট?
1: আন্ডার এস্টিমেট বলবো না, মানে বলবো ওই দিন মানে সব তো কনফিডেন্টে ছিল, টস জিতে আমরা ফিল্ডিং নিলাম, অল্প উইকেটটা অল্প ভিজে ছিল, ভিজা ছিল মানে আগের দিন বৃষ্টি হয়েছিল গুয়াহাটিতে, তাই জন্য অল্প মানে মশ্চার ছিল, তখন আমি টস জিতে ফিল্ডিং নিলাম। বাট মানে আমাদের ওরা 107/7 হয়ে গেছিল, বাট অল্প পার্টনারশিপ হয়ে গেছে, মানে উইকেটটা শুকানোর পরে অল্প ভালো হয়েছিল। তো ওদের লাস্টে যে একটা ব্যাটসম্যান ছিল, একটা অলরাউন্ড মানে ট্যালেন্টার নিয়ে ওরা রানটা করে নিয়েছে, বাট এটার মধ্যে আমাদের ক্যাচও মিস করেছে ফার্স্ট ইনিংসে, লাস্টে পার্টনারশিপ হয়েছে ওদের। আর তার জন্য আমাদের এই ম্যাচটা যে কলাপস হওয়ার রিজনটা এখানে হয়ে গেছে, একটা মানে ফার্স্টে ফিল্ডিং এ আমরা বোলিং ভালো করেছি, বাট আমাদের ক্যাচ গুলো বহুত ড্রপ হয়েছিল কোয়ার্টার ফাইনালে।
2: আর সেকেন্ড ইনিংসে তিনসুকিয়ার রান কি ছিল?
1: সেকেন্ড ইনিংসে ওরা আমাদের ফলোন দিয়েছিল, মানে 100 রানের মানে 100 রান ছিল, তার জন্য ওরা ফলোন দিয়েছিল, আমরা 195 বানিয়েছিলাম, তার মধ্যে অমন সিং সেঞ্চুরি করেছিল, বাকি সব নর্মালি রান।
2: তারপর
1: ওদেরকে আমরা টার্গেট দিলাম 88 রানের, হ্যাঁ ওরা চেজ করে নিয়েছিল, ওদের 3 উইকেট পড়েছিল, ওইটার মধ্যে 2 আমি নিয়েছিলাম, একটা পারভেজ মুশারফ নিয়েছিলাম।
2: তাহলে মানে এই ম্যাচের টস জিতে ফিল্ডিং নেওয়াটা কি ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন?
1: না, সিদ্ধান্ত ভালো ছিল, কারণ সকালবেলা পিচটা অল্প ভিজেছিল, মানে ময়েশ্চার ছিল, এবার আমাদের মানে উইকেট গুলো নিয়ে নিলে জলদি ভালো হবে। বাট যখন লাঞ্চের আগ পর্যন্ত ওদের 107/7 ছিল, তখন তো আমরা প্লাস পয়েন্টে ছিলাম 140, তারপরে যে ওরা পার্টনারশিপ করতে চেষ্টা করলো, তখন আমাদের কাছে ক্যাচ এসেছিল, বাট আমাদের ফিল্ডাররা গ্র্যাব করতে পারেনি, ওইটা সবচেয়ে বড় মানে আমরা চান্স দিয়েছি ওদের ক্যাচ মিস করে, তাই ওদের ভালো হয়েছে।
2: তো কোয়ার্টার ফাইনাল সহ কতটা ম্যাচ খেলতে হয়েছে? 4টি
1: ম্যাচ খেলেছিলাম।
2: এই 4টি ম্যাচে অধিনায়ক হিসেবে আপনি মোট কতটা উইকেট পেয়েছেন 4টি ম্যাচে?
1: আমার তো সর্বোচ্চ 25টা উইকেট
2: এই 4টি ম্যাচে।
1: হ্যাঁ, মানে গুয়াহাটির লোক আমি বোলিং করিনি, গুয়াহাটির সাথে আমি খালি 3টা ম্যাচে বোলিং করেছি, 3টা ম্যাচে আমার 25টা উইকেট।
2: 3টি ম্যাচে 25টা উইকেট?
1: হ্যাঁ।
2: আপনি কি এটা কি

0: কুনুদ্দিন ট্রফিতে একটি টুর্নামেন্টে 25টা উইকেট লাভ করা, এটা কি নতুন রেকর্ড আপনার?
1: না না, আমি আগেও নিয়েছি, আগে তো 50টা উইকেট নিয়েছি
0: একটা টুর্নামেন্টে।
1: একটা টুর্নামেন্টে 47 না 48 উইকেট নিয়েছিলাম, যে বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেই বছর।
0: তো আপনার বোলিং পারফরমেন্স যেটা এবারও ছিল সেটাতে আপনি খুশি?
1: আমি খুশি, বাট টিম জিতলে বেশি ভালো লাগতে হবে। পারফরমেন্স করেছি, কলেজের ম্যাচেও 5টা উইকেট নিয়েছি প্রথম ইনিংসে, বাট

0: ছিল সেটাতে আপনি খুশি?
1: আমি খুশি, বাট টিম জিতলে বেশি ভালো লাগতো। পারফরমেন্স করেছি, কলেজের ম্যাচেও 5টা উইকেট নিয়েছি প্রথম ইনিংসে, বাট ম্যাচটা না জিতা এই পারফরমেন্সের ভ্যালু নেই। তো পারফরমেন্স ম্যাটার করে, মানে যে ম্যাচটা জিতাবো ওইটাই ম্যাচটা মানে ভ্যালু করে আমার জন্য।
0: তিনশুকিয়ার বিরুদ্ধে কোন ব্যাটসম্যান জুটি বাঁধতে পারেননি, সেটা কি কোনো ইঞ্জুরির কোনো কারণ ছিল কি?
1: না না, ইঞ্জুরি কোনো কারণ নেই, মানে মিস শর্ট সিলেকশন অল্প, মানে ভালো হলে আরো ভালো হতো। মানে যখন পার্টনারশিপ হচ্ছিল অমন সিং আর আমাদের শুভ মন্ডল, ওদের শর্ট সিলেকশনে ভুল, তার জন্য মানে উইকেটটা আমাদের ফল আছে। ওর সাথে সাথে একটা একটা রান আউট হলো, ওই আমাদেরকে উইকেট হট করে কলাপস হয়ে গেছে।
0: এখানে কোনো বিতর্কিত কোনো আউটের সিদ্ধান্ত ছিল কি?
1: না না, বিতর্কিত কোনো আউট ছিল না, একটা রান আউটই হয়েছিল।
0: এই রান আউটটাই মানে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কি মনে করেন?
1: টার্নিং পয়েন্ট বলো, আমাদের যখন অমন সিং এন্ড শুভম মন্ডল ব্যাটিং করছিল, হ্যাঁ, ওইটা ওই সময় পার্টনারশিপটা ভালো হচ্ছিল, তখন ওদের শর্ট সিলেকশনটাই তো আমাদেরকে মানে ভাইটাল করেছে। ফট করে মানে শর্ট সিলেকশনটা মানে শর্ট বল ছিল না, ওরা ফুল মারতে গেলে অল্প বাউন্স কম হয়েছিল।
0: কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত আপনাদের শিলচর দলের যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্সে আপনি নিশ্চয়ই আশাবাদী ছিলেন কি সেমিফাইনাল বা ফাইনাল খেলবে দল?
1: আমি তো আশাবাদী ছিলাম, আমাদের যে টিম ছিল ভালো টিম ছিল, মানে ব্যালেন্স টিম ছিল, বাট যেরকম টিম ছিল ওরকম পারফরমেন্স হয়নি ভাবছিলাম আমি। মানে কোয়ার্টার ফাইনালে মানে এই টিম ফাইনাল খেলার যোগ্য ছিল, যে টিম মানে এবার ছিল আমাদের সিনিয়র ডিস্ট্রিক্টের ফিউচার টিম, ফাইনাল খেলার যোগ্য ছিল এটা।
0: তো পরবর্তী টুর্নামেন্ট আপনার সামনে কোনটি রয়েছে?
1: এখন তো কোনো এখন তো ক্যাম্পে হবে বা হতে পারে বা আরো কিছু টুর্নামেন্ট হলে, অন্ত কনফার্ম হয়নি কোনো টুর্নামেন্টের খবর আসেনি।
0: আপনি কি স্টেট টিমে পরবর্তী কোনো টুর্নামেন্টের জন্য ডাক পেয়েছেন?
1: এখন তো কোনো এরকম কল আসেনি, এখন পর্যন্ত কোনো ক্যাম্প স্টার্ট হয়নি, তার জন্য এখন পুরো লিস্ট বাইরে নেই।
0: তো আপনি নিজেকে প্রস্তুত রাখতে প্রশিক্ষণ ট্রায়াল চালিয়ে যাচ্ছেন?
1: না, এখন তো ম্যাচ শেষ হওয়ার পিছনে আমি 2-3 দিন আমি রেস্ট নিয়েছি, এখন স্টার্ট করবো আস্তে আস্তে, এখন পুরো ভালো করে।
2: ফুটবল খেলার একাল সেকাল নিয়ে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দির প্রাক্তন কৃতি ফুটবলার অর্ধেন্দ্র নাগ বললেন,
3: দেখুন আমাদের সময় তো খেলাটা ছিল ড্রেসিংও থাকত বেশি খেলায়।
0: আচ্ছা,
3: হ্যাঁ, এখন যেভাবে ধরুন কেউ কেউ কে টাচ করতে পারে না বা করলেই ফাউল টাউল ধরা হয়, তখন এতটুকু স্ট্রিক্ট ছিল না, কিছুটা গায়ের জুড়েও খেলা হতো।
0: আচ্ছা,
3: এখন তো সেটা নেই। তাছাড়া টাইমিংটাও ছিল আগের প্রায় 90 মিনিটই খেলা হতো আর কি কোন কম্পিটিশনে। এমনি প্র্যাকটিসে তো কোনো টাইমিং এর কোনো বালাই থাকতো না, যে যতক্ষণ পারে প্র্যাকটিস করত। আর দ্বিতীয়ত তখন তো আমাদের গ্রামাঞ্চলে এই যে বোট পরে খেলা, এটা একটু কষ্টদায়ক হতো। কেন হতো? কারণ গ্রামাঞ্চলে যারা লোক ছিল তখন আর্থিক দিয়ে তারা ছিল কিছুটা দুর্বল, তার জন্য খালি পায়ে খেলাটা বেশি হতো। পরে ধীরে ধীরে ধীরে ধীরে অবশ্য এটা চেঞ্জ হয়ে গিয়েছিল, পরিবর্তন হয়ে গিয়েছিল, যে না বোধ করে খেলতে বাধ্য করা হতো। তখন সবাই ধীরে ধীরে আমরা এই প্র্যাকটিসটা করলাম আর কি, বা খেলাধুলা চলল। আর আগের মানে আগের আর বর্তমানের খেলার মধ্যে অনেক একটা পরিবর্তন হয়ে গেছে।
0: নিয়ম কানুনের ক্ষেত্রেও কি পরিবর্তন?
3: নিয়ম কানুন দিকে তো এখন তো এখন আর যে নিয়ম কানুন, আগে ধরেন যে ফাউল হতো এটা খুব সিরিয়াস কিছু, না হলে এটাকে কিছুটা যিনি জাজ বা রেফারি

0: সেই থাকতেন, এটা একটু অ্যাভয়েড করতেন। এখন তো একটা টাচ করলেই সরল ধরা হয়, বা একটু উনিশ বিশ হলেই সঙ্গে সঙ্গে বাসি বাজিয়ে ফাউল ধরা হয়, তখন এটা এতটুকু, বা কেউ ধাক্কা দিয়ে কেউ কেউ ফেলে দিলে গিয়ে ফাউল ধরা হতো। এখন তো টাচ করলেই, একটু ব্যতিক্রমের পরে টাচ করলেই ফাউল ধরা হয়, তখন এটা এতটুক ছিল না কড়াকড়ি। নিয়মকানুনটা তো এখনের আর আগের নিয়মকানুন অনেক পরিবর্তন। বর্তমান নিয়মগুলো তো আমার অনেকটাই জানাই নেই কি বলবো।
1: ফুটবল খুব জনপ্রিয় ছিল, নিশ্চয়
0: জনপ্রিয় ছিল, কারণ আজকে এখন যেভাবে ক্রিকেটটাকে জনপ্রিয় করে তোলা হয়েছে, তখন তো ক্রিকেটে আমাদের, আমরা তো পাইনি ক্রিকেটের খেলার সুযোগ সুবিধা, তখন ফুটবলই ছিল মেইন। আর লোকের ইন্টারেস্ট থাকতো বেশি, আর বলুন আপনি।
1: তো মাঠের ব্যাপারে গ্রামাঞ্চলে বিশেষভাবে মাঠ কোন তৈরি ছিল কি না?
0: তখন ধরুন খুব কম জায়গাতে খেলার মাঠ ছিল না, বেশিরভাগই ওই যে ঐতিহাসিক জনে যে ক্ষেতের মধ্যে খেলাধুলা বেশি চলতো আর কি।
1: আচ্ছা আচ্ছা।
0: এখন তো প্রত্যেক জায়গাতে ছোট হোক বড় হোক একটা মাঠের সুবিধা আছে, তখন এবার মাঠেরও একটা অভাব ছিল, এইভাবেই চলতো আর কি।
1: তো বর্তমান সময়ের মতো কোন প্রতিযোগিতার ব্যবস্থা ছিল কি আগে, কম্পিটিশন বা ফুটবলের টুর্নামেন্ট?
0: এটা ছিল, এটা ছিল প্রতিযোগিতা ছিল বা টুর্নামেন্ট হতো। আমাদের সময় তো স্কুল ওয়াইজ টুর্নামেন্ট হতো, হ্যাঁ বর্তমানে হয়, কিন্তু এখন আবার এই স্কুল টুর্নামেন্ট গুলা প্রায় নেই বললেই চলে। আমরা যদি আমাদের সময় টুর্নামেন্ট হতো ঠিকই, স্কুল ওয়াইজ হতো, ক্লাব ওয়াইজও হতো, তবে খুব কম জায়গাতে হতো, তার কারণ মাঠের অভাব ছিল। এখন তো প্রত্যেক জায়গাতে মাঠ আছে, বা আর্থিক যেটা প্রয়োজন সেই আর্থিক প্রয়োজনটা সরকার থেকে আমরা কোনো ক্লাবই বা হোক বা সেইবার এখনের মতো এত সাহায্য আসতো না।
1: বর্তমান সময়ের যে অন্তত জেলার প্রধান একটা মাঠ হাইলাকান্দিতে ডিএসএ রয়েছে, হাইলাকান্দি খেলার মাঠ তখন কি ছিল?
0: তখন মাঠ ছিল, কিন্তু এখন যেভাবে ডিএসএ হওয়ার পরে এই মাঠটাতে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে একটা বিরাট মাঠ ছিল আর কি, হয়তো একটা একদিকে কম্পিটিশন চলছে, অন্যদিকে প্র্যাকটিস চলছে, এরকম ছিল আর কি। এখন তো মাঠ গুলাকে ছোট করা হয়ে গেছে, মানে ছোট বলতে যেটা নিয়মের যেটা মাপের যে মাঠ এইটা এখন আছে, তখন সমস্ত বিরাট জায়গা ছিল। এখন তো মাঠ গুলাকে অনেকটা অফিস টফিস করে ছোট করা হয়ে গেছে। মাঠ ছিল
1: তখন গ্রামাঞ্চল থেকে যেসব খেলা হতো তাতে অংশগ্রহণকারীদের মধ্যে বয়সের কোনো ব্যাপার ছিল না, হয়তো
0: না বয়সের কোনো গড়া বাঁধা কোনো নিয়ম ছিল না। এখন তো ধরেন বয়সের দিয়ে ১৯ বছরের বয়স টুর্নামেন্ট বা একটা বয়সে একটা নির্দিষ্ট ইয়ে দেওয়া হয় যে এই মাঠে এত বয়সের ছেলে মেয়েদের একটা টুর্নামেন্ট হবে, তখন এইভাবে কিছু ছিল না।
1: তো আপনার সময় ফুটবল কোন সংগঠন গড়ে উঠেছিল কি, ফুটবল একাডেমি বা এরকম কোন ক্লাব

0: ক্লাব গ্রামাঞ্চলে খুব রেয়ার ছিল। ধরুন আমরা হাইলাকান্দি ডিএসএ, ওই একটা মাঠ বা শিলচর ডিএসএ, এগুলো আমরা পেয়েছি। আমরা গ্রামাঞ্চলে থেকে যারা যারা ভালো খেলাধুলা করতে পারতো ওগুলাতে যাওয়ার সুযোগ ওরাই একমাত্র পেত। এখন তো ধরুন সবাই পায় কম বেশি, সেই সুযোগ সুবিধা ছিল না। সব কিছু কিছুটা নির্ভর করে তো কিছু আর্থিকের দিক দিয়ে। এখন তো ধরুন যে কোনো ক্লাবের গিয়ে নাম লেখালে বললেই পরে আর কিছু হোক আর না হোক অন্তত খেলার ড্রেস গুলা ক্লাব থেকে পাওয়া যায়।
1: তখন খেলার জন্য আলাদা ড্রেস বা জার্সি এগুলা নিশ্চয় ছিল,
0: ছিল এগুলা ছিল, কিন্তু এটা যে যার প্লেয়াররা নিজেরাই নিজেরটা এটা ম্যানেজ করতে হতো। এখন ধরুন একটা ক্লাবে লিস্টেড হয়ে গেলে ক্লাব থেকে সব কিছু পাওয়া যায়, ড্রেস ট্রেস বা সরকার প্রচুর অর্থ দেয়। এখন তখন এই সেরকম সুযোগ সুবিধা ছিল না, আর যা মিনিমাম আসতো সেটা শহরের মধ্যে এটা সীমাবদ্ধ থাকতো। গ্রামাঞ্চলে সেই সুযোগ সুবিধাটা ছেলেমেয়েরা তখন খুবই কম, যারা একটু ভালো স্কিল দেখা থাকতো তাদেরই ভাগ্যে সেই সুযোগ ধরত বাইরে ক্লাবে বা ওই হাইলাকান্দির বিভিন্ন ক্লাবে সিজনে এদের ডেকে নিয়ে কোচিং দেওয়া হতো বা খেলাধুলার সুযোগ পেত।
1: তো রাজ্যভিত্তিক কোন খেলা বা প্রতিযোগিতা
0: ছিল? ছিল ছিল
1: হ্যাঁ
0: ছিল, কিন্তু ওই সুযোগটা খুব কম সংখ্যক ছেলেমেয়েরা সেই সুযোগ বুক করতে পারতো আর কি। এখন তো ধরেন সব জায়গা থেকে যদি ভালো একটু খেলাধুলা করতে পারে সুযোগ সুবিধা পায়, সেই সুযোগ সুবিধা সকল সবাই পেত না।
1: আগামী দিনে ফুটবল যাতে আরো প্রতিশ্রুতিবান খেলোয়াড় জেলায় উঠে আসেন, সে ব্যাপারে আপনার কি পরামর্শ থাকে?
0: দেখেন আমি যে মণিপুর বাগানে আছি, সাউথ হাইলাকান্দিতে এত বড় মাঠ আর নেই, কিন্তু আমাদের দুর্ভাগ্য আজ অব্দি এখন পর্যন্ত যে এই এতদঞ্চলের যে ছেলে মেয়েদের কোচিং দেওয়ার মতো কোন ব্যবস্থা এখনো আমাদের এদিকে করে নাই। শহরে আছে ঠিকই আছে, কিন্তু এখানে ভালো ছেলেও থাকে যারা ভালো খেলাধুলা করতে পারে তারাও বা পারবে, বা একটু হয়তো ডিস্ট্রিক্ট লেভেল বা স্টেট লেভেলে যাওয়ার মতো যাদের ক্যাপাবিলিটি আছে সেই ছেলেগুলা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখনো। ওইটাই আর কি, শহরে ধরেন প্রতি ক্লাবেই হোক বা ডিএসএ থেকে হোক কোচ আসে এক মাস দুই মাস, তাদের ইয়ে থাকে সার্কুলার অনুযায়ী ছেলেমেয়েরা কোচ পায়। আমরা গ্রামাঞ্চলে ছেলেমেয়েরা কিন্তু এখনো সেই খেলাধুলার
2: শ্রীভূমি জেলায় ভলিবল খেলাকে আরো এগিয়ে নিতে হলে প্রয়োজন সঠিক পরিকাঠামো। আজ এই মন্তব্য করেন শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং আসাম রাজ্যিক ভলিবল দলের ম্যানেজার কমলেশ ভট্টাচার্য। তিনি এক সাক্ষাৎকারে আকাশবাণীর প্রতিনিধিকে জানান,
3: দেখুন ভলিবল এতদঞ্চলে অতীতে যে গরিমা নিয়ে বেঁচে ছিল হয়তো অনেকটাই সেই গরিমাতে কমতি এসেছে, অনেকটা কমেছে গরিমা। তার কারণ এখন দেখতে পাচ্ছি যে ভলিবল নিয়ে যে উদ্দীপনা যে উৎসাহ ক্রিকেট বা অন্যান্য খেলা নিয়ে হয়

0: এটা হয়তো ভলিবল নিয়ে সেই উদ্দীপনা আমি লক্ষ্য করছি না ইদানিংকালে। যেটা স্কুল ভিত্তিক, আগে যেরকম স্কুলের ছোট ছোট বাচ্চাদের নিয়ে টিম করা হতো বা স্কুলের একটা টুর্নামেন্ট হতো, বয়স ভিত্তিক একটা টুর্নামেন্ট হতো, স্কুল ভিত্তিক টুর্নামেন্ট হতো, সেই বয়স ভিত্তিক বা স্কুল ভিত্তিক টুর্নামেন্ট আজকাল আর হচ্ছে না। সরকার হয়তো তাদের দিক থেকে ঠিকই প্রয়োজনীয় পদক্ষেপগুলি নিচ্ছেন বা এটার পিছনে যে এক্সপেন্ডিচার টাকা পয়সা সেগুলো খরচা করছেন, কিন্তু লোকাল অথরিটিস যারা, স্কুল পরিচালন সমিতি বলুন বা আমাদের এই যে শিক্ষা আধিকারিক যারা আছেন ডিস্ট্রিক্টের, তারা হয়তো অতটা মনোসংযোগ দিচ্ছেন না এই ব্যাপারে। কিন্তু খেলাধুলা তো আমাদের পড়াশোনার একটা কারিকুলাম এবং খুব জরুরি বিষয়, এটা মানসিক দুর্বলতা কাটাতে খেলাধুলা অপরিহার্য। তো এই ব্যাপারটা আমাদেরকে অনুধাবন করতে হবে, এই ব্যাপারটা শিক্ষকদের অনুধাবন করতে হবে, অভিভাবকদের অনুধাবন করতে হবে এবং করে ছেলেদেরকে মাঠমুখো করতে হবে। আজকাল ছেলেরা বাচ্চা ছেলেরা মাঠমুখো হচ্ছে না, অন্যদিকে ওরা চলে যাচ্ছে, জিম করছে, এই করছে, সেই করছে, কিন্তু প্রত্যক্ষভাবে খেলাধুলার সঙ্গে জড়িত হচ্ছে না। ভলিবল দেখুন, এই ডিস্ট্রিক্টে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে আমি যখন এসেছি আমি তখনও দেখতাম যে ভলিবল বেশ একটা জনপ্রিয় খেলা ছিল, প্রতি বছর অনুষ্ঠিত হতো নিয়ম করে এবং এই খেলা থেকে অনেকে অনেক দূর পর্যন্ত গেছে এবং চাকরিও পেয়েছে এই খেলাকে ভিত্তি করে। কিন্তু বিগত বছর দশেক ধরুন, হ্যাঁ বছর দশেক তো হবেই, আমি দেখতে পাচ্ছি, আমি 2012 আসাম রাজ্যের ভলিবল ম্যানেজার হয়ে ছত্তিশগড়ের রায়পুরে গেছিলাম, তখন আমাকে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন, অল ইন্ডিয়া ভলিবল অ্যাসোসিয়েশনের যে জেনারেল সেক্রেটারি মিস্টার রায়চৌধুরী, উনি আমাকে আমার ডিস্ট্রিক্টের ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে জানতে চেয়েছিলেন। তখন আমি খুব একটা সদুত্তর দিতে পারিনি, কারণ ইনফ্রাস্ট্রাকচার তেমনভাবে আমাদের নেই এবং যেটা আমাদের খেলায় প্রতিফলিত হয়েছে। তো আমি চাই যে ফোকাস দেওয়া হোক ভলিবলের দিকে, যেরকম হোস্ট আনা হোক, ক্লিনিক করা হোক, বিভিন্ন জিম খোলা হোক এটার ব্যাপারে, লোকাল স্কুলের সঙ্গে কোলাবরেশন করা হোক, হ্যাঁ কোলাবরেশন করে ক্লিনিক বা ফিজিক্যাল এডুকেশনের যে ইন্টিগ্রেশন অর আফটার স্কুল যে ইন্ট্রোডাকশন অফ স্পোর্টস, এগুলো ইয়াঙ্গার জেনারেশনকে এটাতে আনা হোক, বিশেষ করে যারা ক্লাস 10 ম্যাট্রিক লেভেলের যারা স্টুডেন্টস এদেরকে আনা হোক, লোকাল ইভেন্টস করা হোক, ছোটো ছোটো লোকাল ইভেন্টস করে এদেরকে পার্টিসিপেট করানো হোক বিভিন্ন খেলায়। যদি দরকার হয় কিছু স্কলারশিপ দেবার, সেটাও যেন ব্যবস্থা করা হয়। আজকাল ডিজিটাল যুগ, তো ডিজিটালি ওদেরকে বিভিন্ন খেলা দেখানো, বিভিন্ন প্লে কার্ডসগুলো দেখানো, খেলার ভিডিওসগুলো দেখানো, কোথায় কীভাবে খেলা হচ্ছে, বিশ্বের সাথে আমরা এখন এক হয়ে গেছি ইন্টারনেটের যুগে, তো প্রত্যেকটা দেশের ভলিবলের ইনফ্রাস্ট্রাকচার ওরা কীভাবে উন্নতি করছে, প্রথম থেকে কীভাবে নিয়ে যাচ্ছে ছোটো ছোটো ছেলেদের, সেগুলো আমরা ইজিলি আজকাল দেখাতে পারছি। তো আমাদের যে সংবাদ মাধ্যমের ভাইদেরও এখানে এগিয়ে আসা উচিত, ওরাও এই সংবাদ মাধ্যমের অনেক অনেক শক্তি থাকে এ ব্যাপারে একটা জিনিসকে পপুলারাইজ করতে গিয়ে, তো ওনাদেরও উচিত এই খেলাকে নিয়ে একটু লেখালেখি করা এবং এই খেলার উন্নতিকল্পে কী কী করা উচিত এটা জানিয়ে দেওয়া। তো আমি মনে করি এগুলো জিনিস, এই ছোটো ছোটো জিনিসগুলো করলে ভলিবল অনেকটাই জনপ্রিয় হবে এই অঞ্চলে এবং আসামে, আর ভালো হবে ভবিষ্যতে ভলিবল প্লেয়ার আমরা বের করতে পারবো জাতীয় স্তরে।
1: তো ভলিবলের ক্ষেত্রে কি আগের যে নিয়মগুলো ছিল খেলার ক্ষেত্রে, সেই নিয়মগুলো কি কোনো মানে কোনো চেঞ্জ হয়েছে বলে মনে হচ্ছে আপনার?
0: হ্যাঁ, ভলিবলের কিছু কিছু বেসিক তো দেখুন চেঞ্জ হয়নি, কিন্তু কিছু কিছু চেঞ্জেস তো নিশ্চয়ই এসছে। খেলার যে পয়েন্টস যে ব্যাপারটা আছে বা যে সার্ভিস যে ব্যাপারটা আছে, খেলার যে আরও টেকনিক্যাল অনেক ছোটো ছোটো জিনিসগুলোতে পরিবর্তন এনেছে ধীরে ধীরে, আরও পরিবর্তন আসছে। আমি শুনতে পেরেছি যে নেক্সট আরেকটা লট আসছে পরিবর্তনের, আরও কিছু এটাকে পপুলার করতে, আরও কিছু মানুষকে মাঠমুখো করতে, এটাকে আরও অ্যাট্রাক্টিভ করতে আরও কিছু চিন্তা করছে ভলিবল ফেডারেশন, ওয়ার্ল্ড ভলিবল ফেডারেশন যেটা, ওরা চিন্তা করছে হয়তোবা। আমাদের দেশেও ভলিবল নিয়ে

0: চিন্তাভাবনা তো বিরাম চলেই যাচ্ছে, সামনের দিকে আরও হবে, কিছু কিছু চেঞ্জেস এসছে, তো এগুলোর সঙ্গে কোপ আপ করতেই হবে। আমাদের যারা বাচ্চারা আছেন তারা কোপ আপ করেছে, অনেকেই যারা এখানে কোচিং করছে বা কোচ যারা আছে বর্তমানে বা যারা জড়িত আছে তারা এগুলি জানে, তারা বাচ্চাদের সেইভাবেই ট্রেন করছে এবং ওরা বুঝতে পারছে যে এই জিনিসগুলো না করলে দুনিয়ার সাথে তাল মিলিয়ে চলা যাবে না এবং ওরা অ্যাডপ্ট করছে, এটা ভালো ভালো দিক, আর চেঞ্জেস তো হয়েছে। হ্যাঁ হয়েছে।
1: তো আমাদের এই অঞ্চলে খেলোয়াড়দের, ভলিবল খেলোয়াড়দের একটা মানে হাইটের একটা প্রবলেম রয়েছে, সেক্ষেত্রে আপনার অভিমতটা কি?
0: হ্যাঁ, একদম খুব সুন্দর প্রশ্ন আপনার এটা। এটা আমি যখন ম্যানেজার হয়ে যখন আমি যাই, যখন প্রথম আমাকে বলা হয় যে আপনি আপনার টিম লিস্টটা জমা দিন, তখন আমি টিম লিস্ট জমা দিতে গিয়ে আমি যখন ওদের হাইটটা পাশে লিখে দিতে হয় এবং স্পট জাম্পটা লিখে দিতে হয়, তখন আমি হাইটটা লিখতে গিয়ে আমি দেখেছি যে আমাদের এই এই পূর্বোত্তর অঞ্চলের একটা সমস্যা আছে উচ্চতা, দেন আদার পার্টস অফ ইন্ডিয়া যেরকম হরিয়ানা বা দিল্লি বা বিহার মহারাষ্ট্র থেকে যে খেলোয়াড়রা এসেছিলেন তাদের উচ্চতা এবং আমাদের অঞ্চলের ছেলেদের উচ্চতা একটু কম হয় আমি দেখেছি। আর যাই হোক, এটা তো প্রাকৃতিকভাবে, এটা তো কিছু করার নেই। তবে যারা হাইট যাদের ভালো, যে ছেলে মেয়েগুলির হাইট ভালো ভলিবল খেলার উপযুক্ত, ধরুন 5'10" ওপরে যারা আছে, 6'6" পর্যন্ত, তাদেরকে উদ্বুদ্ধ করা ভলিবলের দিকে, এবং ছোটোবেলা থেকেই যেটা যে ছেলের হাইটের উচ্চতা বোঝা যাচ্ছে যে উচ্চতা হবে, তাকে এটাতে ইনভলভ করা। উচ্চতা থাকলে এই খেলার মান উন্নয়ন হয়, এটা তো সত্য কথা, কারণ উচ্চতা ছাড়া এই এই খেলাতে মান উন্নয়ন করা খুব একটা সম্ভব হয় না। তবে একদমই যে হয়নি তাও নয়, অনেকেই উচ্চতা ছাড়াও ভালো ভালো ভলিবল প্লেয়ার্স আছে, তবে বেসিক্যালি উচ্চতা থাকলে খেলাটা ভালো হয়। তো উচ্চতা সম্পন্ন ছেলে মেয়েদের আনাটা উচিত আমি মনে করি, সেটা আমাদের একটু প্রাকৃতিকভাবেই আমাদের কম, এইটা তো নিয়ে আমাদের চলতে হবে। তবে এর মধ্যে থেকেও যারা ব্যতিক্রমী আছে বেরিয়ে ওদেরকে বেছে বেছে এনে এটাতে ইনভলভ করা উচিত বলে আমি মনে করি।

শ্রোতা বন্ধুরা, খেলার জগতে আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।

এতক্ষণ শুনলেন খেলার জগৎ, আকাশবাণী শিলচর। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনবেন আরতি অক্লিঙ্কার টিকিকরের কণ্ঠে খেয়াল ও তারানা, রাগ বিভাষ।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিভাস রাগে আরতি আকলিঙ্কা টিকেকারের কণ্ঠে খেয়াল ও তারানা শুনলেন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী শিলচর।

শুরু হচ্ছে বাংলা ছবির গানের অনুষ্ঠান। এতে বিভিন্ন শিল্পীর গাওয়া গান শুনবেন। প্রথম ছবি সোনার খাঁচা, শিল্পী লতা মঙ্গেশকর।

এবারের ছবি কালো মেঘ। মাপ করবেন, এবারের ছবি বিজয়া, শিল্পী রাজীব দাস, দোহার।

বাংলা ছবির গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। এবারের ছবি ভালোবাসার ছোঁয়া, শিল্পী কুমার শানু ও অনুরোধ।

গানখানি শুনলেন অরিজিৎ সিং এর কণ্ঠে বোঝে না সে বোঝে না ছবিতে। বাংলা ছবির গানের অনুষ্ঠানে এবারে শেষ গানখানি অরিন্দম চট্টোপাধ্যায়ের কণ্ঠে বরবাদ ছবিতে।

0: এতক্ষণ শুনলেন বাংলা ছবির গান আকাশবাণী শিলচর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের তিনটি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন সরগম ছবি থেকে লতা মঙ্গেশকর এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে।

মোহাম্মদ রফি এবং সুমন কল্যাণপুরের কণ্ঠে গানখানি শুনলেন জব জব ফুল খিলে ছবি থেকে। এবারের ছবি শর্মিলি, গানখানি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

হালকা মৌসুম ছবি থেকে গানখানি শুনলেন মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনবেন ছোটি সি মোলাকাত ছবি থেকে মোহাম্মদ রফি, আশা ভোসলে এবং সহশিল্পীদের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গান আকাশবাণী শিলচর। এখন গজল শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী লতা মঙ্গেশকর।

0: এবারের গানটি শুনবেন তালাত আজিজ এবং সোনু নিগমের দ্বৈত কণ্ঠে।
1: করুণা ইয়াদ মগর কিস তরহ ভুলাউ উসে, গজল বহানা করু আর গুনগুনাউ উসে, জো হম সফর সরে মঞ্জিল রহা হে ফরাজ, অজব নহি হে আগর ইয়াদ ভি না আউ উসে।

0: তখন গজল শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী শিলচর।
1: এক জমানে সে কাহানি হ্যা সুনা রহি আকাশবাণী, ফির আয়া এন্টারটেইনমেন্ট কা রেভোলিউশন, জব কোনে কোনে পৌঁছা দূরদর্শন। কাহানি নহি বদলি, স্টাইল গয়া হ্যা বদল। জো কাহানিয়া হম সুনতে আয়ে, দেখতে আয়ে, আব বহি ভেসি হি কাহানি সুনায়েগা ডিজিটাল।
2: ডাউনলোড ওয়েভস ওটিটি অ্যাপ নাও এন্ড ওয়াচ ফর ফ্রি।

0: আমার কথা অনুষ্ঠানে এখন নিজের কথা বলবেন শ্রাবণী দেবরায় গঙ্গোপাধ্যায়।
1: নমস্কার, আমার নাম শ্রাবণী দেবরায় গঙ্গোপাধ্যায়। আসামের বরাক উপত্যকার বর্থল চা বাগানে আমার শৈশব কেটেছে। আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করি। বাংলা কবিতায় প্রতিবাদী ভাবনা একটি বিশ্লেষণাত্মক অধ্যয়ন, এটা ছিল আমার পিএইচডি গবেষণার সন্দর্ভের নাম। বিভিন্নভাবে আমার মনে হয়েছিল প্রতিবাদ জিনিসটা বিভিন্ন বিষয়ের মধ্য দিয়ে আমাদের সমাজে এসেছে, কিভাবে আমাদের সমাজে গদ্য পদ্য সবকিছুর হাত ধরে নারী পুরুষ সবার মধ্য দিয়ে বিভিন্ন দিক থেকে একটা প্রতিবাদ, সেটা রাজনৈতিক হতে পারে, সামাজিক হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেটা কিভাবে এসছে সেটা দেখতে চেয়েছিলাম। চা শ্রমিকদের জীবন চর্চা জীবন ধারার মধ্যে অনেক কিছু দেখে মনে হতো যে সেটা আরো একটু সুন্দর করে আরো একটু অন্যরকম করে করা উচিত, কিংবা তাছাড়াও মেয়েদের লেখাপড়া হয়তো একটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত। বিভিন্ন ধরনের সংস্কার আমাদের সবার মধ্যে কাজ করছে। যেমন আমি একদম সাধারণ একটা এক্সাম্পল দিচ্ছি, আমার দুটো যমজ সন্তান হয়, তারপর থেকে আমাকে অনেকেই বলেছিল যে নজর লাগবে, বাচ্চাদেরকে কালো টিকা লাগিয়ে রাখা উচিত। তো আমার মনে হয়েছে সেটাও একটা প্রতিবাদ, আমি কোনোদিন তাদেরকে কোনো কালো টিকা লাগাইনি, কাজল পরাইনি। এই ধরনের ছোট ছোট ঘটনা কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে বিভিন্ন ভাবে আসছে, সেটা বিজ্ঞানের হাত ধরে বা বিজ্ঞানকে অবহেলা করে বা আমাদের যে প্রথা চলে এসছে সেগুলোকে গ্রহণ করার মধ্য দিয়ে হোক বা যে সমাজে আমরা বাস করছি সেই সমাজের কিছু যে পরিকাঠামো বা নিয়ম যেটা আমাদেরকে বেঁধে দেওয়া হয় সেগুলো মেনে চলার জন্যই হোক, সেগুলো থেকে কিন্তু বিভিন্ন সময় মনেই হয়েছে যে হ্যাঁ এটার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, করা উচিত। এইভাবে মানসিকতাটা যদি আমরা ছোটদের থেকেই স্বাধীনতাটা না দিই, আর নিজের স্বাধীনতাটা নিজেকেই কেড়ে নিতে হবে, কেউ হাতের কাছে মোয়া এনে দেবে না, আমার অধিকারের জায়গাটা থেকে আমি এক পাও সরবো না, সেটা প্রত্যেককে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই সেই অধিকার ন্যায়সঙ্গত হতে হবে, আমি অন্যায় অধিকার নিশ্চয়ই দাবি করবো না।
0: আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বললেন শ্রাবণী দেবরায় গঙ্গোপাধ্যায়, আকাশবাণী শিলচর। এখন লোকগীতি শুনবেন শর্মিষ্ঠা দাসের পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন শর্মিষ্ঠা দাসের পরিবেশনায়। এবারে লোকগীতি শুনবেন দেবার্চনা স্বামীর কণ্ঠ পরিবেশনায়।

এতক্ষণ লোকগীতি শুনলেন দেবার্চনা স্বামীর পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন শুনবেন হিন্দি ছবির গান। অনুষ্ঠানে প্রথম গানটি শুনবেন প্যার যুক্তা নেহি ছবি থেকে লতা মঙ্গেশকর এবং শাব্বির কুমারের দ্বৈতকণ্ঠে।

মেহরবান ছবি থেকে গানখানি শুনলেন অনুরাধা পাড়োয়াল, সোনু নিগম এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারে গানটি শুনবেন দিওয়ানা ছবি থেকে, কুমার শানু, আলকা ইয়াগনিক এবং সহশিল্পীদের কণ্ঠে।

বেটা ছবি থেকে গানখানি শুনলেন উদিত নারায়ণ অনুরাধা পডওয়ালের দ্বৈতকণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে সবশেষ গানটি শুনবেন সড়ক ছবি থেকে অনুরাধা পডওয়ালে কুমার শানু এবং বাবলা মেহতার কণ্ঠে।

এতক্ষণ শুনলেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী শিলচর। এখন শুনবেন অনুষ্ঠান মহিলা মজলিশ।

0: সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আসর।
1: আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন ডাক্তার দেবতো সেনপুরস্থ। তিনি ডায়াবেটিস সম্পর্কে বলবেন, তো আমরা আলোচনা শুরু করছি। নমস্কার ডাক্তার সেনপুরস্থ, আপনাকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি।
2: নমস্কার।
1: প্রথমেই যেটা আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে যে ডায়াবেটিস রোগটা কি, এবং সেটা মানে আজকে তো একটা ভয়ঙ্কর জায়গায় এসে দাঁড়িয়েছে, তো সেটা সম্পর্কে আপনি যদি একটু বিস্তারিত বলেন।
2: দেখুন, ডায়াবেটিস হচ্ছে মানে আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়া। এই শর্করার পরিমাণ যখন বেড়ে যায় তখন শরীরে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় এবং তার সিমটমসগুলো আমাদের চোখে ধরা পড়ে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, আমাদের কাছে পেশেন্ট আসেন তিনটে সাধারণ লক্ষণ নিয়ে, সেটা হচ্ছে বারবার প্রস্রাব করা, হচ্ছে বারবার জল তেষ্টা পাওয়া এবং জল খাওয়ার ইচ্ছা করা, তারপর হচ্ছে বারবার খেতে ইচ্ছা করা। এই বেশি বেশি করে রোগী খেতে থাকবেন আর দেখা যাবে শরীরের ওজন কমে যাচ্ছে, শরীরটা দুর্বল হয়ে পড়ছে। এই ধরনের লক্ষণ নিয়ে সাধারণত ডায়াবেটিস রোগীরা আমাদের কাছে আসেন।
1: আপনি বললেন যে মানে খেতে থাকবে তারপরে ওজন কমবে,
2: শরীরে ওজন কমতে থাকবে, বেশি বেশি করে জল খাবেন আর বারবার প্রস্রাব হতে থাকবে।
1: তো আপনি যেটা বলছিলেন তো ওজন কমে যায়, এই লক্ষণগুলো দেখলে কি মানে অন্য কোন লক্ষণের সাথে কি মিল আছে কোন অন্য রোগের লক্ষণের সঙ্গে?
2: অনেক রোগ আছে যেগুলোর সাথে মিলে যেতে পারে, কিন্তু আমরা এগুলোকে ডিফারেনশিয়েট করব, মানে রক্ত শর্করার পরিমাণটা নির্ধারণ করে তখন আমরা রোগীকে বলবো যে আপনি লেবে গিয়ে আমাদেরকে ব্লাড সুগারের মাত্রা বের করে এনে দিন। তো আমরা জেনারেলি বলি যে আপনি ফাস্টিং সুগার চেক করে দিন, অথবা সঙ্গে সঙ্গে পোস্টপ্রিন্ডের সুগারটাও চেক করে আনুন, তার সঙ্গে ইউরিনারি সুগারটাও আমরা চেক করতে বলি। এছাড়া আরেকটা জিনিস হচ্ছে গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন। এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন চেক করলে আমরা বুঝতে পারি যে পেশেন্ট বিগত 2 থেকে 3 মাস কিভাবে ছিলেন, তখন দেখা যাবে ওই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। এই গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের মাত্রা দেখে আমরা মোটামুটিভাবে আন্দাজ করতে পারি যে কতদিন থেকে উনার সুগারটা আছে, 2-3 মাসের কম না তার চাইতে বেশি।
1: আচ্ছা, তো একটা জিনিস হয় কি, তো প্রথমে হয়তো অনেকে এটা মানে ধরতে পারেন না উনার ব্লাড সুগার রয়েছে কিনা, এরকম কিছু হয়, তো অনেক সময় অনেক দেরিতে হয়, এতে কি কোনো ওষুধ?
2: অনেক সময় দেখা যায় ওরা আমাদের কাছে হয়তো অনেকগুলো বয়স নিয়ে এলেন, বা হয়তো কেউ কেউ এসে বললেন আমার শরীরটা ভালো যাচ্ছে না, শরীরে ব্যথা বেদনা হয়, শরীরটা ভালো লাগে না, কেমন কেমন লাগে, এই ধরনের প্রবলেম নিয়ে যখন ওরা আসেন তখন আমরা এই ব্লাড সুগার চেক করে ডায়াবেটিসটাকে ডায়াগনোজ করে দিই। এবং ডায়াবেটিসকে ডায়াগনোজ করে যদি প্রপার মানে ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে ওই লক্ষণগুলো ধীরে ধীরে সেরে যায় এবং রোগী সুস্থ বোধ করেন।
1: আচ্ছা, তো ডায়াবেটিসের তো অনেক রকম রয়েছে, টাইপ 1 টাইপ 2 এরকম, তো সেটা নিয়ে যদি কিছু বলেন।
2: সাধারণত আমরা দুভাগে ভাগ করি, এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস যে ছোট ছোট শিশুদের ক্ষেত্রে মানে জুবিনাইল ডায়াবেটিসও বলা যায়, ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে এই ডায়াবেটিস ধরা পড়ে। আমাদের কাছে পেশেন্ট রয়েছে যাদের বয়স কয়েক দিন থেকে শুরু করে কয়েক বছর অবধি আছে, যেমন জন্মের 7-8 দিন পর ধরা পড়লো।

0: আরেকটা ডায়াবেটিস আছে যেটাকে বলি আমরা ডায়াবেটিস নিউমেটোরা, মানে জন্মের সঙ্গে সঙ্গে ডায়াবেটিস ধরা পড়ে। অনেক সময় মা আমাদেরকে কমপ্লেন করে আমার বাচ্চাটা শুধু প্রস্রাব করিয়ে যাচ্ছে করিয়ে যাচ্ছে, থামছে না। তখন আমরা হিল স্যাম্পল নিয়ে নিই এবং দেখা যায় সুগারের মাত্রাটা বেশি। তাছাড়াও একটু বয়স হয়ে গেল, যেমন কয়েক মাস পর, জন্মের কয়েক মাস পরও ডায়াবেটিস ধরা পড়ে। ওদের ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ওয়েট গেইন করছে না, প্রথম যা ওয়েট ছিল তা একবার নেমে যায়, কিন্তু এরপর আর বাচ্চাটা ওয়েট গেইন করে না, বা বাচ্চাটা হয়তো কেক একটি হয়ে গেল, মানে ভীষণভাবে রোগা হয়ে গেল, খাওয়া দাওয়া করছে কিন্তু রোগা হয়েই যাচ্ছে। তখন ওর রক্ত শর্করা পরিমাপ করে দেখা যায় যে ওর ডায়াবেটিস ধরা পড়েছে। বা কয়েক বছর পর স্কুল গোয়িং কিডস, চার বছর পার পাঁচ বছর বয়সেও ডায়াবেটিস ধরা পড়ে। এই ডায়াবেটিস যেটা, এটা হচ্ছে ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রে টাইপ ওয়ান ডায়াবেটিস, এবং এদের চিকিৎসাটাও একটু ডিফারেন্ট। এদেরকে ইনসুলিন দিয়ে ট্রিট করতে হয়, যদি ইনসুলিন দিয়ে ট্রিট না করা হয়, আজকাল আজকের দিনে আমরা অনেক সময় ইনসুলিন বা অ্যানালগ দিয়েও চেক করছি, ইনসুলিন অ্যানালগ দিয়েও ট্রিট করছি, তো এদেরকে যদি ইনসুলিন দিয়ে ট্রিট না করা হয় দেখা যায় ওদের শরীরটা ধীরে ধীরে খারাপ হয়ে যায়, এবং প্যানক্রিয়াসে এদের পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন থাকে না। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে ওদের প্রস্রাবটাকে যদি আমরা পরিমাণ মানে পরীক্ষা করি, তাহলে দেখা যায় এতে এসিটোন পাওয়া যায়, মানে কিটোন কিটোন বডিস পাওয়া যায়।
1: আচ্ছা,
0: তো দু নম্বরের ইয়েটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস। এটা জেনারেলি দেখা যায় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হয়, এবং এরা কিটোসিস প্রোন নন, মানে এদের প্রস্রাবটাকে যদি আমরা পরীক্ষা করি তাহলে ওখানে এসিটোন সাধারণত পাওয়া যায় না। এছাড়া এদের বয়স একটু বড়, মানে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ডায়াবেটিসটা ধরা পড়ে, এবং এদেরকে ইনসুলিন দিতেই হবে, মানে ইনসুলিন দিয়েই শুধু ট্রিট করতে হবে, আর কোনো কথা নেই। এক্ষেত্রে আমরা অনেক ধরনের ওষুধ ইউজ করতে পারি, ট্যাবলেট, ইনসুলিন, অ্যানালগ, এই ধরনের নানা ধরনের সরঞ্জাম দিয়ে আমরা চিকিৎসা করি। তো প্রধানত আমরা দুই ভাগে ভাগ করি। তাছাড়াও আরও স্পেশাল টাইপের ডায়াবেটিস আছে, যেমন জেস্টেশনাল ডায়াবেটিস, গর্ভবতী ভদ্র মহিলাদের এই ডায়াবেটিস ধরা পড়ে, গর্ভাবস্থায় যদি ধরা পড়ে তখন এটাকে আমরা বলি জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস।
1: আচ্ছা, এখানে একটা প্রশ্ন রাখবো, আপনি বললেন যে গর্ভবতী মহিলাদের যে ধরা পড়ে, তো সেটা কি ওনারা কি করে জানতে পারবেন যে ওনাকে এই টেস্টটা, মানে
0: আজকের দিনে প্রতি গর্ভবতী মাকে আমরা এটলিস্ট একবার ব্লাড সুগার পরীক্ষা করতে বলি।
1: আচ্ছা,
0: এবং তখনই দেখা যায় যে ওদের সুগারটা বেড়ে গেছে, অথবা হয়তো দেখা যাবে যে লেভেলটা ইনডিটারমিনেট জোনে থেকে গেছে, তখন ওদেরকে আমরা জিটিডি মানে গ্লুকোজ টলারেন্স টেস্ট করে বের করে নিই যে তাদের ডায়াবেটিস হলো কিনা। বা অনেক সময় দেখা যায় ওরা আইজিটি ফেজে থাকেন, আইজিটি ফেজে আবার দুটো ভাগ থাকে, ফাস্টিং ইম্পেয়ারমেন্ট আর তারপরেরটাও ইম্পেয়ার্ড হতে পারে। তো এই ক্ষেত্রে যদি আইজিটি ফেজেও আমরা পাই তাহলেও ওদেরকে প্রয়োজন অনুসারে আমরা চিকিৎসা করে থাকি।
1: আচ্ছা, অনেক সময় হয় কি যে অনেকে যেমন গ্রামাঞ্চলে রয়েছেন, সব ধরনের টেস্ট হয়তো করা হচ্ছে না, তো যারা শুনছেন আমার মনে হয় আপনাদের, এখন তো সরকার নানা ধরনের বন্দোবস্ত করে দিয়েছেন হাসপাতালে, সরকারি হাসপাতালে যাতে ডেলিভারি হতে পারে, তো সেরকম ক্ষেত্রে আপনারা যদি আপনাদের ব্লাড মানে আপনাদের রক্ত পরীক্ষা করানো হয় গর্ভাবস্থায় যদি করিয়ে নেন, তাহলে হয়তো আপনাদের জন্যও মঙ্গল আর আপনাদের যে শিশু সন্তান আসছে সেই সন্তানের জন্যও মঙ্গল।
0: হ্যাঁ, দেখুন আজকালকার দিনে প্রতিটা হাসপাতালে, মানে পিএসসির কথা বলছি, প্রতিটা হাসপাতালে হিমোগ্লোবিন চেক করা হচ্ছে, ইউরিনটা পরীক্ষা করা হচ্ছে, তার সঙ্গে একটু ব্লাড সুগার অবশ্যই পরীক্ষা করা যেতে পারে। আর আজকালকে ছোট ছোট মিটার অনেক ডাক্তারের কাছে আছে, অনেক মেডিকেল স্টাফদের কাছে আছে, নার্সের কাছে আছে, বা প্যারামেডিক্যাল অন্যান্য স্টাফের কাছেও আছে ব্লাড সুগার মিটার, সেই ব্লাড সুগার মিটার দিয়েও রক্তটাকে চেক করে নেওয়া যেতে পারে।
1: আচ্ছা, তো আপনি যে টাইপ ওয়ান বললেন, টাইপ টু তে কি ধরনের চিকিৎসা সাধারণত হয়ে থাকে?
0: সাধারণত আমরা টাইপ টু এর চিকিৎসা শুরু করি, প্রথম এক্সারসাইজ করতে বলি, তারপর ওদেরকে আমরা একটু ডায়েটারি রেগুলেশন করে দিই, যেমন মিষ্টি টিষ্টি খেতে বারণ করা হয়, বা যে ডায়েটটা ওনার পর্যাপ্ত পরিমাণে নেওয়া উচিত সেগুলো আমরা বলে দিই, এবং যেগুলো কমিয়ে নেওয়া উচিত সেগুলোকে আমরা বলে দিই যে আপনি এটা কম খান, যেমন সবুজ সবজি একটু বেশি করে খেতে বলা হলো, কার্বোহাইড্রেটের একটু পরিমাণ মতো খেতে বলা হবে, প্রোটিনটাও তেমনি পরিমাণ মতো খেতে বলা হবে, এবং ফ্যাটটাকেও কমিয়ে রাখতে হবে।
1: আচ্ছা, আপনি যখন ডায়েটের কথাটা উঠলো, তো একটু যদি একটু বিশদে যদি বলেন যে যাদের ডায়াবেটিস ধরা পড়েছে তারা কি ধরনের খাবারের মানে
0: তালিকাটা যেটা, হ্যাঁ আমি ছোট একটা তালিকা বলছি। সকালবেলা ঘুমতে ঘুরতে আমরা সবাই এক কাপ চা খেতে ভালোবাসি, এক্ষেত্রে চিনি ছাড়া এক কাপ চা নিয়ে নিলেন, লিকার চাও নিতে পারেন বা গরুর দুধের চাও নিতে পারেন, অবশ্যই দুধের জল সরিয়ে নেবেন, তারপর সঙ্গে দুখানা বিস্কিট নেবেন, যেমন মিষ্টি কম থাকা বিস্কিটটা নেবেন, যেগুলিতে সুগার বেশি আছে সেই ধরনের বিস্কিট নেবেন না।

0: যেমন ক্রিম থাকা বিস্কুটগুলো নেবেন না, নেবেন না। তারপর হচ্ছে ব্রেকফাস্ট, মানে সকালবেলা 9টা 10টায় আমরা সবাই একটা কিছু খেয়ে থাকি, ওইখানে আপনারা হয়তো দোকানে রুটি নিলেন, একটু সবজি নিলেন, সবুজ সবজি বেশি করে নেবেন। তারপর যদি রুটি খেতে ভালো না লাগে প্রতিদিন, তাহলে হয়তো একটু ওটস খেতে পারেন, ডালিয়া খেতে পারেন, আর ব্র্যান ব্রেড মানে ওই যে লালচে রঙের যে ব্রেডটা আছে সেটাও নিতে পারেন।
1: আচ্ছা,
0: এটা থাকছে মোটামুটি আপনার ব্রেকফাস্ট। সাউথ ইন্ডিয়ান টাইপ অফ ফুড যা পছন্দ করেন, ইডলি ওগুলো নিতে পারেন, ধোসা নিতে পারেন, বা ওদের পঙ্গল, এই ধরনের জিনিসটাকেও বানিয়ে নিতে পারেন।
1: মানে একটা কথা হচ্ছে কি, অনেকেই ডায়াবেটিস যখন ধরা পড়েছে তখন সঙ্গে সঙ্গে খাবার তালিকায় সবকিছু বাদ দিয়ে দেন, তো সবকিছু বাদ দিলে তো অনেক সময় অনেক
0: কিছু বাদ দিয়ে দেওয়া হবে না, শুধু
1: তেল খাবেন না, হ্যাঁ সেটা তো ঠিক,
0: শুধু মডিফাই করে দেওয়া হবে। এখন দুপুরবেলার খাবারটা বলছি, যেমন আমরা সবাই ভাত খেয়ে অভ্যস্ত, তো দুপুরবেলা ধরুন দুবাটি ভাত খাবেন, এখন বাটিটার মাপ হতে হবে, যেমন 120 ml এর বাটিতে 2 থেকে 2.5 বাটি ভাত খেয়ে নিতে পারেন, তার সঙ্গে সবজি থাকলো, একটু মাছ নিলেন, ডাল সবজি সব মিলিয়ে খেয়ে নিলেন,
1: মানে একটা ছোট্ট বাটি যেটাতে আমরা তরকারি সাধারণত নিয়ে থাকি,
0: কাপে ভর্তি করে ওজন হিসাবে, যেমন 100 গ্রাম চালের ভাত, 90 থেকে 100 গ্রাম চালের ভাত খেতে পাচ্ছেন, রুটির সকালবেলা যেটা খেতে বলেছি সেখানে 80 গ্রাম আটার রুটি নিলেন, তারপর বিকেলবেলা একটা লাইট স্ন্যাক নিলেন, আমরা সবাই নিয়ে থাকি, এক কাপ চা নিতে পারেন, তাতে চিড়া মুড়ি খই এই ধরনের সব জিনিসই নেওয়া চলে অল্প অল্প করে, আবার একটা ভেজিটেবল স্যান্ডউইচ বানিয়েও খেতে পারেন, অঙ্কুরিত ছোলা মুগ এগুলোও নেওয়া চলে, রাত্রিরে আবার ধরুন 70-80 গ্রাম চালের ভাত খেলেন, বা একটু রুটি টুটি খেয়ে নিলেন, সঙ্গে একটু বেশি করে সবজি নেন। এখন সবজির মধ্যে কতগুলো সবজি অ্যাভয়েড করবেন, যেমন মিষ্টি আলু, মিষ্টি কুমড়ো, ওল, কচু, এই ধরনের সবজিগুলো অ্যাভয়েড করুন।
1: আচ্ছা,
0: গ্রিন সবজিগুলো, সবুজ সবজিগুলো পর্যাপ্ত পরিমাণে নিন।
1: আচ্ছা, তো আপনি তো ডায়েটের কথা বলছিলেন,
0: আপনি আরেকটা তেলের কথা,
1: আমি যেটা, হ্যাঁ আচ্ছা,
0: তেলটাকে সর্বাবস্থায় কমিয়ে রাখা ভালো, সর্ষের তেলও নিতে পারেন, আবার রিফাইন্ড অয়েলও নিতে পারেন, তবে বেস্ট হবে 50-50 নেয়া। এখন তেলের পরিমাণটা কমিয়ে নেবেন, যেমন সারাদিনে 4-5 চামচের বেশি তেল নেবেন না রান্না করার জন্য, আর ঘি মাখন বনস্পতি এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করা ভালো, কারণ এইগুলোতে দেখা যায় ব্লাড ফ্যাট মানে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এগুলোর লেভেলটা বেড়ে যায় এবং ভবিষ্যতে কার্ডিয়াক প্রবলেম হওয়ার চান্স থাকে। এই জন্য আমরা আগের থেকেই ডায়াবেটিক পেশেন্টদেরকে বলি যে ওই স্যাচুরেটেড ফ্যাট মানে ঘি মাখন বনস্পতি এগুলো যাতে অ্যাভয়েড করে।
1: আচ্ছা, তো আরেকটা কথা বলে নিই এর সঙ্গে, যে ফল কোনটা খাবেন কোনটা খাবেন না, যদি সবকিছু খাওয়া বাদ দিয়ে দেন তাহলে তো শরীর একদম দুর্বল হয়ে পড়বে।
0: ফলের নাম বলে দিচ্ছি, যেমন একটা আপেল নিতে পারেন, এখন ওজন হিসাবে 100 গ্রাম, আপেলটা যদি বড় হয় কেটে হাফ করে নিন, মানে মোটামুটি 100 গ্রাম নেবেন। আপেল, মৌসুম্বি, কমলা, পেয়ারা, নাশপাতি, চিনার, পেঁপে, তরমুজ এই ধরনের ফল নিতে পারছেন। এখন ফল যেগুলো নেবেন না, আম, তারপর আঙ্গুর, আনারস, এই ধরনের ফল অ্যাভয়েড করুন। কাঁঠাল খুব বেশি ক্যালোরি থাকে, এতে মিষ্টি অনেক বেশি, এগুলো খেলে সুগারটা শট করে বেড়ে যাবে,
1: বেড়ে যায়।
0: হ্যাঁ, এই ধরনের ফলগুলো অ্যাভয়েড করুন। যেমন কলা, সবাই কলার কথা জিজ্ঞেস করা থাকেন যে আমি কলা খেতে পারবো কিনা, হ্যাঁ, যদি 160-এর পাশাপাশি থাকে পোস্টপ্রেন্ডাল ব্লাড সুগার, মা বাবা ভাই বোন বা আপনার দাদু দিদিমা এদের যদি ডায়াবেটিস থাকে, তাহলে আমরা বলবো যখন বয়সটা 12-14 হবে এই বয়সে অবশ্যই আপনার সুগারটা চেক করে নেওয়া উচিত, এবং যদি আপনার ওজন বেশি থাকে ওজনটাকে কমিয়ে রাখুন, এক্সারসাইজ করার যদি ইয়ে না থাকে তাহলে এক্সারসাইজ শুরু করুন, তারপর জাঙ্ক ফুডগুলো অ্যাভয়েড করুন। দেখুন আজকের দিনে ফাস্ট ফুড সেন্টারে শিলচর ছেয়ে গেছে, শুধু শিলচর বলবো না পুরো পৃথিবী, হ্যাঁ, তো ফাস্ট ফুড অ্যাভয়েড করুন, যেমন ম্যাগি, চাউমিন, পিজা এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করুন, আমাদের ট্রেডিশনাল ইন্ডিয়ান ডায়েটের দিকে নজর দিন,
1: চিড়ে মুড়ি এগুলো মাঝে মাঝে খাওয়া যেতে পারে,
0: কারণ এর মধ্যে আমাদের যে দেশি খাবারগুলো তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আজকে একটা ভেজিটেবল স্যান্ডউইচ যদি বানিয়ে খান, তাহলে দেখবেন আপনি একটু সবজি নিচ্ছেন, একটু কার্বোহাইড্রেট নিচ্ছেন, এর মধ্যে ফাইবারও থাকছে, তাহলে আপনার সুগারটা সাডেনলি বেড়ে যাবে।
1: আচ্ছা, আপনি বললেন স্যান্ডউইচ, তো এটাতে পাউরুটি কি খেতে পারবেন, মানে যাদের হয়ে গেছে তাদের?
0: আমি যে বললাম ব্র্যান ব্রেড, ওই যে লালচে পাউরুটি, যেটা সেই ধরনের পাউরুটি নিন।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো এইটা কিন্তু অনেকের মাথায় থাকে যে কি করলে আমাদের যাতে না হতে পারে, এটা একটা ভয় রয়ে গেছে।
0: এক্সারসাইজ মানে আজকে মনে করুন আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, 1 ঘন্টা ওয়াকিং করে আসলেন, 10 মিনিট জগিং করলেন, 15 মিনিট ব্যাডমিন্টন খেলেন বিকেলের দিকে, বা সাঁতার কাটলেন, প্রাণায়াম করলে।

0: তাতে দেখবেন আপনার সুগার কন্ট্রোলে থাকবে, শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে।
1: আচ্ছা, আমি এবারে বলি, যাদের ডায়াবেটিস হয়তো ধরা পড়েছে, তো তাদের কতটা নিয়ন্ত্রণে কিভাবে থাকলে তাদের জন্য মঙ্গলজনক হবে সেটা যদি কিছু বলেন।
0: প্রথমেই হচ্ছে ডায়াবেটিস ডায়েট, যেটা বললাম, তারপর একটু ব্যায়াম করবেন রেগুলার। আমরা চাইব প্রতিদিন করুন, যদি প্রতিদিন সম্ভব না হয় অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন আপনি ব্যায়াম করুন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, ওয়াকিং করতে পারেন, ওয়াকিং ইজ দ্য বেস্ট অ্যান্ড সেফেস্ট এক্সারসাইজ। তারপর সাঁতার কাটতে পারেন, ব্যাডমিন্টন খেলতে পারেন।
1: আচ্ছা, তো আরেকটা জিনিস হয় কি, ডায়াবেটিস থেকে অনেকটা রোগের আশঙ্কা থেকে যায়, যেমন অনেকের হার্টের প্রবলেম হতে পারে, কিংবা অনেকের অনেকের কিডনির প্রবলেম, এই ধরনের চোখের সমস্যা হতে পারে, কি কি ধরনের সমস্যা সাধারণত?
0: আমি আপনাকে বলছি, যেমন আমরা জেনারেলি ডায়াবেটিসটাকে ডিজিজ বলি না, বলি ডিসঅর্ডার, কিন্তু ডায়াবেটিস দ্য মাদার অফ সো মেনি ডিজিজেস। দেখবেন যে চিকেন বা কবুতর এই ধরনের মাংস নেওয়াটাই ভালো হবে, আর যত বড় হবে প্রাণীটা, যত বড় হবে তার মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন অনেক বেশি হবে, এবং এক্ষেত্রে আপনি অবশ্যই ফার্মের চিকেন ইউজ করবেন না, মানে যেগুলো আমরা বলি ব্রয়লার চিকেন, সেই ব্রয়লার চিকেন আপনি অ্যাভয়েড করবেন, কারণ এগুলোতে ফ্যাট অনেক বেশি হয়ে যায় এবং ওজন যাতে 1 কেজির কম থাকে। মাংসটা রেগুলার না নিয়ে
1: মাঝে মাঝে খাওয়া যেতে পারে,
0: সেই 15 দিনে আপনি একবার নিলেন, অন্য সময় আপনি মাছ খান, মাছ খেলে আপনার হার্টের প্রবলেমটাও কম হবে। আর লক্ষণটা হচ্ছে প্রাথমিক যা আমরা পাই, পলিডিপসিয়া, মানে খুব বেশি করে জল তেষ্টা পাবে। 2 নম্বর হচ্ছে খুব বেশি বেশি খেতে ইচ্ছে করবে এবং বারবার প্রস্রাব পাওয়া, এটা হচ্ছে প্রাথমিক লক্ষণ। এছাড়াও কিছু কিছু লক্ষণের কথা আপনাকে বলেছি আমরা আগে, যেমন স্কিন ইনফেকশন হয়ে যাওয়া, বড় বড় বয়েল হয়ে যাওয়া, বা অনেক সময় দেখা যাবে যে শরীরে ব্যথা বেদনা আসছে, কোনো জায়গা কেটে গেলে তো শুকাচ্ছে না।
1: আচ্ছা, এটা একটা বড় মানে কেটে গেলে এটা শুকোয় না সহজে, না?
0: হ্যাঁ, যখন বডি রেজিস্ট্যান্সটা কমে যায় ডায়াবেটিসের জন্য।
1: আচ্ছা, তো এই তো গেল লক্ষণগুলো আপনি বললেন, যারা শুনছেন নিশ্চয়ই আশা করি মন দিয়ে শুনেছেন অনুষ্ঠান। তো লক্ষণের মধ্যে একটা রয়েছে, আপনি বললেন যে ওজন কমে যায়, তো সেগুলো তো অনেক ধরনের লক্ষণ রয়েছে অনেক রোগের সাথে মিলে, তো আপনি যেটা বলছিলেন যে সমস্যা যাদের হয়ে গেছে তাদের কি কি সমস্যা ভবিষ্যতে আসতে পারে?
0: যেমন ডায়াবেটিসের জন্য কমপ্লিকেশন গুলো বলছি, চুল থেকে শুরু করে নখ অবধি হতে পারে, এক্ষেত্রে তাড়াতাড়ি চুলটা পেকে যেতে পারে, বা চুল তাড়াতাড়ি পড়ে গেল, খুশকির সংক্রমণ খুব বেশি হতে পারে স্কিনে, অনেকে দেখবেন ভুরু পড়ে যাচ্ছে, কারো হয়তো গোপ পড়ে যাচ্ছে, তারপর স্কিন সুবেন হয়ে যেতে পারে, মানে কুচকে যেতে পারে তাড়াতাড়ি আনকন্ট্রোল সুগারের জন্য। এরপর নখে টিনিয়া ইনফেকশন, মানে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যেতে পারে শুধু ডায়াবেটিসের জন্য। তাছাড়া দেখুন হার্টে ডায়াবেটিসের জন্য অনেকগুলো সমস্যা আসতে পারে।
1: আগে থাকতেই সচেতনতা না এলে পরে ধরা পড়লে অনেক অসুবিধা দেখা দিতে পারে, তো আপনি যেটা বলছিলেন যে হার্টের একটা সমস্যা।
0: হ্যাঁ, হার্টে যেমন রক্ত চলাচলটা কমে গিয়ে ইসকেমিক হার্ট ডিজিজ হতে পারে, তারপর মায়োকার্ডিয়াল ইনফাকশন হতে পারে, কার্ডিয়াক ফেইলার তাড়াতাড়ি আসতে পারে, লাংসে যেমন সংক্রমণ হতে পারে, লাং ইনফেকশন খুব বেশি হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, টিউবাকুলার ইনফেকশন হতে পারে লাংসে, তারপর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে যেমন গ্যাস্ট্রোপেরিসিস হতে পারে, বা ইন্টেস্টিনাল হানি যাকে বলে, বারবার পাতলা পায়খানা হতে পারে ডায়াবেটিসের জন্য শুধু। আর আমাদের যা জ্ঞান রয়েছে সেই অনুযায়ী সারা জীবন চিকিৎসা করে যেতে হয়, এই চিকিৎসা বন্ধ করা যায় না।
1: আচ্ছা, তো যিনি প্রশ্ন করেছিলেন আমার মনে হয় উত্তর পেয়ে গেছেন যে ভয়ের কিছু নেই, তো এখন তো রোগ নিয়েই চলতে হয়, তো সেটা তো কিছু করার নেই, সময় মতো যদি চিকিৎসা করিয়ে নেন তাহলে নিশ্চয়ই ভালো হবেন। তো
0: বাকি কমপ্লিকেশনের কথাটা আমি বলে দিচ্ছি, যেমন লাং ইনফেকশন হতে পারে, চোখে অন্ধত্ব দেখা দিতে পারে, বা কিডনিতেও প্রবলেম হতে পারে, লিভারে প্রবলেম হতে পারে, কিডনিতে অনেকেই শুনবেন যে কিডনিতে ক্রনিক রেনাল ফেইলারে চলে যাচ্ছেন শুধু ডায়াবেটিসের জন্য, পেরিফেরাল ব্লাড ভেসেল গুলোতে ইয়ে হতে পারে, বড় বড় আলসার ডেভেলপ করে যেতে পারে, এবং অনেক সময় দেখা যায় যে এই আলসারটাকে সারাতে গিয়ে আমাদের বেগ পেতে হয়, কোনো কোনো সময় কেটে বাদ দিয়ে দিতে হয়,
1: মানে এ ধরনের অনেক ধরনের সমস্যা সাধারণত দেখা দিতে পারে যদি সময় মতো চিকিৎসা কিংবা দেরি হয়ে গেলে, না? কিংবা তো এই জন্য প্রতিকার ছোট্ট করে যদি বলেন আর কি, কি মানে আরেকটু সতর্কতা কতটা প্রয়োজন?
0: আপনার ডায়াবেটিসকে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়ন্ত্রণে রাখুন, আপনি সুষম খাবার নিন, আপনার ওজন কন্ট্রোলে রাখুন, আর রেগুলার এক্সারসাইজ করুন।
1: নিশ্চয়ই যারা আজকের শ্রোতারা শুনছেন অনেকটাই উপকৃত হয়েছেন আজকের এই আলোচনা থেকে। ডাক্তার দেবতা।

0: সেনপুর ব্যস্ত, আপনি স্টুডিওতে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
1: আমরা এতক্ষণ শুনলাম মধুমেহ হলে খাবারে কি কি নিষেধ রয়েছে, কিংবা কিভাবে চলতে হয়, কি কি করতে হয়, সমস্ত কিছু খুব সাবধানে আমাদের চলা উচিত যদি আমাদের সুস্থ থাকতে হয়। বিশেষ করে যদি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হয়। শ্রোতা বন্ধুরা, আসুন এবারে আমরা শুনব একটি আধুনিক গান অনুরাধা পাড়োয়ালের কণ্ঠে।

0: আধুনিক গান শুনলেন অনুরাধা পড়োয়ালের কণ্ঠে। নিজের লেখা গল্প ও পাঠে এবারে বিজয়িনী ভট্টাচার্য।
1: গল্পের নাম পাগল। আকাশ মেঘলা, চৈত্রের শেষ, ঝড় হয়ে গেল একটু আগে, এখন সব শান্ত। ঝড়ে প্রচুর গাছ পড়েছে, ইলেকট্রিকের তারও ছিঁড়ে পড়েছে রাস্তায়। একজোড়া পায়রা ঝড়ের ঝাপটায় এসে আশ্রয় নিয়েছে জানালার কার্নিশে। আচ্ছা, হুড়মুতালি কোথায় আশ্রয় নিল এই ঝড়ে? মনটা অশান্ত হয়ে ওঠে দিশার। বেশ কিছুদিন ধরে এক অদ্ভুত ফিলিং হচ্ছে, কাউকে বলতেও পারছে না। কি বলবে, আর বললেই কি বোঝাতে পারবে? রোজ কর্মস্থলে যাওয়া আসার সময় ব্রিজের পাশে হুড়মুতালির আস্তানার কিছু টুকরো টুকরো ছবি দিশাকে বিচলিত করে। সবাই বলে হুড়মুত আলী লোকটা পাগল, না হলে কি আর কেউ ব্রিজের পাশে বাঁশ আর প্লাস্টিক দিয়ে একটা ছাপটার মতো বানিয়ে দিন কাটায়? দিশা ভেবে পায় না এই লোকটা কি করে রাতে ঘুমায়। নিজের সহকর্মীদের কাছে হুড়মুত আলীর নাম জেনেছে, এটাও জেনেছে যে তার সম্পর্কিত আত্মীয় পরিজন থাকলেও কেউ খোঁজ রাখে না। শীত, গ্রীষ্ম, বর্ষা, হুড়মুত আলীর ঠিকানা বদলে না। যাওয়া আসার পথে দিশা রোজই লোকটার যাপনের টুকরো টুকরো ছবি দেখে আর নিজের মনে নানা কথা ভাবে। প্রায় রোজ সকালেই জ্যাম থাকে, তাই দিশা অনেকটা সময় পেয়ে যায় হুড়মুত আলীকে দেখার। সকালের এই সময়টায় হুড়মুত আলী কি যেন গোছায়, কুড়িয়ে আনা প্রচুর কাগজপত্রের মধ্যে কি যেন খোঁজে শুধু, আবার সব একসাথে করে রাখে। খুব কৌতূহল হয় দিশার। একদিন অটো থেকে ডেকে জিজ্ঞেস করে দিশা, কিতা খুঁজো চাচা? দিশার দিকে তাকিয়ে লোকটা বলে, জমির দলিল। একদিন দিশা ফেরার পথে খেয়াল করে হুড়মুত আলী বেশ ফুরফুরে মেজাজে বলছে, আমি বাদশাহ। দিশার বেশ ভালো লাগল, এই অ্যাটিটিউড নিয়ে জীবনযাপন করতে পারলে আর চিন্তাই ছিল না। একদিন দিশার ফিরতে ফিরতে বিকেল হয়ে গেল। ব্রিজের পাশে হুড়মুত আলী বসে একটা পাথর দিয়ে আর একটা পাথর ঘষছে, আর একটু পরপর ওটা হাতে নিয়ে দেখছে। দিশা জানতে চাইল, হাতো কিতা দো? উত্তর এলো, দেখো নানি, হীরা। এই পাথরে যে হীরা দেখতে পায় সে লোকটা পাগলই বটে। একদিন দিশা বলে, চাচা কিতা খাও তুমি? হুড়মুত আলী বলে, কি জানি। পরদিন দিশা দু প্যাকেট বিস্কিট দিয়ে আসে, এর কিছুদিন পর একটা প্যাকেট বিরিয়ানিও দেয়। হুড়মুত আলীর খাওয়া হয় কি না সেটা আর দেখা হয় না দিশার। দিশার ভাবনায় বারবার ঘুরে ফিরে আসে হুড়মুত আলী। দিশা ভাবে, আসলে তো আমরা সবাই পাগল, নাম, যশ, টাকা, প্রতিপত্তি, কিছু না কিছুর পাগল আমরা সবাই। আসলে আমাদের সবার মধ্যেই কোথাও না কোথাও লুকিয়ে আছে একজন হুড়মুত আলী।
0: শুনলেন বিজয়িনী ভট্টাচার্যের লেখা গল্প ও পাঠ। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে সময় শেষ হয়ে এলো। আজ তাই এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা রইলো।

এতক্ষণ শুনলেন মহিলা মজলিস। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সংহিতা দত্তচৌধুরী। আকাশবাণী শিলচর। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন পূরবী মুখোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী শিলচর। এখন আধুনিক গান শুনবেন কিশোর কুমারের কণ্ঠে।

আকাশবাণী শিলচর। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29, কিছুক্ষণের মধ্যেই শুনবেন বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি রঞ্জনা চৌধুরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঁচ দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। ছদিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন।

0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। নিট ইউজির বাতিল পরীক্ষা 21 জুন ফের নেওয়া হবে। পশ্চিমবঙ্গের রথীন্দ্র বোস পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দিন সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে এবং ইতালি যাচ্ছেন। আবুধাবি পৌঁছে তিনি সেদেশের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা দ্বিপাক্ষিক বিষয়, বিশেষ করে জ্বালানি সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করছেন। প্রধানমন্ত্রী বলেছেন,
1: পশ্চিম এশিয়া ক্ষেত্রে যুদ্ধের পরিস্থিতি কা প্রভাব আজ পুরে বিশ্ব পর দেখাই দে রহা হ্যায়। ভারত নে হমেশা সমস্যাও কে সমাধান কে লিয়ে ডায়লগ অর ডিপ্লোমেসি কা প্রাথমিকতা দি হ্যায়, ওর মুখো ফ্রি, ওপন অর সেফ বনায়ে রাখা, ইয়ে হমারি সবসে বড়ি প্রাথমিকতা হ্যায়। ইস ভিশন মে অন্তর্রাষ্ট্রীয় কানুনো কা পালন আবশ্যক হ্যায়। ভারত হর পরিস্থিতি মে ইউএই কে সাথ কন্ধে সে কন্ধা মিলাকর খড়া হ্যায় অর আগে ভি খড়া রহেগা।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে ব্রিকস বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে ভাষণে ডক্টর জয়শঙ্কর বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। বিদেশমন্ত্রী বলেন, ভারত ধারাবাহিকভাবে উন্নত বহুপাক্ষিকতার পক্ষে কথা বলেছে, যা বর্তমান বাস্তবতার ভিত্তিতে উদীয়মান বাজার ও উন্নয়নশীল দেশগুলির প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন যে প্রতিটি দেশ দেশকে কেবল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্যই নয়, বরং আরও গণতান্ত্রিক, প্রতিনিধিত্বমূলক এবং ন্যায়সঙ্গত একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য একযোগে কাজ করতে হবে। ডক্টর জয়শঙ্কর আরও বলেন, সংস্কারকৃত বহুপাক্ষিকতা অবশ্যই সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বিভিন্ন জাতীয় পরিস্থিতির স্বীকৃতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে হবে।
2: There is a growing expectation, particularly from emerging markets and developing countries, that BRICS will play a constructive and stabilizing role. In this background, our discussions today are an opportunity to reflect on global and regional developments and to consider practical ways to strengthen our cooperation.
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লিতে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে সাক্ষাতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, তাদের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় নিয়েও মত বিনিময় হয়েছে। ডক্টর জয়শঙ্কর 2026 সালের ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে আব্বাস আরাকচির অংশগ্রহণে সন্তোষ ব্যক্ত করেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় স্বনির্ভরতা ও মহাকাশ গবেষণার সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুত্তাপার্থীতে অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMCA প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন করে উদ্বোধনী ভাষণে শ্রী সিং বলেন,
3: চাহে ইন্ডিভিজুয়াল ইনোভেটর হো, বড়ি কোম্পানি হো, স্টার্টআপ হো, एमएसएमई हो, हर कोई राष्ट्र रक्षा के इस महायज्ञ में अपनी आहुति दे रहा है। यह जो पब्लिक प्राइवेट पार्टनरशिप का मॉडल हमने अपनाया है, उसने डिफेंस मैन्युफैक्चरिंग को एक क्लोज इन्वायरमेंट से निकालकर जन आंदोलन बना दिया है। और यह बड़ी खुशी की बात है कि इस जन आंदोलन का प्रत्यक्ष रूप हमें आंध्र प्रदेश में देखने को मिल रहा है।
0: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, সরকার শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল এবং তাদের ভবিষ্যৎ সরকারের অগ্রাধিকার। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জাতীয় পরীক্ষা সংস্থা NTA আগামী মাসের 21 তারিখে পুনরায় নিট ইউজি 2026 পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। তিনি জানান, প্রশ্ন ফাঁসের তদন্তের দায়িত্ব CBIকে দেওয়া হয়েছে। শ্রী প্রধান বলেন, পরীক্ষার্থীরা আগামী মাসের 14 তারিখের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন।
4: परीक्षा में थोड़ा हमको जो उनकी फॉर्मेलिटीज है, OMR शीट को दस्तखत करना, आरंभ में एक बार करना, अंत में भी एक बार करना, उसमें हमारी विद्यार्थियों कोर टाइम में कटौती हुई थी। जो 2 से 5 एग्जामिनेशन टाइम था उसको ध्यान में रखते NTA ने थोड़ी देर निष्पत्ति किया है कि उसको और

0: 15 मिनट बढ़ाएं, 2 से शुरू होगा 5-15 तक, ये परीक्षा की समय बढ़ाया जाएगा। एडमिट कार्ड, इस बार के एडमिट कार्ड 14 जून तक सभी को पहुंच जाएगा।
1: আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতির প্রেক্ষিতে দেশের তেল সংস্থাগুলি পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 3 টাকা করে বাড়িয়েছে। নতুন দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 94.77 টাকা থেকে বেড়ে 97.77 টাকা হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম 87.67 টাকা থেকে বেড়ে 90.67 টাকা হয়েছে। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি 108.74 টাকা এবং ডিজেলের বর্ধিত দাম হয়েছে 95.13 টাকা। রেল মন্ত্রক পশ্চিমবঙ্গের জন্য 3টি নতুন রেল প্রকল্প অনুমোদন করেছে। আজ এই মর্মে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়েছে। জলপাইগুড়ি শিলিগুড়ি প্রায় 7.5 কিলোমিটার রেলপথ ডাবল লাইন করা, কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত সাঁতরাগাছি খাতিপুরা এক্সপ্রেস চালু এবং শালবনী আদ্রা 107 কিলোমিটার রেল লাইন তৈরিতে বিস্তারিত প্রকল্প রিপোর্ট DPR এবং চূড়ান্ত এলাকা পরিদর্শন FLS শীঘ্র করার অনুমোদন দেওয়া হয়েছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। আজ বিধানসভার বিশেষ অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে, বিরোধীরা অধিবেশন বানচালের চেষ্টা করবে না এবং গঠনমূলক বিরোধিতার পরিবেশ বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রম সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
2: আমরা চাই না বিধানসভা তার বিরোধী দলনেতা তাকে 11 মাস হাউসের বাইরে রেখে হাউস চলুক। সংবিধানের যে 3টি বিষয় রয়েছে, ফর দা পিপল, বাই দা পিপল, অফ দা পিপল, সেটাকে মেনে আমরা এই বিধানসভাকে এগিয়ে নিয়ে যেতে চাই।
1: রাজ্যের নবনির্বাচিত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়, বিরোধী ISF, কংগ্রেস, CPIM এবং আম জনতা উন্নয়ন পার্টি নবনির্বাচিত সদস্যরা অধ্যক্ষকে ধন্যবাদ জানান। কেরালামের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী সোমবার শপথ নেবেন VD সতীশন। নতুন মন্ত্রিসভার সদস্যরা ওই দিনই শপথ গ্রহণ করবেন বলে UDF সূত্রে জানানো হয়েছে। জোটের অন্যান্য দল থেকে কোন কোন বিধায়ক কোন দপ্তরের মন্ত্রী হবেন তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। আকাশবাণীর গৌরবময় পথচলার 90 বছর পূর্তি উদযাপন করতে আজ ছত্তিশগড়ের রায়পুরে একটি বিশেষ ওয়াকাথন বা পদযাত্রার আয়োজন করা হয়। আজ সকাল 7টা নাগাদ সিভিল লাইন্স এলাকায় আকাশবাণী ভবন থেকে এই পদযাত্রা শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অনুষ্ঠানটি পুনরায় আকাশবাণী চত্বরেই এসে শেষ হয়। আকাশবাণী রায়পুর কেন্দ্রের এই আয়োজনে বর্তমান কর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত আধিকারিক, সংবাদ পাঠক, বিশিষ্ট নাগরিক এবং বিপুল সংখ্যক উৎসাহী শ্রোতা অংশগ্রহণ করেন। অপারেশন এপিক ফিউরি সামরিক অভিযানে ইরানের সামরিক শক্তিকে সাংঘাতিক নড়বড়ে করে দেওয়া হয়েছে বলে মার্কিন প্রশাসন জানিয়েছে। মার্কিন সেনেটে অ্যাডমিরাল চার্লস কুপার টু সাংসদদের জানান যে অপারেশন এপিক ফিউরি ইরানের প্রায় 90% ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং নৌ পরিকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। রিপাবলিকান সেনেটররা এই অভিযানকে সমর্থন করে বলেছেন, ইরান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদকে মদত দিয়ে আসছে যা মার্কিন স্বার্থের পক্ষে এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে ডেমোক্র্যাটরা মার্কিন প্রশাসনের এই দৃষ্টিভঙ্গির কড়া সমালোচনা করেছেন। IPL-এর আজকের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস। লখনৌতে খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 5 দেশ সফরের প্রথম পর্যায়ে আবুধাবি পৌঁছেছেন। 6 দিনের এই সফরে তিনি সংযুক্ত আরব আমিরশাহী, নেদারল্যান্ডস, সুইডেন, নরওয়ে ও ইতালিতে যাচ্ছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, উন্নত ও কার্যকর বহুপাক্ষিকতার লক্ষ্যকে এগিয়ে নিতে ভারত সকল অংশীদারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অন্ধ্রপ্রদেশের পুত্রপার্থীতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট প্রোগ্রামের নতুন পরিকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। খবর শেষ হল, এখন স্থানীয় সংবাদ।
3: আকাশবাণী শিলচর।
4: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা মোদিজির সংকল্প। योजना उन नौजवानों के लिए है

0: ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गर्व के साथ बिता सको।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।

এতক্ষণ গীত শুনালেন মন্টি পাল, আকাশবাণী শিলচর। এখন ভজন শুনবেন অমরেন্দ্র চক্রবর্তীর পরিবেশনায়।

এতক্ষণ ভজন শুনলেন অমরেন্দ্র চক্রবর্তীর পরিবেশনায়, আকাশবাণী শিলচর। আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা 3টে।

এতক্ষণ মণিপুরী অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলচর, এখন শুনবেন ডিমাসা অনুষ্ঠান।

ইবু আকাশবাণী শিলচর প্রোগ্রাম খনায়ারশিনি হামজমা খাসমা খনারিহি সাইনশিনি জিনিডি মাসা প্রোগ্রাম চেন্ডু মিডিয়াম ওয়েবনি মিঠে রেজা থাম বিশে থাম মাগনি পয়েন মাক থাম মাগনি গ্রাউডে রেজা জাই মা খন জাই খিলো হারসা ওরে এফ এম নি রেজা শি মাগনি পয়েন মাক থাম মেগা হারসা দিনে শুক্রি বসাই মে বেডাই নি সাইনজি বুয়া ইংরেজি মাইথে নি রিজিং গিনি মাইথে খন্ডো দিনে দিমাসা প্রোগ্রাম হা দিনে খনারি নাম স্কাং থা রেজায়া সৌসিনী খুরং হা রেজাবতাই ওডে নালাইলাই নু সাইনশিনী গ্রাউ জুমা দোয়া স্কাং থা রেজায়া বডো সরং পংনি খুরং হা রেজাবতাই খনালাই নাম

শুরু শুরু হা রাজায়া বদর সুরংপুংনি খুরং হা রাজাবথাই থাইথম খানালাইখা লোহাউলিনু রাজায়া বদ্র সুরংপুংনি খুরং হা রাজাবথাই খানালাইফিন লাইফিন না।

হাইলাকান্দি পুলিশ খবর মাইবানী বসাওহা আগাশী হর নি বুবলিহা রাজেশ ওয়ালপুর নি সিমিতা ব্লক হা মাসি স্কুটি হা জি গ্রাম হিরোইন রিম্বা মাইকা ক্রাউজু মারি আরও সাইনটিবা হিরোইন কে স্কুটি নি সিট নি সিটার কম্পার্টমেন্ট নি বাকলা হা হামশিখলাই হি হহি ডেংবা পুলিশ ইবুজা থাইনিখলাই হি হাবিজুর রেহমান ওডেহে দিলওয়ার হুসেন কে রিমখা ওডে পুলিশ ইবুজা থাই হা নিবসিং হা ইনভেস্টিগেশন জেনখা শ্রীভূমি নি পুলিশ শ্রীভূমি টাউন নি সুভাষনগর হাপাই হা মিয়া হর হা হর নি বুবলি হা রেড খ্লাহি বদাম হা নার্কোটিক রিম্বা মাইকা ইনফরমেশন আইবা নি বসাও হা পুলিশ রেড খ্লাহি রেজা ওয়া কপ সিরাপ নি বোতল ওয়া কার্টুন প্রাং রিম্বা মাইকা ক্রাউ জুমাপুরি বা ডিন্ডে রানুং জামখা আকাশবাণী শিলচর ডাকনা জিনি ডিমাসা প্রোগ্রাম হা দং নাং রেজাব থাই রেজাব হাগং ওদে সাইসিনি ক্রাউ জুমা প্রোগ্রাম খানায় আরও সিনে আলাংশি হামজমা খাসমা খানারি পিনি জিনি ডিমাসা প্রোগ্রাম এরানুং সেজাম রেডিও জু উঠায়।

0: AMCA program facility at Puttaparthi in Sri Satya Sai district of Andhra Pradesh, along with Chief Minister N. Chandrababu Naidu today. Addressing the gathering, the Defence Minister said the newly launched defence projects would strengthen national security, accelerate industrial growth and create large-scale employment opportunities for youth. West Bengal government has suspended three IPS officers in connection with the RG Corps Medical College rape and murder case. Former Commissioner of Kolkata Police Vineet Goel, former Deputy Commissioner Central Indira Mukherjee and former Deputy Commissioner North Avishek Gupta have been suspended today due to alleged dereliction of duty, offering money to the victim's parents and conducting media briefings without government authorization. Chief Minister Subhendu Adhikari informed the media that a departmental inquiry would be conducted against them by the state government. The Supreme Court would announce a series of fuel conservation measures, including virtual hearings, carpooling and work from home. The move is in line with the centre's broader push to cut fuel consumption amid the ongoing West Asia crisis. In a circular issued by Secretary General Bharat Parashar, the Apex Court said that matters listed on miscellaneous days as well as matters taken up during partial working days will now be heard only through video conferencing until further orders. India's total exports comprising merchandise services are estimated at $80.8 billion in April 2026, registering a robust growth of 13.6% over April last year. And that is the end of this news bulletin.
1: आकाशवाणी शिलचर।
2: एक जमाने से कहानी है सुना रही आकाशवाणी, फिर आया एंटरटेनमेंट का रेवोल्यूशन, जब कोने कोने पहुंचा दूरदर्शन। कहानी नहीं बदली, स्टाइल गया है बदल। जो कहानियां हम सुनते आए देखते आए, अब वही वैसी ही कहानी सुनाएगा डिजिटल।
3: डाउनलोड वेव्स ओटीटी ऐप नाउ एंड वॉच फॉर फ्री।
1: অনুষ্ঠান পরিচিতি পড়ছি, প্রথমে আজকের বাকি অনুষ্ঠানগুলি। যুববাণী সন্ধে ছটা বেজে পনেরো মিনিটে, সন্ধে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে চাষাবাদের কথা অনুষ্ঠানে বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষ নিয়ে বলবেন মনতোষ রায়। রাত আটটা বেজে তিরিশ মিনিটে বিসমিল্লাহ খাঁ ও সম্প্রদায়ের পরিবেশনায় সানাইবাদন। দিল্লি কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত নটা বেজে পনেরো মিনিটে। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, অমৃতবাণী সকাল ছটা বেজে পাঁচ মিনিটে, সকাল ছটা বেজে দশ মিনিটে ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা। খেতে খামারে সকাল সাড়ে ছটায় লোকগীতি গেয়ে শোনাবেন মুক্তানাথ সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এবং বেলা এগারোটা বেজে তিরিশ মিনিটে। আমার কথা অনুষ্ঠানের পরে আবারও লোকগীতি গেয়ে শোনাবেন মুক্তানাথ ও শিবানী চৌধুরী। তাছাড়া দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে সনাতন দাস ঠাকুরের কণ্ঠে এবং রাত নটা বেজে তিরিশ মিনিটে বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন। সুপ্রভাত সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে, সকাল সাতটা বেজে কুড়ি মিনিটে দেশ বন্দনা। রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কবির সুমন সকাল সাতটা বেজে চল্লিশ মিনিট ও দুপুর একটায়। সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিট, বেলা দশটা বেজে তিরিশ মিনিট, বেলা বারোটা, রাত সাতটা বেজে পনেরো মিনিট ও রাত আটটা বেজে কুড়ি মিনিটে হিন্দি ছবির গান শুনবেন। সকাল নটায় শাস্ত্রীয় আবার বলছি সকাল নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ওস্তাদ রশিদ খার কণ্ঠে। রাত আটটা বেজে তিরিশ মিনিটে লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে দাঁতরা শুনবেন। সকাল নটা বেজে তিরিশ মিনিটে শুনবেন পার্থ বসুর সেতার বাদন। লঘু সঙ্গীতের অনুষ্ঠানে দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিটে শুনবেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন।

বেলা ১০টায় শুনবেন বাংলা ছবির গান, গজল শুনবেন বেগম আখতার ও মহেন্দ্র কাপুরের কণ্ঠে বেলা ১১টায়। বেলা ১১টা বেজে ৩০ মিনিটে আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন শর্মিলা বিশ্বাস। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী বেলা ১২টা বেজে ৩০ মিনিটে, দুপুর ১টা বেজে ১৫ মিনিটে আধুনিক গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। নানা রঙের দিন অনুষ্ঠানে দুপুর ১টা বেজে ৪০ মিনিটে রবীন্দ্র

মিনিটে আধুনিক গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। নানা রঙের দিন অনুষ্ঠানে দুপুর 1:40 রবীন্দ্র সদন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মন্দিরা নন্দীর সঙ্গে থাকবে একটি সাক্ষাৎকার। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45 অনুষ্ঠানে মাটি কেন পরীক্ষা করবেন তা নিয়ে বলবেন আশিস তরু পাল। রাত 8:00 শ্যামাসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 সঙ্গীত শিক্ষার আসর, তারপরেই শুনবেন দেশাত্মবোধক গান। অনুষ্ঠান পরিচিতি শুনলেন আকাশবাণী শিলচর। এখন শুনবেন যুববন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী।

0: যুববন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান। আমাদের আজকের অনুষ্ঠানের শীর্ষক হচ্ছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। এই শীর্ষকে কথা বলবেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সভাপতি তথা শ্রীভূমির করিমগঞ্জ মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তী। চলুন শুনে নেওয়া যাক ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তীর সাথে একটি সাক্ষাৎকার। স্যার, প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই যুববাণী অনুষ্ঠানে।
1: আমি খুবই আনন্দিত যে আমাদের শিলচর রেডিও স্টেশনের যুববাণী কেন্দ্রের অধীনে সে এসেছে আমাকে দু একটি কথা জিজ্ঞেস করার জন্য। সেই তার প্রসঙ্গ নিয়েই আমি আমাদের বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে বরাক উপত্যকার সমস্ত জনজাতি যারা আছেন, জনসাধারণ যারা আছেন, সবাইকে জানাই বিজয়ার এবং দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন।
0: তো আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু তো আপনি জানেনই, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। তো প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইব, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের মূল উদ্দেশ্য কি এবং গঠনের ইতিহাস সম্পর্কে জানতে চাইব।
1: আমাদের এই যে সম্মেলন, যার পুরো নাম বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, এটা গঠন হয়েছিল 1977 সালে। তার পিছনেও কিছু কারণ ছিল। আমরা জানি যে আমাদের এই বরাক উপত্যকা বাসা শহীদের পীঠস্থান। 1961 সাল এবং পরবর্তী সময়ে আজ পর্যন্ত আমাদের এখানে 15 বাসা শহীদ হয়েছেন। এই 1961 সাল এবং 1972 সালে, প্রথম 1961 সালে তো 11 জন এবং 72 সালে 1 জন শহীদ হওয়ার এই যে চেতনাটুকু নিয়ে তখনকার দিনের, এবং তারা কেন হয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন আমাদের বাংলা ভাষার অধিকার রক্ষার এবং যাতে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারি, পড়াশোনা করতে পারি, সেই অধিকার রক্ষার জন্যই তারা আন্দোলন করেছিলেন এবং তারা শহীদ হয়েছিলেন, সেটা আমরা সবাই জানি। সেই যে চেতনাটুকু নিয়ে পরবর্তীকালে এই যে বাঙালি জাতির যে একটা আত্মপরিচয়, তার অধিকার রক্ষা করতে হবে, তার একটা বহমান আন্দোলনের একটা সংস্থা, যেটাকে ইংরেজিতে বলে একটা প্ল্যাট

প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তখনকার দিনে খুব দূরদর্শী কিছু কিছু স্মরণীয় ব্যক্তি এই উদ্যোগটুকু নিয়েছিলেন, এবং তখন কিন্তু বরাক উপত্যকা নাম ছিল না সেটার, সেটার নাম ছিল কাছাড় বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন। কারণ তখন আমাদের তদানীন্তন কাছাড় এর অধীনেই আমরা হাইলাকান্দি এবং করিমগঞ্জ ছিল, পরবর্তীকালে যখন আলাদা আলাদা জেলা হলো তখন এই কাছাড় বঙ্গ সাহিত্য সম্মেলনের নামটাকে পাল্টে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করা হলো। এবং উদ্দেশ্য হলো যে আমাদের ভাষার অধিকার রক্ষা, এবং মূলত এই সম্মেলনটি হলো একটি সাহিত্য এবং সংস্কৃতিমূলক ও পেশাদার, আর সবচেয়ে বড় কথা একটা ও রাজনৈতিক সংস্থা। এবং আমাদের এই অঞ্চলে বঙ্গ সাহিত্য ও সংস্কৃতির যে ব্যাপক ভালোভাবে একটা চর্চা এবং তার প্রসার এবং তার উন্নয়ন সাধন, এবং তাই সম্পর্কে একটা বিশদ চিন্তাভাবনা করার জন্য এবং গবেষণা করার জন্যই এই সম্মেলন তৈরি করা হয়। এবং শুধু যে বাংলা ভাষাভাষী লোক সেই কথা নয়, কারণ আমরা জানি আমাদের বরাক উপত্যকায় অনেক ভাষাভাষী থাকেন, বেশি সংখ্যক যদিও আমরা বাঙালিরা, কাজে আমাদের দায়িত্ব বর্তায় সেই সেই ভাষাভাষী যারা লোকজন আছেন তাদের সাহিত্য সংস্কৃতি সেটাও যাতে চর্চা তারা ঠিকমতো করে যেতে পারেন সেই চিন্তাভাবনা, এবং তাদের সঙ্গে আমাদের একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক যাতে স্থাপন করা যায়, এবং প্রত্যেকটা গোষ্ঠীর যাতে নিজস্ব প্রতিভা বিকাশের অন্তরায় না হয়ে আমরা যাদেরকে সাহায্য করতে পারি সেটাও একটা বিরাট বড় আমাদের লক্ষ্য ছিল। এবং এই বাংলা সাহিত্যের প্রসার এবং পঠন পাঠনের সুবিধার জন্য অনেক জায়গাতে গ্রন্থাগার পাঠাগার স্থাপন, বিভিন্ন বিষয়ক আলোচনা চক্র, সাহিত্য বাসর প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদিও কিন্তু আমাদের বরাক এই সম্মেলনের লক্ষ্যের আরেকটি অঙ্গ। আবার আমরা জানি এই অঞ্চলে অনেক লেখক লেখিকা আছেন, এবং তারা হয়তো ঠিকঠিকভাবে তাদের মুদ্রণ কার্য ঠিক করতে পারেন না, কোন কানে করবেন, কীভাবে করবেন, কী সাহায্য পাবেন, তাদেরকে যাতে উৎসাহিত করা এবং যাতে করে তারা এই কাজগুলো করতে পারেন, প্রকাশনার কাজ করতে পারেন, সেই উদ্দেশ্যটুকুও যাতে আমরা কিছুটা সাহায্য করতে পারি এটাও আমাদের একটা লক্ষ্য। এবং আরেকটা ব্যাপার হলো যে এই যে সম্মেলন চলতে গেলে তো কিছু অর্থের প্রয়োজন হয়, সেই অর্থ যাতে আমরা কিছু আহরণ করতে পারি, এবং কিছু কিছু সংগ্রহ হয়তো সরকার থেকে যদি সংগ্রহ করি সেই চেষ্টাটুকু করা। আবার একটা কথা ঠিকই, কোনো সম্মেলন চলতে গেলে তার বিভিন্ন জায়গায় তার শাখা করতে হয়। যেমন একটা কথা জানাই আমাদের এই আকাশবাণী যুববাণীর মাধ্যমে যে আমাদের এই যে সম্মেলনের মধ্যে ত্রিধারার সিস্টেম, একটা হলো আমাদের আঞ্চলিক সমিতি, তারপরে হলো জেলা সমিতি, তারপরে কেন্দ্রীয় সমিতি। যে আঞ্চলিক প্রত্যেকটা জেলার অধীনে কতকগুলো আঞ্চলিক সমিতি থাকে, সমিতির থেকে কিছু কিছু সদস্য জেলা সমিতিতে আসেন, এবং জেলা সমিতির থেকে কিছু কিছু সদস্য আবার কেন্দ্রীয় সমিতিতে যান, এবং কেন্দ্রীয় সমিতির কয়েকজন হয়তো পদাধিকারী হন, সভাপতি হন, সহসভাপতি তিন জেলার তিনজন থাকেন, সাধারণ সম্পাদক থাকেন, সহকারী সম্পাদক থাকেন, কোষাধ্যক্ষ থাকেন, এইভাবে চলে। উদ্দেশ্যটুকু হলো যে একদম তৃণমূল স্তরে যারা আছে তাদের সঙ্গে তাদের কথাটাকে যাতে করে আঞ্চলিক স্তর হয়ে, জেলা স্তর হয়ে আমাদের কেন্দ্রীয় স্তরে পৌঁছাতে পারে, এটা একটা বিরাট বড় উদ্দেশ্য, যাতে করে আমরা এদিকের মানুষ কোন জায়গায় কিভাবে কাজ করছে, তাদের জীবনযাত্রা কীরকম, সামাজিক অবস্থা কীরকম, সেই খবরটুকু যদি আমরা জানি। একটা কথা ঠিকই যে সাহিত্য সংস্কৃতি তখনই সুস্থভাবে চলে যখন মানুষগুলো সুস্থ থাকে, মানসিক শারীরিক আর্থিক সুস্থ থাকে, সেই চিন্তাটুকু আমাদের করতে হয়। এবং আরেকটা কথা যে মানুষের মধ্যে যদি শিক্ষা ব্যাপারে তাদেরকে জানাতে হয়, তাদের নিরক্ষরতাকে দূর করতে হবে, সেই চেষ্টাটুকু আমরা করি বিভিন্ন আঞ্চলিক সমিতিতে তারা এই কাজগুলো করে থাকেন। আবার আরেকটা ব্যাপার, যারা সাহিত্য

0: সাহিত্যিক আছেন এই অঞ্চলের, যারা সঙ্গীতজ্ঞ আছেন, যারা বাচিক শিল্পী আছেন, অন্যান্য গুণী ব্যক্তিগণ যারা আছেন, তাদেরকেও আমরা মাঝে মধ্যে বিভিন্ন পুরস্কারে পুরস্কৃত করি। উদ্দেশ্য হলো তাদেরকে সম্মানিত করা, এবং আমরা জানি, এটা বিশ্বাস করি যে কাউকে সম্মানিত করলে নিজেও সম্মানিত হওয়া যায়। সেই আদর্শটুকু নিয়েই আমরা আমাদের এই বরাক উপত্যকার লক্ষ্যটুকু আমরা চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত।
1: আচ্ছা, আপনি তো বর্তমানে এই সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সভাপতি, তো এই সম্মেলনের সঙ্গে আপনার সংযুক্তি কবে থেকে এবং কিভাবে শুরু হয়?
0: আমাদের এই বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলন গঠিত হয় 1977 সালে, সেটা আমি পূর্বেই বলেছি। এবং এই শহরে, আমাদের করিমগঞ্জ শহর যেটা এখন শ্রীভূমি নামে পরিচিত, এখানে এই করিমগঞ্জ মহাবিদ্যালয়ে আমি যোগদান করি অধ্যাপক হিসাবে 1975 সালে। এবং আমাদের এই মহাবিদ্যালয়ের অনেক অধ্যাপক, আমার যারা পূর্বসূরি যারা ছিলেন, শান্তনু দত্ত, সুধাংশু শেখর দত্ত, সুবীর কর, এরা সবাই এই সম্মেলনের সঙ্গে যুক্ত ছিলেন। আমিও যুক্ত হয়ে গেলাম সাধারণ সদস্য হিসাবে। পরবর্তীকালে তাদের প্রত্যেকটা যে সম্মেলন এবং তাদের যে অধিবেশন হয়, সেগুলোতে যোগদান করার চেষ্টা করি। অনেক যারা উদ্বোধকরা বাইরে থেকে আসেন এখানে, যারা অতিথিরা, বিশেষ করে কলকাতা থেকে যারা আসতেন, সবার সঙ্গেই আমাদের বেশ হৃদ্যতা থাকতো। আমরা বেশিরভাগই আমরা থাকতাম তখন খাদ্য বিভাগের কাজে, তাদের সবার সঙ্গে আমাদের যোগাযোগটা খুব ভালো হতো। এই করতে করতে মোটামুটি একটা আত্মিক সম্পর্ক হয়ে যায় সম্মেলনের সঙ্গে। তো এই যে আমার সভাপতি হওয়া, এটাও আমার, এখন যারা আমাকে যারা ভালোবাসেন, করিমগঞ্জ শিলচর এবং হাইলাকান্দি যারা জেলা সমিতির যারা আছেন, সবাই খুব ভালোবাসেন, সবাই প্রায় অনেকটা জোর করে, স্যার আপনাকে এই দায়িত্বটুকু নিতে হবে। যাক, নিলাম, দেখলাম এটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ কেন আমি নিলাম, কারণটুকু হলো যে আমাদের এই যে ভাষা, বাংলা ভাষা, আমরা যারা বাংলা ভাষাভাষী লোক এখানে আছি, আমরা কিন্তু যে কোনো ভাষা শিখতে কিন্তু আমাদের আগ্রহী। শুধু একটা কথা হলো, কোনো ব্যাপারে যদি পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যদি আমাদের ভাষার অধিকারের উপরে যদি কোনো বাইরে থেকে যে কোনো চাপ আসে, অধিকার খণ্ডন করার যদি কোনো চাপ আসে, তখনই কিন্তু আমরা খুব সোচ্চার হই। ওই ভাবটুকু নিয়েই আমি সেটাতে সভাপতির দায়িত্বটুকু নিলাম। আমরা যে কোনো ভাষা শিখতে রাজি, কোনো ভাষার প্রতি আমাদের এই বঙ্গ সাহিত্য সম্মেলনের, সংস্কৃতি সম্মেলনের কোনো সদস্যই অন্য ভাষার প্রতি বিতস্পদ্ধ নয়, সবাই সব ভাষাকে শ্রদ্ধা করে। আমরা এটা বুঝি, নিজের ভাষা, নিজের মাকে যারা শ্রদ্ধা করে, তারা অন্যের ভাষা এবং অন্যের মাকে শ্রদ্ধা করবে। সেই ভাবটুকু নিয়ে আমরা সব ভাষাকে কিন্তু শ্রদ্ধা করি, কিন্তু আমাদের ভাষার উপর অধিকার, আমাদের আত্মপরিচয় কেউ লঙ্ঘিত করবে, আমাদের স্বাভিমানের উপর কোনো আঘাত আসবে, সেটা কিন্তু আমাদের খুবই কষ্ট হয়, খুব পীড়া দেয়। এইটুকু বিবেচনা করি আমি বললাম, ঠিক আছে, আমি আপনাদের সেই দাবিতে আমি সভাপতির দায়িত্বটুকু নেব। তো এটা নিলাম গত 22-23 সালের থেকে। আমাদের তো ওই এরকম হয়, দু বছরের টার্মে হয়। এবার মোটামুটি আমার দ্বিতীয়বারও আবার হলাম করিমগঞ্জে, যে অধিবেশনটুকু হয়েছিল বিগত দিনে, তখন এটা হলো 23-24 হয়েছিল। এরা আবার আমাকে বলল যে স্যার আপনাকে আবার থাকতে হবে। অনেকের, অনেক যারা প্রিয়জন, অনেক যারা আমার গুরুস্থানীয় ব্যক্তিবর্গ কিছু ছিলেন, তাদের এই আহ্বানটুকু আমি সাড়া না দিয়ে পারিনি, আবার হলাম। এবার কিছুদিন পরেই হাইলাকান্দিতে আবার সম্মেলন হবে, আমি আর না থাকার কথাটাই বলেছি। এই আমার এখানে আসা, তো উদ্দেশ্যটুকু, এবং আসার পরে আমি যে ব্যাপারটুকু দেখলাম, প্রথম যে ব্যাপারটুকু দেখলাম, এই যে বিগত দিনে আমাদের এই যে আসাম রাজ্যে অনেক ব্যাপার নিয়ে চলছিল আলোচনা, এনআরসি, ডিবেটার, বিদেশি নোটিশ, ট্রাইব্যুনাল, ডিটেশন ক্যাব ইত্যাদি, এই সব ব্যাপারে কিন্তু আমরা সম্মেলন একদম সদর্থক ভূমিকা আমরা নিয়েছিলাম। জায়গায় জায়গায় আমরা প্রতিবাদটুকু আমরা জানিয়েছি, এবং তার সঙ্গে

যারা প্রতিবেশী বিভিন্ন জনগোষ্ঠীর সঙ্গেও যাতে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে সেটাও আমরা চেষ্টা করে গেছি। তো আমরা আমাদের অধিকারের জন্য, আমরা অন্য কারো অধিকার খর্ব হোক সেটা কিন্তু চাই না, আমাদের অধিকার, আমাদের জাত্যাভিমান, আমাদের যে আত্মপরিচয় সেটা যাতে ঠিক থাকে, সেটা অটুট থাকুক, সেই চেষ্টাটুকুই আমরা সম্মেলন করি। এবং আমিও এই যে দুটো টার্মে এই চেষ্টাটুকু, আমি না আমাদের সঙ্গে যারা যারা আছেন সবাই মিলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের, আমি এই দায়িত্ব নেওয়ার পরে একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল আমাদের এই শহরে, যেটা হলো এটা খুব বড় একটা সেমিনার, আমরা আন্তর্জাতিক স্তরের একটা সেমিনার করেছিলাম জাতীয় আলোচনা চক্র দেশবাগ নিয়ে, যেটা হলো, এবং এই সম্মেলনটা এত ভালো হয়েছিল, যেটা হয়েছিল গত 29, 30, 31 জুলাই 2022 সালে আমাদের এখানে একটা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলন করিমগঞ্জ জেলা সমিতি, যেটা এখন সিউমি জেলা সমিতি, তার যে অফিস, অফিস প্রাঙ্গণে আমরা সেই সেমিনারটুকু করেছিলাম। এখানে আমরা অনুদান পেয়েছিলাম মাকাই, যেটা হলো আমার কলকাতাতে থেকে আমরা পেয়ে প্রায় 3 লক্ষ টাকা খরচ করে সেই ওটা হয়েছিল, এবং খুবই সুন্দর আলোচনা হয়েছিল, অনেক বিদ্বজ্জন সেখানে আলোচনায় যোগ দিয়েছিলেন। বিশিষ্ট বক্তা হিসেবে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সমীর কুমার ভট্টাচার্য, কটন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রসূন বর্মন, উত্তর পূর্ব পার্বত্য বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক বিনায়ক দত্ত, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং নিবন্ধকার অনিন্দিতা ঘোষাল, আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জয়তী ভট্টাচার্য, অনেক বিদ্বজ্জনরা ছিলেন। খুবই এই দেশ বিভাগ, এটা আমাদের কাছে একটা ট্রমা, মানে আমরা হয়তো অনেকে দেশ বিভাগের সেই জ্বালা যন্ত্রণা উপভোগ করতে পারিনি, কিন্তু আমাদের পূর্বপুরুষরা তো করেছেন, এটা খুব সুন্দরভাবে সেটা আলোচিত হয়েছিল। এটা হলো প্রথম একটা কাজ আমরা করেছিলাম, এবং সেটা তখনকার এখানকার জেলা সমিতি, আমাদের কেন্দ্রীয় সমিতি সবাই মিলে খুব সুন্দর সদর্থক ভূমিকা নিয়ে এটা খুব সুন্দরভাবে হয়েছে। এবং তারপরে আরেকটা ঘটনা হলো, আমরা বিগত দিনে আমাদের বাংলা ভাষাভাষীর সঙ্গে সঙ্গে প্রতিবেশী যারা ভাষিক গোষ্ঠী আছেন তাদের উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে গেছি। এই ব্যাপারে বলতে পারি, 2022 সালে বড় সাহিত্য সভার কেন্দ্রীয় সমিতির সভাপতি দীননাথ বসুমতারী, তিনিও এসেছিলেন আমাদের শিলচরে, তার হাতেও আমরা সম্মেলনের সম্মান দিই, এবং বড় সাহিত্য সভার সঙ্গে আমাদের একটা ঋদ্ধতার সম্পর্ক গড়ে উঠুক, আছি ছিল এবং আবার নতুনভাবে সেটাকে আমরা নবায়িত করলাম। তারপরে ওই বছরই ডিসেম্বর মাসে শিলচরে নাগা জনগোষ্ঠীর একটা বার্ষিক, এদের একটা উৎসবে আমরা প্রতিনিধি হিসেবে আমরা গিয়েছিলাম। আমাদের এই অঞ্চলে এই বরাক উপত্যকায় কাছাড়িরাও আছেন, আপনারা সবাই জানেন, তাদের যে শেষ রাজধানী কাশপুরে ডিমাসা এবং বাংলা ভাষা নিয়ে স্থানীয় একটা মত বিনিময়ের সেবা সভা আমরা করেছিলাম। পরবর্তীকালে সাঁওতাল টিলায় দুধপাতিলের এখানে সাঁওতাল ভাষাভাষীদের স্বীকৃতি উপলক্ষে যেটা রাজ্যিক স্তরের একটা সম্মেলন হয়েছিল, সেটাতেও কিন্তু আমাদের কেন্দ্রীয় সমিতির সম্পাদক এবং দূরশিক্ষা কেন্দ্রের সঞ্চালক তারা গিয়েছিলেন। মণিপুরি ভাষাভাষী যারা আছেন, যাদের আন্দোলনের, এবং তারাও যাতে তাদের ন্যায্য দাবি পেতে পারে তার জন্য তাদের সঙ্গে আমরা আছি, সেই কথাটুকু তাদেরকে আমরা জানিয়ে দেই। মানে এটা হলো প্রতিবেশী যারা ভাষিক গোষ্ঠী আছে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক সুদৃঢ় করি, যাতে তাদেরও উন্নয়ন হয়। তারপরে আরেকটা ব্যাপার হলো যে আমরা জানি সাহিত্য সংস্কৃতি তখনই সুন্দরভাবে চলে যখন এই অঞ্চলের যদি অর্থনৈতিক অবস্থা ভালো থাকে, সেই নিয়ে আমাদের কিন্তু একটা নিজস্ব পত্রিকা আছে, বার্ষিক একটা পত্রিকা হয় যে ভাষা একাডেমি বলে একটা ম্যাগাজিন তারা বার করে ভাষা একাডেমি থেকে, বৌদ্ধিক সংস্থা, এবং তারা এই ব্যাপারে গবেষণা করে কীভাবে এই অঞ্চলের

0: অর্থনৈতিক বিকাশ হয় কি করলে, এটাও কিন্তু সুন্দরভাবে আমরা অনেকগুলো সংখ্যা বের করেছি, একাডেমি পত্রিকার অনেকগুলো সংখ্যা করেছি। আর হলো আরেকটা ব্যাপার যেটা খুবই মানে উল্লেখযোগ্য ভূমিকা হলো, আমাদের এই সম্মেলন একটা দূর শিক্ষা কেন্দ্র স্থাপন করেছে,
1: আচ্ছা আচ্ছা,
0: দূর শিক্ষা কেন্দ্র স্থাপন করেছে। সেটার উদ্দেশ্য হলো অনেক ছেলে মেয়ে যখন মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা বাংলা না নিয়ে অল্টারনেটিভ ইংলিশ নেয় অথবা হিন্দি নেয়। পরবর্তীকালে তারা যখন গ্রাজুয়েট হয়ে এরা স্কুলে চাকরি করতে যায়, বাংলা না থাকার জন্য এতদিন চলে ওদের চাকরি পেতে কষ্ট হয়। তখন আমরা ওই মাধ্যমিক স্তর অবধি যে বাংলা স্ট্যান্ডার্ডের একটা ডিপ্লোমা কোর্স আমরা চালু করি এবং সেটাতে সরকারের অনুমোদন পাই 1 বছরের সেই কাণ্ড। এটা খুব ভালোভাবে চলছে। প্রথম তো ছিল মাত্র আমরা 105 জন ভর্তি হতো, এবার শুনেছি প্রায় 600-র উপরে ভর্তি হয়ে গেছে এবং এটা সপ্তম বৎসর চলছে। আমিও 2-3টা বার গিয়েছি, ইন্ডাকশন মিটিংয়ে গিয়েছি, এবার ওই কালকে 26 তারিখে মিটিং হবে, আমার মধ্যে যাওয়া হবে না। কিন্তু এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা যে অনেক ছেলে মেয়ে বাংলা ছিল না বলে পায় না, কিন্তু এখন এই সার্টিফিকেট, এই যে ডিপ্লোমা সার্টিফিকেট তারা পায়। এই কাজটুকু আমরা মানে আমরা যাতে সমাজের যারা আছে যাদের এটুকু করলে পরে তারা উপকৃত হয় সেই চিন্তাভাবনা কিন্তু আমাদের সম্মেলন করে, এটা হলো একটা কথা। আর হলো যেটা বললাম সাহিত্যের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে বললাম, মানে সাংস্কৃতিক অঙ্গনেও কিন্তু আমাদের যে 2 বৎসরের যে আমাদের, যেমন আমাদের সভাপতি কার্যে একটা কার্য বিবরণী যে আমাদের সময় হলো 2 বৎসর, এর মধ্যে কিন্তু 1টা বৎসর এর মধ্যে আমরা 3টা জেলাতে সাহিত্য বাসরও করি, সাংস্কৃতিক অনুষ্ঠানও করি। সাহিত্য বাসরে যেমন আমাদের এতজন অঞ্চলের সুসন্তান সৈয়দ মোস্তফা আলী, তারও কিন্তু জন্মবার্ষিকী আমরা পালন করি খুব সুন্দরভাবে। তারপরে সাহিত্য বাসরে যেমন কিছুদিন আগে আমাদের হাইলাকান্দিতে হয়েছিল, আমাদেরই সম্মেলনের প্রাক্তন উনিও সভাপতি ছিলেন শক্তিবোধ ব্রহ্মচারী, তিনি গত কোনো উঁচু দরের কবি ছিলেন, তাকে নিয়েও একটা সাহিত্য বাসর হয়েছিল। আবার সংস্কৃতি অঙ্গনে যেমন গান বাজনার ব্যাপারটুকু হয়, যেমন এক জায়গাতে ধামাইল প্রশিক্ষণ কেন্দ্র হয়, এক জায়গাতে আমাদের ওই প্রশিক্ষণ কেন্দ্র যারা কবিতা বলে তার প্রশিক্ষণ কেন্দ্র, আর এই জায়গাতে নাচের প্রশিক্ষণ কেন্দ্র, লোকসঙ্গীতের প্রশিক্ষণ কেন্দ্র, এগুলো কিন্তু আমরা করে যাচ্ছি যাতে করে সাহিত্য সংস্কৃতি, কারণ একটা মানুষ যখন আমরা যেহেতু মানুষ, সাহিত্য সংস্কৃতি কলা সঙ্গে যদি তার যোগাযোগ না থাকে সে প্রকৃত মানুষ হতে পারে না, সেই চিন্তাধারা নিয়ে আমরা এই কাজটুকু করে যাচ্ছি।
1: বর্তমানে তরুণ প্রজন্মের মধ্যে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ কেমন দেখছেন?
0: এই যে প্রশ্নের উত্তরে আশাব্যঞ্জক খুব একটা বলতে পারছি না, কারণ প্রত্যেকটা সম্মেলনে যে আমরা অধিবেশন করি যেখানে ওপেন সেশন যেটা বলা হয় প্রকাশ্য সভা, তরুণ প্রজন্মকে খুব কমই পাওয়া যায়। সেই উদ্দেশ্যটুকু নিয়ে আমরা এই গত সম্মেলনের আগের সম্মেলনে শিলচরে আমরা একটা সিদ্ধান্ত নেই যে আমরা এই সম্মেলনের একটা যুব শাখা করব প্রত্যেকটা 3টা জেলাতে জেলা সমিতির তত্ত্বাবধানে, কারণ আমরা এই সম্মেলনটাকে তো এটা বহমান আন্দোলন বলেছি, প্রথমেই এগিয়ে নিতে গেলে তো তরুণরা অবশ্যই আসতে হবে, কাজে তাদেরকে উৎসাহিত করে, কারণ আজকাল বিক্ষিপ্ত অনেক তরুণরা ছাত্ররা অনেক কারণে, তাদেরকে যদি আমরা এই পথে না নিয়ে আসি তাহলে আমাদের বাংলা সাহিত্য সংস্কৃতি, যারা সাহিত্য সৃষ্টি করবেন, এই সাহিত্যর যদি পাঠক সমাজ না থাকে এবং তাদের উত্তর পুরুষরা যদি ঠিক ঠিক তৈরি না হয় তাহলে তো এই চর্চা করে লাভ হবে না, সেই চিন্তাভাবনা নিয়েই কিন্তু আমরা ছাত্র যুব সংস্থা বলে একটা সৃষ্টি করেছি এবং তার কাজ শিলচরে বেশ হয়েছে, হাইলাকান্দিতে হয়েছে সংস্থার এবং করিমগঞ্জেও শুনেছি এটা শুরু হয়েছে। সেটা যদি হয় ভবিষ্যতে তারাই এই সম্মেলনের কাজ চালিয়ে নিয়ে যাবে, তারাও একটা পদাধিকার দাবি করতে পারে এবং তারা সেই পদ

0: এবি আমি আশা করি সুন্দরভাবে আমাদের সম্মেলনটা, ইতিমধ্যে একটা কথা বলি রাখি যে আমরা একটা 50 বৎসর চলছে, আমাদের সুবর্ণ জয়ন্তী হবে এবারই, এবার বা সামনের বছরই আমরা করব। তো এটা যদি হয় তাহলে আমাদের সম্মেলনটা সুন্দরভাবে চলবে, এই নিয়েই আমরা এটা করেছি। এবং আরেকটা ব্যাপার সঙ্গে আমি বলি সংযোজন, যে আমাদের বরাক উপত্যকার মধ্যেই আমাদের সম্মেলনের কাজ কিন্তু নয়, সীমাবদ্ধ নয়। আমরা বহির বরাকের যারা বাঙালি সমাজ আছে তাদের সঙ্গেও আমরা যোগাযোগ রাখি, তাদের সুবিধা অসুবিধার কথা আমরা নেই। এবং এই রাজ্য থেকে অন্য রাজ্যেও কিন্তু, যেমন আমাদের কলকাতাতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের একটি চ্যাপ্টার খোলা হয়েছে, তারাও কিন্তু নিয়মিত আমাদের প্রতিষ্ঠা দিবস করে এবং 19 মে করে সবগুলো খুব সুন্দরভাবে করছে। একইভাবে বিহারেও যারা বাঙালি সমাজ আছে তাদের সঙ্গে আমাদের ঋদ্ধতা হয়েছে। আমাদের গত সম্মেলনে বিহার এবং সমাজের যারা পদাধিকার তারা দুজনই এসেছিলেন। তো এইভাবে মানে সোজা কথা যে যেখানেই যে বাঙালিরা আছেন তাদের যদি কোনো রকম অধিকারের পেতে অসুবিধা হয়, আমরা তো চাই সবাই ভালো, এটা একটা স্বাধীন রাষ্ট্র, সব ভাষাভাষীর লোক সুন্দরভাবে চলবে, কিন্তু অনেক সময় এটা লঙ্ঘিত হয়, পায় না সেই অধিকারটুকু। ওই ওদের খবর আমরা নেই বা আমরা আমাদের খবর ওরা নেই, এইভাবে একটা যুগসূত্রের কাজটুকু আমরা করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে আমরা উজ্জীবিত করার চেষ্টা করছি যে তোমরা আসো, ভাষা মাকে যেভাবে সম্মান করো, ভাষাকে সম্মান করো, মাতৃভাষা ভালো করে না জানলে ভালো পঠন পাঠন হয় না। এটা আমাদের সত্যেন বোস সায়েন্সের নাম করা বিজ্ঞানী বলে গেছেন যে এটা হয় না, কাজেই মাতৃভাষা তো শিখতে হবে। এবং এটা হলো আমার হৃদয়ের ভাষা, হৃদয়বৃত্তি যদি ঠিকমতো না হয় প্রকৃত মানুষ হওয়া যায় না। কাজেই ওরাও যাতে আসে এবং আমাদের তরুণ প্রজন্ম যাতে বাংলা ভাষা বিমুখ না হয়, বাঙালি হয়ে বাংলা ভাষা প্রতি যাতে তারাও মমতাশীল হয়, ভাষার উত্তরাধিকার যেমন তারা হয় সেই চেষ্টাটুকু আমরা করে আসছি। আকাশবাণী যে উদ্যোগটুকু নিয়েছে যুবমণির মাধ্যমে আমার সঙ্গে কথা বলার বা আমার কিছু মত প্রকাশ করার, আমি আকাশবাণীর সবাইকে কর্মকর্তা থেকে আজকে যে আমার ইন্টারভিউটা নিচ্ছে তাকে আমার অতি প্রীতিভাজন, তাকেও ধন্যবাদ যাই। এবং সেই সঙ্গে আবার বরাক উপত্যকার সর্বভাষাভাষী জনসাধারণকে আমার অভিনন্দন জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, নমস্কার।
1: নমস্কার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এতক্ষণ শুনলেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সভাপতি ডক্টর রাধিকারঞ্জন চক্রবর্তীর সাথে একটি সাক্ষাৎকার। তার মূল্যবান মতামত ও অভিজ্ঞতার আলোচনায় আমরা সমৃদ্ধ হলাম। বরাকের সাহিত্য সংস্কৃতির ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার তার প্রচেষ্টা আমাদের সকলের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই সুন্দর আড্ডায় আমাদের সঙ্গে থাকার জন্য সকল শ্রোতা বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাহিত্য সংস্কৃতির স্রোতে নিজেকে ভাসিয়ে রাখুন। আমাদের সময় ফুরিয়ে এসছে, আমাদের আজকের যুববাণী অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।

শুনলেন যুবাবন্ধুদের জন্য প্রচারিত অনুষ্ঠান যুববাণী আকাশবাণী শিলচর। শুরু হচ্ছে চাষাবাদের কথা।

0: কৃষক ভাই বোনেদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, যদিও পরিবেশ বা প্রকৃতি খুব একটা এই মুহূর্তে অনুকূল নেই। বিভিন্ন জায়গায় প্রচুর বৃষ্টিপাত এবং তার ফলে জলাবদ্ধতা, কোথাও ঝড় এবং তাতে মানুষের যথেষ্ট ক্ষতিও হচ্ছে। সেই জন্য আমরা আশা করি আপনারা কৃষক ভাই বোনেরা প্রত্যেকেই নিরাপদে আছেন। এই প্রতিকূল আবহাওয়ায় আপনারা সতর্ক থাকুন এবং আশেপাশের সকলকে নিয়ে যাতে নিরাপদে থাকতে পারেন তার কিভাবে থাকা যায় সেই ব্যবস্থা নিশ্চয়ই আপনারা করবেন এই আশা করছি। কৃষক ভাই বোনেরা, আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব একজন প্রগতিশীল কৃষক আমরাঘাট রামমানিকপুরের মনোতোষ রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকারের বিষয় হল বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষ। সাক্ষাৎকারটি নিয়েছেন মিতা শর্মা। তাহলে চলুন শুনে নেওয়া যাক মনোতোষ রায়ের সঙ্গে গৃহীত সাক্ষাৎকারটি।
1: বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষ এই বিষয়ে আমরাঘাট অঞ্চলের রামমানিকপুর গ্রামের একজন প্রগতিশীল কৃষক মনোতোষ রায়ের সাথে কথা বলছি। নমস্কার।
2: নমস্কার।
1: আপনার কত বিঘা জমি আছে?
2: প্রায় 12 বিঘা জমি আছে।
1: মানে 12 বিঘা জমিতে আপনি ধান চাষ করেন?
2: ধান চাষ করি।
1: তো কী কী ধানের চাষ করেন?
2: ধানের চাষ ধরেন উন্নত ফলনশীল ধান রঞ্জিত সাবান, বাদুর সাবান, স্বর্ণ সাবান, এর মধ্যে থেকে কোনো বছর রঞ্জিত সাবান করি, কোনো বছর বাদুর সাবান, এভাবে ক্ষেত করি।
1: মানে প্রত্যেকটা ধান প্রত্যেক বছর করেন না?
2: না, প্রত্যেক বছর করি না, একটু বদলি চেঞ্জ করে ধানটা ক্ষেত করতে হয় ম্যাডাম।
1: এর কারণ কি?
2: এর কারণ এক লাগাতার এক বা 2 বছর 3 বছর একই জমিতে একই ধান ক্ষেত করলে হয়তো ফলন একটু মানে কমে আসে। এর জন্য এই বছর করলাম রঞ্জিত সাবান বা লাগাতার 2 বছর করলাম, পরের বছর এটা বদলি করে বাহাদুর সাবানটা করলাম। এইভাবে করলে ফলনটা একটু ভালো হয়।
1: তো আপনারা কীভাবে ধান চাষ করেন, মানে ধান চাষের পদ্ধতিটা যদি বলে?
2: ধান চাষ দেখুন, প্রথমে হালি চারা তৈরি করি, এরপরে 20-25 দিনের পরে মূল জমিতে রোপণ করি, রোপণ করে লাইন লাইনে রোপণ করি, তারপরে এটাতে সার দিতে হয়। এক বিঘাতে SSP যেটা SSP 16 কেজি, পটাশ MOP যেটা 4 কেজি, ইউরিয়া 4 কেজি, তারপরে ইউরিয়া ইন্টারক্রপ ইউরিয়া আবার চাপান সার হিসাবে আবার 2 বার দিতে হয়। 3 মাস, 1 মাস রোপণের 1 মাস পরে আরও 4 কেজি, আর 2 মাস পরে আরও 4 কেজি, টোটাল 12 কেজি ইউরিয়া দিতে হয় ম্যাডাম। তাই এর জন্য ধানের ফলনটা ভালো হয়।
1: তো ধান চাষ করার আগে যে জমিটা তৈরি করেন সেটা আপনারা লাঙ্গল দিয়ে করেন না আপনাদের পাওয়ার টিলার আছে?
2: না, বর্তমান যুগে তো উন্নত মানের চাষ পাওয়ার টিলারও আছে বা ট্রেক্টারও আছে, এটা দিয়ে আমরা চাষ করি।
1: মানে আপনাদের নিজস্ব আছে?
2: নিজস্ব আছে, আমাদের FPC-তেও আছে বা গ্রামেরও আছে, আমার নিজস্ব একটা আছে পাওয়ার টিলার, এটা দিয়ে ক্ষেত করি। তারপরে দুবার বা তিনবার চাষ করতে হয়, চাষ করে তারপরে জমি তৈরি করে ধান রোপণ করতে হয়।
1: তো মূল জমিতে আপনারা গোবর সার ব্যবহার করেন না?
2: গোবর সার করি ব্যবহার, ধরেন গোবর সার তো অতিরিক্ত পাওয়া যায় না, তারপরেও বিঘাতে ধরেন 5 কুইন্টালের মতো গোবর সার আমরা ব্যবহার করি, 5 কুইন্টাল।
1: তারপর যখন মূল জমিতে আপনারা ধান

0: রোপণ করলেন, রোপণের পর কি কি যত্ন নিতে হয়?
1: রোপণের পরে, ধান রোপণের পরে ঠিকমতো জল রাখতে হয়, যেমন জল প্রথমে একটু জল 1 ইঞ্চির মতো রাখতে হয়, তারপরে একটু বেশি এভাবে। আর আগাছা নিয়ন্ত্রণ করতে হয় সময়ে, বা তারপরে যদি কোনো পোকা মাকড়ের আক্রমণ যদি দেখা দেয় তাহলে এটাও রোধ করতে হয়।
0: কি কি পোকার আক্রমণ দেখা দিতে পারে?
1: পোকা ধরুন রোপণের, যখন ধানটা রোপণের পরে প্রায় 15-20 দিন পরে যখন ধানটা সবুজ রঙের হয়ে যায়, তখন একটা পোকা সাদা মাছি ওটার আক্রমণ হয়, তারপরে মাজরা পোকার আক্রমণ হয়। এটার আক্রমণ হলে এটা রোধ করতে হয়। এই মাজরা পোকা
0: কীভাবে রোধ করেন?
1: এটা ধরুন ধরুন অনেক তো কেমিক্যালও আছে, বা আমরা গ্রামাঞ্চলেও এটা নিম পাতা বা নিমোসিন একটা তৈল আছে, ওইটা দিলেও রোধ করা যায়। বা আর বাজারে আরও রগর প্লাস আছে, বা ইয়ে রগর প্লাস বা এই উস্তাদ, এটাও সময় সময় ব্যবহার করতে
0: করি। এই ব্যাপারে আপনারা ধরুন কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নেন?
1: এটা আমরা সবসময় কৃষি বিশেষজ্ঞের পরামর্শ, বা আমাদের যে ব্লকে যিনি আছেন, যে গ্রাম সেবক বলা হয়, BLW বা অ্যাসিস্ট্যান্ট যেমন ইন্সপেক্টর আছেন অনিল নাথ, ওনার সবসময় আমরা পরামর্শ পেয়ে থাকি টাইম টু টাইম। উনি আমাদেরকে মানে বিশেষভাবে পরামর্শ দিয়ে থাকেন, ওনার পরামর্শভাবে আমরা এই ফসলের পরিচর্যা করে থাকি।
0: ওরা এসে আপনাদের ফসল পরিদর্শন করেন?
1: হ্যাঁ, পরিদর্শন করেন। ওরাকে মানে জানিয়ে দিলে ওরা আসে আমাদের, এই ওরা পরামর্শ আমাদেরকে পরামর্শ দিয়ে যান, অসুবিধা হয় না।
0: জল প্রয়োগের, ধানে যে জলের তো প্রয়োজন আছে, তো জল প্রয়োগের আপনাদের সুবিধা আছে?
1: জল প্রয়োগের তো সুবিধা আছে মোটামুটিতে। এখন তো যখন কোনো বছর তো বৃষ্টি হয় না, তখন জল প্রয়োগ করতে হয়, মানে কোনো জল প্রয়োগ না হলে তো এই ধানের চারাটা শুকিয়ে যায়। তো সব বছর জল প্রয়োগ করতে হয় না, কোনো কোনো বছর এবুল বৃষ্টি হয়, কোনো কোনো বছর মানে জল প্রয়োগ এক্সট্রাভাবে করতে হয়।
0: তো আপনাদের এদিকে যেটা বন্যা প্রবণ এলাকা?
1: না, বন্যা তো আমাদের দিকে হয়তো আগে আগে ছিল, বর্তমানে আমাদের যে সোনাই নদী একটা ড্যাম হওয়াতে আর বন্যার এই ইয়েটা নাই, বিশেষভাবে বন্যা হয় না, কম হয়।
0: মানে আমরা গত 2 বছর আগে যেটা খুব বড় বন্যা হয়েছিল, তখন আপনাদের ক্ষেত নষ্ট হয়নি?
1: না, তখন নষ্ট হয় না, কিছু কিছু নিচা জায়গায় নষ্ট হয়, মানে সব ক্ষেত নষ্ট হয় না, যারা নিচা কিছু জায়গা আছে নালার কিনারে বা এগুলা নষ্ট হয়, সব জমি নষ্ট হয় না। আর আর আমরা যেটা সাবান, ওই রঞ্জিত সাবান যেটা, ওটা জলে ডুবলেও ওটা ক্ষতি হয় না, আবার দান হয়ে যায় এটা সাবানটা।
0: এটা বন্যা সহনশীল ধান?
1: বন্যা সহনশীল ধান,
0: বন্যা হলেও এই ওরা মাটির নিচে বেশ কিছুদিন থাকতে পারে,
1: 17 দিন পর্যন্ত ওরা বেঁচে থাকতে পারে। ওই সাবান যেটা রঞ্জিত সাবান বা স্বর্ণ সাবান বা বাদুর সাবান, ওই ধানটা জলের নিচে 17 দিন অবধি থাকতে পারে এই ধানের চারাটা।
0: তো ধান খেতে আর কি কি যত্ন নিতে হয়?
1: ধান খেতে বিশেষ করে ওই আগাছা নিয়ন্ত্রণ করতে হয়, বা পোকামাকড় এটা করতে হয়, আর তো বিশেষ করে যত্ন নিতে হয় না। জল মৌয়া পোকার আক্রমণ হয়, তখন যখন ধানটা ওই যে ফুটে বের হয় তখন মৌয়া পোকার আক্রমণ হয়, তখন এটা মৌয়া পোকার জন্য এই কীটনাশক ব্যবহার করতে হয়। বা কোনো এখন আমরা কীটনাশক ব্যবহার খুব কম করি, এটা ওই যে নিম পাতা বা গোমূত্র, হ্যাঁ, বা ওই যে আর একটা বাটি বলে ওর পাতা শিয়া, ওইটা রসটা স্প্রে করলেও নিয়ন্ত্রণ হয়ে যায়। আচ্ছা, ওই মানে এখন কেমিক্যাল তো বিশেষ করে পাওয়া যায় না, আর আমরা কেমিক্যালের এটা আমরা একটু বাদ দিতেছি দিয়ে, এখন আমাদের যে লোকাল যেটা যে এটাই আমরা এখন
0: মানে নিজেরা তৈরি করে এটা ব্যবহার করি,
1: নিজেরা তৈরি করে ব্যবহার করি এটা।
0: মানে এটা মানে সবার জন্য ভালো।

0: ধানের জন্য মানুষের মানে খাওয়া ধানগুলো থেকে তো চাল হবে, ওটাই তো মানুষ খাবে,
1: ওটার জন্য ভালো হয়। এটা মানে সাইড এফেক্ট বা ক্ষতি সাধন হয় না এটা ব্যবহার করলে।
0: আগাছা নিয়ন্ত্রণটা আপনারা কিভাবে করেন, কোন মেশিনের সাহায্যে?
1: না, মেশিনের সাহায্য নিতে লাগে না, আগাছা আমরা নিজেরাই বা কোনো নিজেরাই বা লেবার লাগিয়ে এটা নিয়ন্ত্রণ করা যায়, বা উইটার আছে, সময়ে উইটারও ব্যবহার আমরা করি।
0: মানে এখন ধান খেতে অনেক সুবিধা হয়েছে, আগে যেরকম খুব কম দিনে এখন ধান লাগানো যায়, ধান কাটা যায়, সবকিছু মেশিনের সাহায্যে করা যায়,
1: সবকিছু মেশিনের সাহায্যে করা যায়, এখন অনেক সুবিধা হয়ে গেছে। আগেকার দিনে তো লাঙ্গল দিয়ে হাল চাষ করা অনেক দেরি হতো, এখন প্রায় যে ট্র্যাক্টর পাওয়ার টিলার গ্রামাঞ্চলেও আছে বা পাওয়া যায়, বা এটা ধান কাটার জন্য হারভেস্টার মেশিনও আছে, এখন এটা অসুবিধা হয় না, এখন এটা লেবার করছেও কম হয়।
0: এতে আপনাদের অনেক সুবিধা হয়েছে?
1: এতে আমাদের অনেক সুবিধা হয়েছে আগের থেকে।
0: মানে নিজেদের না থাকলেও ভাড়া হিসাবেও তো নেওয়া যায়?
1: হ্যাঁ, নিজেদের না ভাড়া হিসাবে নেওয়া যায়, ভাড়া মানে মোটামুটি একটা সীমিত। এফপিসি যেটা এটা পুরাপুর সম্পূর্ণ ভাড়া না দিলেও হয়, একটু সামান্য কম দিয়েও এটা নেওয়া যায়।
0: আর সরকারিভাবে কিছু রেহাই মূল্যে এটা পাওয়া যায়?
1: হ্যাঁ, সরকারিভাবে রেহাই মূল্যে পাওয়া যায় এটা, বা কৃষকে এটা নিতে চাইলেও সরকারের এটা ডিপার্টমেন্টের থেকে অনেক আছে, অ্যাডভার্টাইজ আছে, পাওয়া যায়, এটা অসুবিধা হয় না।
0: তো আপনারা যে ধান চাষ করছেন, যেগুলা উচ্চ ফলনশীল ধান চাষ করছেন, এগুলো কি ধরন মানে কিরকম ক্ষেত হয়, যে যে ক্ষেতটা হলো তাতে আপনারা কতটা ধান পান?
1: এটা ধরেন 8 কুইন্টালের মতো এক বিঘাতে, 8 কুইন্টাল 8.5 কুইন্টাল, বা কোনো কোনো কোনো ক্ষেত্রে যদি ভালোভাবে কোনো কোনো বছর 9 কুইন্টালের মতো হয়ে যায় এক বিঘাতে,
0: বিঘা প্রতি
1: 8 কুইন্টাল 8.5 কুইন্টাল 9 কুইন্টাল, এটা সব বছর সমান থাকে না, এটা ওয়েদারের উপরে ব্রিজ করে।
0: তো ওয়েদার কথা যখন বলছেন, তখন একটা কথা মনে হলো যে ওয়েদার রিপোর্ট এখন সব সময় কৃষকদের কাছে আসে, আপনারা কি সেটা পান?
1: পাই এটা আমরা পাই, আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এটা আমরা ওয়েদার রিপোর্টটা আমরা পাই।
0: তো ওই যে রিপোর্টটা পান, এতে আপনাদের কি সুবিধা হয়েছে?
1: এতে আমাদের এই রিপোর্টটা পাওয়ার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে, আমরা আগাম জানতে পারি যে কবে ঝড় তুফান বৃষ্টি হবো, এটা অবশ্য মিস হয় না এই রিপোর্টের, রিপোর্ট যেভাবে ওভাবে ওটা হয়,
0: মানে যেভাবে তারা রিপোর্টটা দেয় মোটামুটি এটা হয়
1: হয় এইভাবে সতর্ক আগে থেকে নিতে পারে।
0: এতে মানে আপনাদের যে লোকসানটা অনেকটা কমে,
1: কম হয়। ঠিক আছে,
0: আপনারা তো ধান তুললেন, তো আপনাদের তো ওই ধানের উপরই আপনাদের মানে বৎসরের যেটা আপনাদের সংসার পরিচালনা করতেন সেটা তো ওই ধানের উপর নির্ভরশীল, তো আপনারা কোথায় বিক্রি করেন?
1: ওই ধানটা আগে ধরুন 2 বছর আগে তো এটা গ্রামাঞ্চলে বা বিক্রি হতো না, অনেক রেটও কম পাওয়া যেত, বা এটা বহুত একটু অসুবিধা হতো কৃষকের, কিন্তু গত 2 বছর থেকে আমাদের এই ধান বিক্রি করার জন্য অনেক সুবিধা হয়েছে, ওই ডিপার্টমেন্টের সহযোগী আমরা ধানটা এফসিআইতে আমরা বিক্রি করতে পারি, এক প্রায় কুইন্টাল 2183 টাকা আমরা মূল্যে আমরা ওই এফসিআইতে বিক্রি করতে পারি। এই বছর আমাদের এই সেন্টারটা কাবুগঞ্জে এসে গেছে, কাবুগঞ্জে থাকার জন্য আমাদের ওই যে ধান নেওয়ার যেটা খরচ যেটা, হ্যাঁ, এটাও অনেক কমেছে, অনেক সুবিধা হয়েছে এখন বর্তমানে ধান যে বিক্রি করার জন্য, আমরা যে ধান যে ফলন করব কোথায় বিক্রি করব এই অসুবিধা আমাদের এখন আর নাই, এখন অনেক সুবিধা হয়ে গেছে ধান বিক্রি করতে হলেও।
0: মানে আপনারা বিক্রি করতে চাইলে যে আমরা কোথায় বিক্রি করব, বাজারে নেব, এইসব ঝামেলা এখন করতে হয় না?
1: এইসব ঝামেলা এখন করতে হয় না, এখন ওই আমরা এফসিআই তো ধান আমরা বিক্রি করতে পারি।
0: তো আপনারা কি যখন চাষবাস করেন, যেহেতু তো চাষবাসের আগে তো অনেক টাকা পয়সার দরকার হয়, তো আপনারা কোনো লোন পান, এরকম কিছু আছে?
1: দেখুন, ডিপার্টমেন্ট থেকে তো অনেক সময় বলা হয় যে কেসিসি লোন দেওয়া হবে, কেসিসি লোন।

0: কিন্তু আমাদের যে লোকেল ব্যাংকগুলো ওগুলা তো এটা সাপোর্ট করে না, এই জন্য আমাদের এত অঞ্চলের কৃষকরাও তো বা অনেক পিছনে আছে, যে বর্তমানে ক্ষেত কৃষি করতে হলে অনেক টাকা পয়সার দরকার আছে, যেহেতু উন্নত ফলনশীল বীজ কিনতে হলে পয়সা টাকা দরকার বেশি দাম। বর্তমানে ধান এক এক কিলো ধান বীজের জন্য প্রায় চল্লিশ টাকা দরে কিনতে হয়, এরপরেও ধরুন আরও অনেক খরচা আছে, ওই ট্র্যাক্টরের খরচা, রোপণের খরচা, কিন্তু এই টাকাটা তো যদি কেসিসি লোন পাওয়া যেত তো অনেক সুবিধা ওই এতে হইতো, কিন্তু এই লোনটা তো ব্যাংকগুলা লোকের ব্যাংকগুলা এটা সাপোর্টও করে না।
1: মানে আপনি বলতে চাইছেন যে একজন কৃষক চাষবাস করবে তার আগে তো তার অনেকটা টাকার প্রয়োজন, তো সেই টাকাটা যদি আপনার লোন হিসাবে পেতেন তাহলে খুব ভালো হতো।
0: হ্যাঁ, লোন হিসাবে খুব ভালো হতো, কিন্তু এই সুবিধা তো প্রকৃত কৃষক যারা ওনারা তো এটা পান না বা পাই না। আমরা যদিও ডিপার্টমেন্টে বলে বা গড় গড় কেসিসি দেওয়া হবে, যারা পিএম কিষাণ আছে ওরা কেসিসি মাস্ট এটা বাধ্যতামূলক পাবে, কিন্তু ব্যাংকে যখন যাওয়া হয় ব্যাংকে বলে না এরকম কোনো সিস্টেম নাই, আমরা এখন আমরা এটা দিব না বা বা রেখে যাও, রেখে গেলেও পরবর্তীতে কোনো ধরনের রেসপন্স পাওয়া যায় না। এটার জন্য যদি কোনো ডিপার্টমেন্ট থেকে যদি কোনো একটা সুবিধা হয় আমার অনেক কৃষকরা আরও উন্নত বা লাভবান হতো।
1: মানে আপনি বলতে চাইছেন যে সরকার থেকে যেটা বলা হচ্ছে দেওয়া হবে, কিন্তু আপনারা সেটা ব্যাংকের সহযোগিতা পাচ্ছেন
0: না, ব্যাংকে এটা সহযোগিতা পাওয়া যাচ্ছে না, ব্যাংক এটা এলাও করছে না এটাই। কিন্তু ডিডিএম স্যারও উনি ওই ব্লকে একটা মিটিংয়ে প্রোগ্রামে বলেছেন যে যারা পিএম কিষাণ আছে যে কৃষকের ওনারা বাধ্যতামূলক কেসিসি পাবে, করতে হবে, কিন্তু যারা নিতে চায় না ব্যাংকে বলবে তুমি দস্তখত দিয়ে এটা তোমার লাগে না বলে তুমি একটা সাইন দেও, কিন্তু এটা তো দূরের কথা, ব্যাংকে গেলে কৃষকরা ব্যাংকে গেলে কোনো ধরনের মানে এটা দেওয়া হবে বা বা দিব বা পরে দিব এ ধরনের কোনো কিচ্ছু পাওয়া যায় না, কোনো মতামত বা আমরা পরে দিব বা এখন না এক সপ্তাহ পরে বা এক মাস পরে, শুধু বলবে রেখে যাও। অনেক কৃষক আছে এখানে আমাদের এপিসিতে জড়িত আছে, অনেক কৃষকের ফাইল ডিপার্টমেন্ট থেকে ফাইল এনে ব্যাংকে মানে রেখে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কোনো একটা সুরাহা নাই। এটার জন্য একটু যদি কোনো ব্যবস্থা হয় আমরা অনেক উপকৃত হতাম আর কি কৃষক সমাজ।
1: এক কথায় কৃষি ঋণ পেলে আপনারা আপনাদের আরও সুবিধা হতো,
0: সুবিধা অনেক সুবিধা হতো, তখন আর কোনো ধরনের অসুবিধা হতো না। ওটাই উন্নত চাষবাস করতে হলে বা এটা কৃষকের বা অনেক অনেক অগ্রসর হতে পারতো কৃষকরা, কিন্তু এই ঋণটা যাতে
1: ঋণটা না পাওয়াতে আপনাদের এই অসুবিধা,
0: এই অসুবিধা ঋণটা না পাওয়াতে
1: যে কোনো চাষবাস করতেই টাকার দর
0: প্রয়োজন হয় প্রথমে, তারপরে চাষবাস।
1: চাষবাস করার পর তো আপনি টাকা পাবেন, কিন্তু আগে যে টাকাটা সেটা তো আসলে একজন কৃষকের হাতে থাকে না, ওরা তো মানে একদিকে বিক্রি হচ্ছে এদিকে সংসার তো চালাতে হয়
0: তারপরে এটা গ্রামের যে যারা মিডিল ম্যান আছে বা পাইকার তাদের কাছ থেকে ধার নিতে হয় বা ইন্টারেস্টে নিতে হয়, নিয়ে পরে ওই যে ফসলটা মানে কম দরে ওদেরকে দিতে হয়, এই জন্য কৃষকরা অনেক মানে ক্ষতির সম্মুখীন হয়। কৃষকরা অগ্রসর বা
1: উন্নতি অগ্রসর হতে পারছে না,
0: অগ্রসর হতে পারছে না এটাই।
1: ধান চাষ নিয়ে আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম, এবং আপনারা যে সব অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেটাও জানতে পারলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
2: আসলে এতক্ষণ বৈজ্ঞানিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধান চাষ নিয়ে প্রগতিশীল কৃষক মনতোষ রায়ের সঙ্গে একটি সাক্ষাৎকার শুনতেন। কৃষক ভাই বোনেরা, এবারে আমরা আসলে শুনব ফুলের লাভজনক চাষ নিয়ে কিছু কথা।
3: ফুল আমাদের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় উৎসব সমূহের অপরিহার্য অঙ্গ। ফুলকে উপহার হিসাবে

0: তুরা বা থোপা বিয়ের গাড়ি ঘর সাজাতে ব্যবহার করা যায়। তাছাড়াও ফুল থেকে সুগন্ধি তেল বের করে পারফিউম, আতর ইত্যাদি প্রস্তুত করা হয়। ফুলের ছাঁচের সহায়ে অনুপযোগী মাটিকেও সদ্ব্যবহার করে অতিরিক্ত উপার্জন লাভ করা যায়। অন্য শস্যের তুলনায় কম মাটিতে ফুলের ছাঁচ করে বেশি উপার্জন পাওয়া যায়। বর্তমান সময়ে সরকারি চাকরি পাওয়ার যা সমস্যা, তা নিবারণের জন্য ফুলের ছাঁচের দ্বারা শিক্ষিত বেকার যুবক যুবতীরা আত্মসংস্থাপনের রাস্তা গড়ে তুলে স্বনির্ভরশীল হতে পারেন। তাই বলতে পারি যে বর্তমান সময়ে ফুলের ছাঁচ শুধুমাত্র সৌন্দর্য বর্ধন বা চোখের জন্য নয়, বরং এক ব্যবসা হিসাবে গড়ে উঠছে। বরাক উপত্যকায় ফুল ছাঁচের উন্নয়ন তথা বাণিজ্যিকরণের জন্য প্রচুর সম্ভাবনা আছে। জলবায়ু, মাটি, ভৌগোলিক অবস্থিতি, যেমন ত্রিপুরা, মিজোরাম ও বাংলাদেশের সীমা, দক্ষ মানব সম্পদের উপলব্ধতা, পর্যাপ্ত মাটি ইত্যাদিয়ে এই অঞ্চলকে ফুল ছাঁচের জন্য সম্ভাবনাময় করে তুলেছে। ফুলের ছাঁচ মূলত কাটা ফুল, যাকে ইংলিশে বলে কাটফ্লাওয়ার, ফুলাস ইত্যাদি ফুলের ছাঁচ করে লাভান্বিত হতে পারেন। আমি আপনাকে একটা উদাহরণ দিই। জারবেরা ফুলের ছাঁচের জন্য প্রতি বর্গ মিটারে 9 থেকে 10টা ছাড়া লাগাতে পারে, আর তার জন্য খরচ হয় 100 টাকা ছাড়সহ, এবং তা থেকে আমরা 80 থেকে 100টা ফুল পেতে পারি। আর বর্তমান সময়ে বাজারে একটি ফুলের মূল্য হলো 5 টাকা, আর সেই হিসাবে এক বর্গ মিটার জারবেরা ফুলের ছাঁচ করে 400 থেকে 500 টাকা পর্যন্ত পেতে পারেন। হ্যাঁ, আর এইভাবে কৃষকরা বাণিজ্যিকভাবে লাভান্বিত হতে পারেন। কিন্তু তা সত্ত্বেও কৃষক ভাইরা আশা অনুরূপভাবে ফুল চাষের জন্য আগ্রহী নয়। ফুলতা আদি হল মূল প্রতিবন্ধকতা, যার জন্য কৃষক ভাইরা ফুল চাষের জন্য আগ্রহী নয়। ফুল চাষের প্রতি কৃষক ভাইদের আকৃষ্ট করার জন্য আমাদের বহুত ব্যবস্থা আছে। আমাদের আসাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে যেগুলো কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, ওখান থেকে ফুল চাষের উপরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিয়া হয়। তার উপরেও আমাদের জেলা কৃষি বিষয়ের যে কার্যালয়গুলো আছে, ওখানের সঙ্গে যোগাযোগ করলেও লাভ পাইতে পারে। সেই জন্য আমার অনুরোধ আমাদের কৃষক ভাইরা, যে আপনারা এই সুবিধাগুলি গ্রহণ করেন। ফুল চাষের জন্য মৌলিক আবশ্যকতাগুলি হল উপযুক্ত জলবায়ু, রোদ পড়া জায়গা, নিরোগী রোপণ সামগ্রী, উন্নত জাত নির্বাচন, মাটির প্রস্তুতিকরণ ও শস্যের পরিচর্যা। আর ফুল চাষের জন্য পাচন সার, পচা গোবর, কেঁচু সার ইত্যাদি যথেষ্ট। তথাপিও বিভিন্ন ফুলে চাষের জন্য নির্দিষ্ট মাত্রাতে ইউরিয়া, সুপারফসফেট এবং পটাশ আদি সার ব্যবহার করলে সুফল পাওয়া যায়। ফুল চাষের জন্য উঁচু রোদ পড়া জায়গা, বালি থাকা উর্বর মাটির প্রয়োজন। একটা জিনিস মনে রাখতে হবে যে কোনো কারণে যাতে জল জমা না থাকে তার দিকে নজর।
1: ফুল চাষ ভালো?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এখানে একটি কথা বলার আছে যে বিভিন্ন ফুলের চাষের জন্য বিভিন্ন রোপণ সামগ্রী দরকার। উদাহরণস্বরূপে চন্দ্রমল্লিকা ফুলের চাষ মাতৃগছ থেকে কচি ডাল কেটে তৈরি করা চারা বা কাটিংয়ের সাহায্যে করা হয়, তাছাড়াও ডাকারের সাহায্যে করতে পারি। এখানে একটি কথা মনে রাখা দরকার যে আমরা ব্যবহার করা রোপণ সামগ্রীগুলি নিরোগী হয়, যাতে আশানুরূপ ফুলের উৎপাদন পাওয়া যায়। আসাম কৃষি বিশ্ববিদ্যালয় যোরহাট তথা উদ্যান শস্য গবেষণা কেন্দ্র কাহিকুচি গুৱাহাটীতে বিভিন্ন জাতের ফুলের উন্নত রোপণ সামগ্রী পাওয়া যায়। তাছাড়াও কৃষি বিজ্ঞান কেন্দ্র বা জেলা কৃষি বিষয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখেন, কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক প্রযুক্তির এক উল্লেখনীয় অবদান হল প্লাস্টিক গৃহ। এই ঘরটি প্রখর রোদ, বৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি প্রতিরোধ করতে সক্ষম। প্লাস্টিক গৃহ তৈরি করা প্রারম্ভিক খরচ যদিও বেশি, প্রায় 19,000 টাকা প্রতি 100 বর্গমিটারের জন্য, কিন্তু তা থেকে আমরা সারা বছর উপার্জন পেতে পারি। আর এই প্লাস্টিক ঘরে কৃষক বন্ধুরা 5 বছর পর্যন্ত ফুল বা অন্য লক্ষ্য রেখে ড্রিপ জলসিঞ্চন ব্যবস্থার মাধ্যমে গাছের প্রয়োজনীয় জলের উপযুক্ত ব্যবহার করতে পারি। ফুল চাষে পোকামাকড় এবং রোগ প্রতিহত করতে

0: বাবে বিভিন্ন ধৰণে কীটনাশক ও ছত্ৰাকনাশক ব্যৱহাৰ কৰা হয়, তুলে ধ্বংস কৰে ফেলতে হয়। সময়মত অপতৃণ নিয়ন্ত্ৰণ কৰা বাঞ্ছনীয়, যাতে পোকা বা ৰোগ আশ্ৰয় নিতে না পাৰে। আৰু তাৰ সংগে ফুল চাষ কৰা জায়গাটি নিয়মিতভাৱে পৰ্যবেক্ষণ কৰা দৰকাৰ। বাকী উদ্যান শস্যৰ মতে ফুলে বিক্ৰয় ব্যৱস্থা আসামেও এখন সুবিধাজনক নয়। গুৱাহাটী শুক্ৰেশ্বৰ ঘাট হৈছে বৰ্তমান ফুলৰ মূল বজাৰ। আসামৰ জন্য প্ৰয়োজন হোৱা মুঠ ফুলে মাত্ৰ 35% স্থানীয়ভাৱে উৎপাদিত হয়, আৰু তাৰ বেছিভাগ অংশই কামৰূপ জিলাৰ হাজো অঞ্চল থেকে যোগান ধৰা হয়। তাই চাহিদা পূৰণৰ জন্য বাকী ফুল কলকাতা থেকে আমদানি কৰা হয়। ফুলৰ বজাৰৰ ক্ষেত্ৰত থকা এই অভাৱ যদি স্থানীয়ভাৱে আমরা পরিপূর্ণ করতে পারি, তাহলে আর্থিকভাবে রাজ্যকে উন্নতি করার সঙ্গে নিজেও লাভবান হতে পারি। গ্রামীণ মহিলা সকল নিজের পরিবারের দৈনন্দিন কাজ করা ছাড়াও অবসর সময়ে ফুলের সাজ করে স্বাবলম্বী হতে পারেন। আত্মসহায়ক গোট বা এনজিও গঠন করে ফুলের সাজ করতে পারি। উদাহরণস্বরূপে কোকৰাঝাৰ জিলাৰ মাইনো অৰ্কিড গ্ৰ ছচাইটি নামক এটি আত্মসহায়ক গোট আছে, যে অৰ্কিডৰ চাষ কৰে, আৰ্থিকভাৱে লাভান্বিত হোৱাৰ ছাড়াও পৰ্যটনে সহায় কৰে আছে। কামৰূপ জিলায়ো অনেক আত্মসহায়ক গোট আছে, যাৰা ফুলে চাষ কৰে সফলভাৱে সফলতাৰ মুখ দেখিছে। চৰকাৰী ব্যৱস্থা নিশ্চয় আছে। ভাৰত চৰকাৰ ফুল চাষৰ উন্নয়নৰ জন্য বিভিন্ন ধৰণৰ প্ৰকল্প হাতে নিয়েছে। তার ভিতর উত্তর পূর্ব রাজ্য ও হিমালয়ান রাজ্য সমূহের জন্য নেওয়া উদ্যান শস্য অভিযান, যাকে ইংলিশে বলে হর্টিকালচার মিশন ফর নর্থ ইস্ট এন্ড হিমালয়ান স্টেটস নামক একটি প্রকল্প ফুল চাষের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। মুক্ত অঞ্চলের ফুল চাষের পরিধি বাড়ানো, ফুলের রক্ষণশীল চাষ, আদর্শ ফুল চাষের কেন্দ্র ও কৃষক ভাইদের প্রশিক্ষণ দেওয়ার সঙ্গে আর্থিক সাহায্য দেওয়ায় এই প্রকল্পটির মূল উদ্দেশ্য। আর এই প্রকল্পের অধীনে গুণগত রোপণ সামগ্রী, সবুজ গৃহের নির্মাণ, ড্রিপ জলসিঞ্চন আদি প্রদান করার জন্য কৃষক বন্ধুরা লাভান্বিত হচ্ছেন। এই সুবিধা নেওয়ার জন্য কৃষক ভাইরা জেলা কৃষি বিষয়ের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও নেটফি, নাবার্ড, এপিডা এবং ন্যাশনাল হর্টিকালচার বোর্ড আদি সংস্থাগুলি থেকেও কৃষক বন্ধুরা আর্থিকভাবে সাহায্য নিতে পারেন। তার উপরেও আসাম সরকারের অধীনে চলে থাকা নিয়োগ সৃষ্টি অভিযানে ফুলের সাজ বা নার্সারি করার জন্য আর্থিক অনুদান দেওয়ার ব্যবস্থা আছে। ফুল চাষের জন্য উপযুক্ত মাটি চিনাক্ত করে উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে ফুলের বিক্রয় কেন্দ্রের সুব্যবস্থা করতে হবে। উৎপাদিত ফুলের জন্য জেলাভিত্তিক সংগ্রহ কেন্দ্র স্থাপন করতে লাগবে। প্রত্যেক শহরে ফুলের খুচরা বিক্রয় কেন্দ্র খোলার উপরে গুরুত্ব দিতে হবে, যাতে কৃষক ভাইরা খুব সহজে তাদের উৎপাদিত ফুল বিক্রি করতে পারেন। বিভিন্ন স্থানে গঠন হওয়া এসএইচজিগুলি ব্যাংকে ঋণের সুবিধা গ্রহণ করে ফুল চাষে আত্মনিয়োগ করতে পারেন। তাই আমি আশা করছি যে ফুল চাষকে জীবিকা হিসাবে গ্রহণ করে কৃষক ভাইরা উপকৃত হওয়ার সঙ্গে আত্মনির্ভরশীল হতে পারে।
1: নিশ্চয়ই।
2: কৃষক ভাই বোনেরা, আপনারা শুনলেন যে বরাক উপত্যকায় কিভাবে ফুলের লাভজনক চাষ করা যেতে পারে এবং এই কাজ করে কিভাবে আপনারা আয় করতে পারেন এবং আত্মনির্ভরশীল হতে পারেন। আশা করি এই কথিকায় বলা কথাগুলো এবং পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে এবং আপনারাও এই পেশাকে বেছে নিয়ে, যদি ইচ্ছে করেন তাহলে এই পেশাকে বেছে নিয়ে নিজেদের পরিবারের ভরণ পোষণের সংস্থান করতে পারবেন। আজকের চাষাবাদের কথা অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। আগামী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার আশা নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

শুনলেন চাষাবাদের কথা অনুষ্ঠানটি। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শঙ্কর মহাদেবন ও চিত্রার দ্বৈতকণ্ঠে 13B ছবি থেকে।

শুনলেন চাষাবাদের কথা অনুষ্ঠানটি। আকাশবাণী শিলচর, শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। প্রথম গানটি শঙ্কর মহাদেবন ও চিত্রার দ্বৈতকণ্ঠে 13B ছবি থেকে।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানে। এবারের গানটি শুনবেন হরিহরনের কণ্ঠে, 1947 আর্থ ছবি থেকে।

0: এতক্ষণ হিন্দি ছবির গান গানের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী শিলচর। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 7:34। এখন প্রথমে বাংলায় জাতীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে ও তারপর আঞ্চলিক সংবাদ আমাদের কেন্দ্র থেকে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের ওপর জোর দিয়েছেন। তিনি আজ পাঁচ দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন, পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়ার সংকট সমাধানে ভারতকে আরও বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার স্বার্থে ভারত অংশীদার রাষ্ট্রগুলির সঙ্গে মিলিতভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আরজিকর কাণ্ডের তদন্তে গাফিলতির দায়ে পদস্থ তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে বিচারপতিদের পুলকার চালু সহ একগুচ্ছ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালীর মধ্যে দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচলের প্রতি ভারতের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি ও খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে হরমুজ প্রণালীর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। আবুধাবিতে সংযুক্ত আরব আমিরশাহীর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রধানমন্ত্রী মোদী আজ সংযুক্ত আরব আমিরশাহীর ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানান। তার পাঁচ রাষ্ট্র সফরের প্রথম গন্তব্য হিসেবে প্রধানমন্ত্রী আমিরশাহীর নেতৃত্ব ও জনগণের প্রতি ভারতের সংহতির কথা তুলে ধরেন। বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর শ্রী মোদী উষ্ণ অভ্যর্থনার জন্য ইউএইর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান। একটি সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেছেন, জ্বালানি বিনিয়োগ এবং সরবরাহ শৃঙ্খল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে তিনি অত্যন্ত আশাবাদী। আবুধাবিতে পৌঁছানোর পর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। রাষ্ট্রপতি আল নাহিয়ান স্বয়ং তাকে অভ্যর্থনা জানান। প্রোটোকলের একটি বিশেষ নিদর্শন হিসেবে আমিরশাহীর আকাশসীমায় প্রধানমন্ত্রীর বিমান প্রবেশের সময় সেদেশের F-16 যুদ্ধ বিমানগুলি তার বিমানকে এসকর্ট করে বিমানবন্দরে নিয়ে আসে। সংযুক্ত আরব আমিরশাহীর সফর শেষ করে প্রধানমন্ত্রী তার সফরের দ্বিতীয় পর্বে গন্তব্য নেদারল্যান্ডসের উদ্দেশ্যে যাত্রা করেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ভারত আরও বড় ভূমিকা পালন করতে পারে। নতুন দিল্লিতে আজ সাংবাদিক সম্মেলনে আরাকচি বলেন, ইরানের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয়েরই সামরিক দিক দিয়ে সমাধান হওয়ার সম্ভাবনা নেই। তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তা করতে ইরান প্রস্তুত রয়েছে। বর্তমানে হরমুজ প্রণালীর পরিস্থিতি অত্যন্ত জটিল। ইরানের বিদেশমন্ত্রী আরও বলেছেন, পশ্চিম এশিয়া সংকট সমাধানের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমঝোতা ছাড়া অন্য কোনো পথ নেই। তিনি স্পষ্ট বলেন, ভারতের পক্ষ থেকে যে কোনো গঠনমূলক ভূমিকাকেই ইরান স্বাগত জানাবে। ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে আব্বাস আরাকচি এখন দিল্লিতে রয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন যে, কার্যকর বহুপাক্ষিক ব্যবস্থার লক্ষ্য এগিয়ে নিয়ে যেতে ভারত তার সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে অনুষ্ঠিত 2026 ব্রিক্স বিদেশমন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে প্রকাশ্য অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকের ব্যাপকতা থেকেই বোঝা যায় যে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়টিকে সকলে কতটা গুরুত্ব দেন। তিনি আরও বলেন, আন্তর্জাতিক আর্থিক কাঠামো সংস্কার করাও এখন অত্যন্ত জরুরি। বৈঠকের ডক্টর জয়শঙ্কর ইরান, মালয়েশিয়া, উগান্ডা এবং কিউবার বিদেশমন্ত্রীদের সঙ্গেও দেখা করে কথাবার্তা বলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে তিনি জানান, ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেছেন। পশ্চিমবঙ্গে আরজিকর কাণ্ডে তদন্তে গাফিলতি, পরিস্থিতি সামলাতে ব্যর্থতা এবং নিহত তরুণী চিকিৎসকের পরিবারকে টাকা দিতে চাওয়ার অভিযোগকে সামনে রেখে তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ক্যাডার রুলস অনুযায়ী মুখ্য সচিবের তত্ত্বাবধানে

0: এবং স্বরাষ্ট্র সচিবের মাধ্যমে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে।
1: আমরা আজকে তিনজন আইপিএস কে সাসপেন্ড করছি, মিস্টার বিনীত গোয়েল, উনি এখন এডিজি রয়েছেন আইবিতে, আরো দুজন আইপিএস শ্রীমতী ইন্দিরা মুখার্জি এবং শ্রী অভিষেক গুপ্ত, এই তিনজনকে আমরা আজকে সাসপেন্ড করলাম।
0: এদিকে অভয়ের মা পানিহাটি কেন্দ্রের সদ্যজয়ী বিজেপি বিধায়ক বলেছেন, সমস্ত তথ্য প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি মেয়ের দেহ পুড়িয়ে দেওয়া সবকিছুর জন্যই দায়ী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ সর্বসম্মতিক্রমে তিনি অধ্যক্ষ নির্বাচিত হন। তাকে অভিনন্দন জানিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বহুদলীয় গণতান্ত্রিক পরম্পরা মেনেই বিধানসভা এগিয়ে যাবে। অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ বিধানসভার কার্যক্রমও সাধারণ মানুষের সামনে আরও স্বচ্ছভাবে তুলে ধরতে প্রশ্নোত্তর পর্ব, বিল, বাজেট, কলিং অ্যাটেনশন, জিরো আওয়ার এবং বিভিন্ন বিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করার জন্য নতুন অধ্যক্ষের কাছে আবেদন জানান তিনি। বক্তৃতায় সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলের গুরুত্বের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী থেকে। সুপ্রিম কোর্ট আজ জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে বিবিধ দিনগুলিতে অর্থাৎ মিসলেনিয়াস ডেতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা, বিচারপতিদের মধ্যে গাড়ি ভাগাভাগি করে ব্যবহার করা এবং রেজিস্ট্রি কর্মীদের জন্য বাড়ি থেকে কাজের ব্যবস্থা করা। পশ্চিম এশিয়ায় সংকটের প্রেক্ষাপটে জ্বালানি খরচ কমানোর লক্ষ্যে কেন্দ্রের যে বৃহত্তর প্রচেষ্টা চলছে, সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ তারই অনুসারী। সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে জ্বালানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিচারপতিরা সর্বসম্মতিক্রমে নিজেদের মধ্যে কারপুলিং ব্যবস্থা প্রচলনে উৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপে শীর্ষ আদালত রেজিস্ট্রি দপ্তরের প্রতিটি শাখা বা বিভাগের কর্মীদের 50% সপ্তাহে সর্বোচ্চ দুদিন বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধি প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু বলেছেন যে পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে বিশ্বজুড়ে যখন জ্বালানির দাম আকাশচুম্বী তখন ভারত তার ব্যতিক্রমী অবস্থান বজায় রেখেছিল। সামাজিক মাধ্যমে মন্ত্রী বলেন, বহু দেশে পেট্রোল ও ডিজেলের দাম 20% থেকে প্রায় 100% বৃদ্ধি পেলেও ভারত এই পরিমাণ পেট্রোলে মাত্র 3.2% এবং ডিজেলে 3.4% মধ্যে সীমাবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়া এবং আন্তর্জাতিক বাজারে চূড়ান্ত অস্থিরতা সত্ত্বেও সরকারি তেল কোম্পানিগুলি নাগরিকদের মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক চাপ থেকে রক্ষা করতে সপ্তাহের পর সপ্তাহ বিপুল ক্ষতি বহন করেছে বলেও তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পুড্ডাপাট্টিতে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট AMC এর কর্মসূচির আওতাধীন একটি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। এই উপলক্ষে সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, ভারতের আত্মনির্ভর ভারত এবং মেক ইন ইন্ডিয়ার প্রতিরক্ষা ভাবনার ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ একটি অন্যতম প্রধান স্তম্ভ হয়ে উঠেছে। সদ্য চালু হওয়া এই প্রতিরক্ষা প্রকল্পগুলি জাতীয় নিরাপত্তা জোরদার করবে, শিল্পক্ষেত্রে বিকাশ ত্বরান্বিত করবে এবং তরুণ প্রজন্মের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
2: ফিউজ জো হোতা হ্যায় ওয়া কিসি ভি গোলা বারুদ কা সবসে ইয়া ইম্পর্টেন্ট হিসসা হোতা হ্যায়, চাহে আর্টিলারি শেল হো, বম্ব হো ইয়া কোই ভি যুদ্ধ সামগ্রী হো, বিনা ভরোসেমন্দ ইলেকট্রিক ফিউজ কে সব বেকার হ্যায়। यहां बनने वाले अत्याधुनिक फ्यूज हमारी सेनाओं को ताकत देंगे और यह प्रोजेक्ट हमारी एमिनिशन मैन्युफैक्चरिंग में सेल्फ रिलायंस आत्मनिर्भरता का एक नया चैप्टर जोड़ेगा।
0: অনুষ্ঠানে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, রাজ্যের মন্ত্রীগণ, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রত্যেক সাংসদের বিদেশ সফরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক। এছাড়াও বিদেশে কোনো ধরনের আতিথেয়তা গ্রহণ করলে তা অবশ্যই 2010 FCRA আইনের মাপকাঠি অনুযায়ী হতে হবে। রিজিজু বলেন, আইনের চোখে সব ভারতীয় সমান এবং একই মানদণ্ড রাহুল গান্ধীর ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক শেষ হয়েছে। এই বৈঠকের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দুই নেতাই দাবি করেছেন। তবে ইরান, তাইওয়ান সহ একাধিক বিষয়ে বিশ্বের দুই বৃহত্তম শক্তির মধ্যে মতপার্থক্য এখনও রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আগামী 26 মে কেরালামে প্রবেশ করতে পারে। যদিও কেরালামে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢোকার স্বাভাবিক নির্ধারিত তারিখ হল 1 জুন। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে

দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ আন্দামান সাগর এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রসরের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA নিট ইউজি পরীক্ষার নতুন দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 21 জুন এই পরীক্ষা নেওয়া হবে। বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র NTA এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া তথ্যের উপর পরীক্ষার্থী এবং অভিভাবকদের নজর রাখতে বলা হয়েছে। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ সন্ধ্যায় IPL ক্রিকেটের ম্যাচে চেন্নাই সুপার কিংস লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছে। লখনৌ টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছে। 11 ম্যাচে 12 পয়েন্ট সংগ্রহ করে চেন্নাই লীগ তালিকায় পঞ্চম ও সমসংখ্যক ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লখনৌ 10 দলের লিগের সবশেষে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হরমুজ প্রণালী দিয়ে অবাধে ও নিরাপদে জাহাজ চলাচলের প্রতি ভারতের সমর্থনের উপর জোর দিয়েছেন। তিনি আজ 5 দেশ সফরের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরশাহিতে একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি পশ্চিম এশিয়া সংকট সমাধানে ভারতকে আরো বড় ভূমিকা পালন করার অনুরোধ করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।

0: আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে পঞ্চতপা চৌধুরী। আজকের বিশেষ বিশেষ খবর হল, প্রবীণ বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারির আসাম বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ, 30 মের পূর্বে নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা শিক্ষক পদের তথ্য দাখিল করতে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশ, জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ এর আগামী 21 জুন চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে নাম ভর্তির জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট পুনরায় অনুষ্ঠিত করার কথা ঘোষণা এবং গতরাত থেকে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হওয়া সহ রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত। এবারে বিস্তারিত খবর। প্রবীণ বিজেপি নেতা তথা নবনির্বাচিত বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারি আজ আসাম বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী পাটোয়ারিকে শপথ বাক্য পাঠ করান। রাজ্যপাল গতকাল বিধায়ক চন্দ্রমোহন পাটোয়ারিকে 16 আসাম বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে নিযুক্তি দেন। স্থায়ী অধ্যক্ষ নির্বাচিত না হওয়া পর্যন্ত অস্থায়ী অধ্যক্ষ সভার কাজকর্ম পরিচালনা করবেন। উল্লেখ্য, আগামী 21 মে আরম্ভ হওয়া 16 আসাম বিধানসভার প্রথম অধিবেশনের প্রথম দিন অস্থায়ী অধ্যক্ষ নবনির্বাচিত বিধায়কদের পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। এরপর বিধানসভার নতুন অধ্যক্ষ নির্বাচন করা হবে। শাসক বিজেপি দল বিধানসভার পরবর্তী অধ্যক্ষ হিসেবে ভবানীপুর সর্ভোগ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাসকে মনোনীত করেছে। পেট্রোল ডিজেলের ব্যয় কর্তন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানানো আহ্বানের প্রতি সাড়া দিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাঁর কনভয়ের বাহনের সংখ্যা হ্রাস করেছেন। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিশ্বজুড়ে সৃষ্টি হওয়া তেল ও রান্নার গ্যাসের সংকটের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের তাদের কনভয়ের বাহনের সংখ্যা হ্রাস করেছেন। মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতি সাড়া দিয়ে জানান,
1: ৰাজ্যপালৰ পৰা আৰম্ভ কৰি আমাৰ প্ৰতিটো পৰ্যায়ৰ চৰকাৰী বিষয়া মন্ত্ৰীসকলৰ কনভয়সমূহ সৰু কৰা হ'ব। নিৰাপত্তাৰ দিশটোক বাদ দি এই গোটেই কনভয়খিনি সংখ্যা হ্ৰাস কৰিবৰ কাৰণে আজি আমি সিদ্ধান্ত লৈছো। মন্ত্ৰী হওক, অফিচাৰ হওক বা মুখ্যমন্ত্ৰী হওক, ৰাজ্যপাল হওক, সকলোৰে কনভয়বিলাক ডাউন চাইজ কৰা হ'ব এটলিষ্ট ফৰ নেক্সট 6 মান্থ। যোৱা বছৰৰ তুলনাত এই বছৰ অসম চৰকাৰৰ পেট্ৰল ডিজেল খৰচ, যিটো চৰকাৰে আমি গাড়ীত খৰচ কৰোঁ, ইট উইল বি কাট বাই 20% বাই ৰিডিউচিং টোল। আৰু 2-4 গাড়ী বেছিকৈ খৰচ নকৰি আমি চৰকাৰে যিমান টকাৰ তেল কিনে যোৱা বছৰৰ তুলনাত এই বছৰ আমি 20% ডিজেল আৰু পেট্ৰলত আমি কম খৰচ কৰিম।
0: এদিকে তেল কোম্পানিসমূহ পেট্রোল ও ডিজেলের প্রতি লিটারে 3 টাকা করে মূল্য বৃদ্ধি করেছে। রাজ্য সরকারের প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় পুনরায় শিক্ষক নিযুক্তি প্রক্রিয়া আরম্ভ করার জন্য তৎপরতা চালাচ্ছে। সে অনুসারে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয় সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের পত্র প্রেরণ করে নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা শিক্ষক পদের তথ্য দাখিল করার নির্দেশ দিয়েছে। আগামী 30 মে বা এর পূর্বে শূন্য শিক্ষক পদের তথ্যসমূহ নির্দিষ্ট পোর্টালে দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের অধীনে

2025 সালে 5550টি এবং 2026 সালে 4500টি প্রাথমিক শিক্ষক পদে নিযুক্তি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছিল। প্রাথমিক শিক্ষা সঞ্চালক সুরঞ্জনা সেনাপতি রাজ্যের সব জেলার জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকদের এই উদ্দেশ্যে পত্র প্রেরণ করেছেন। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী 21 জুন চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে নাম ভর্তির জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট পুনরায় অনুষ্ঠিত করার কথা ঘোষণা করেছে। সংস্থাটি পরীক্ষার্থীদের কেবল এনটিএ দ্বারা প্রকাশিত তথ্যের উপরই নির্ভর করার আহ্বান জানিয়েছে। এর পূর্বে গত 23 মে প্রশ্নপত্র ফাঁস হওয়ার জন্য নিট বাতিল করা হয়েছিল। নিটের প্রস্তুতির পর্যালোচনা চালানোর উদ্দেশ্যে গতকাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসগৃহে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উচ্চশিক্ষা বিভাগের সচিব, বিদ্যালয় শিক্ষা বিভাগের সচিব, জাতীয় পরীক্ষণ সংস্থার সঞ্চালক প্রধান, সিবিএসইর অধ্যক্ষ ও কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন এবং নবোদয় বিদ্যালয়ের আয়ুক্ত সহ অন্যান্য প্রবীণ আধিকারিকরা উপস্থিত ছিলেন। গৌহাটি হাইকোর্ট জুবিন গার্গের মৃত্যুর মামলায় অন্যতম অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিন আবেদনের ভিত্তিতে আগামী 22 মে মামলার কেস ডায়েরি দাখিল করতে আসাম সরকারকে নির্দেশ দিয়েছে। অভিযুক্ত পক্ষ ও সরকারি পক্ষের যুক্তি শোনার পর বিচারপতি মিতালী বরঠাকুরিয়ার বিচারপীঠ 22 মে জামিন আবেদনটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। সেই দিনই সরকারি পক্ষে মামলার কেস ডায়েরি দাখিল করতে হবে। আজ জামিনের শুনানিতে কলকাতা থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে অধিবক্তা রাজদীপ ব্যানার্জি অভিযুক্ত শ্যামকানু মহন্তের জামিনের সপক্ষে যুক্তি তুলে ধরেন এবং সরকারি পক্ষের হয়ে মহাধিবক্তা দেবজিৎ শইকিয়া অংশ নেন। শ্যামকানু মহন্তের আইনজীবী জামিন আবেদনটির ভিত্তিতে বেশ কয়েকটি আনুষঙ্গিক নথিপত্র শপথনামা আকারে দাখিল করতে আদালত থেকে অনুমতি চান। সে অনুসারে আদালত আগামী 18 মে অর্থাৎ সোমবার শপথনামা দাখিল করতে আইনজীবীকে অনুমতি দেয়। আজ আদালতে অনুষ্ঠিত এই শুনানিতে জুবিন গার্গের রহস্য জনক মৃত্যুর মামলার বিশেষ লোক অধিবক্তা জিয়াউড কামার সহ গরিমা শইকিয়া গার্গের হয়ে প্রতিনিধিত্ব করা আইনজীবীরাও উপস্থিত ছিলেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIRNews_শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। বরাক উপত্যকার তিন জেলায় গতরাত থেকে অবিরাম বৃষ্টিপাতের ফলে বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাছাড় জেলায় আজ অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বেশ কয়েকটি স্থানে কৃত্রিম বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের কয়েকটি সড়ক এবং আবাসিক এলাকায় জল প্রবেশ করার ফলে জনসাধারণ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। শিলচর শহরের লিংক রোড, সোনাই রোড, শিরংপুরটি, অম্বিকাপুরটি, চার্চ রোড, বিবেকানন্দ রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ শহরের অন্যান্য স্থানে কৃত্রিম বন্যার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়েছে। শহরের নিষ্কাশন ব্যবস্থার অভাবের কারণে এই জনদুর্ভোগ বলে নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে শিলচর পৌর নিগম ও রাজ্যের জলসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে লঙ্গাইখাল, ন্যাশনাল হাইওয়ে রোড ও সোনাই রোড এলাকায় নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে বলে আমাদের শিলচরের সংবাদদাতা জানিয়েছেন। এদিকে অবিরাম বৃষ্টিপাতের ফলে জেলার কাটিগড়া এবং বদরপুর অঞ্চলেও ভয়াবহ কৃত্রিম বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বিশেষ করে কাটিগড়া চৌরঙ্গি এলাকার বিস্তীর্ণ অঞ্চল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে জল প্রবেশ করায় হাজার হাজার নাগরিক সংকটে পড়েছেন। দীর্ঘদিন থেকে জল নিষ্কাশন ব্যবস্থার অভাবে অল্প বৃষ্টিতেই জল জমে যাচ্ছে বলে স্থানীয় জনসাধারণ ক্ষোভ ব্যক্ত করেছেন। পরে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দেবপ্রকাশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন। কাছাড় জেলার পূর্ত বিভাগের কাটিগড়া সড়ক ডিভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কাটিগড়া এলাকার একটি সড়কে ধস নামার ফলে যান চলাচল বন্ধ রয়েছে। পূর্ত বিভাগের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সড়কের ধস সরানোর কাজ চলছে। শ্রীভূমি জেলায় টানা বর্ষণের ফলে শ্রীভূমি শহর সহ বিস্তীর্ণ এলাকায় কৃত্রিম বন্যা সৃষ্টি হয়েছে। শ্রীভূমি শহরের বিভিন্ন সড়ক, বাজার সহ আবাসিক এলাকায় হাঁটু সমান জল জমায় জনসাধারণ চরম দুর্ভোগে পড়েছেন। এদিকে শ্রীভূমি শহরের থানা রোড এলাকায় বিদ্যুৎ পরিবাহী তার ছিঁড়ে পড়ায় সাদারসির রামনগর এলাকার বাসিন্দা মনতোষ দাসের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে বিধায়ক জাকারিয়া আহমেদ প্রয়াতের শেষকৃত্যে অংশ নেন এবং আগামী দিনে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হাইলাকান্দি জেলায় গতরাত থেকে টানা বৃষ্টিপাতের ফলে আজ স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে জেলার পাঁচগ্রাম থেকে মোকামকুটির যাওয়ার পথে সড়কে থাকা একটি আরসিসি সেতুর একাংশ ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানার অন্তর্গত সিদ্ধেশ্বর এলাকায় রেল লাইনের উপর দিয়ে ভূমিধসের ফলে
বরাক উপত্যকার রেল যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর ফলে বিভিন্ন স্টেশনে বহু যাত্রী আটকে পড়েছেন বলে জানা গেছে। রেল বিভাগের

0: পক্ষ থেকে ঘটনাস্থলে পৌঁছে ধস সারাইয়ের কাজ শুরু করা হয়েছে। জেলা প্রশাসন থেকে জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এসইউসিআই কমিউনিস্টলের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে একদিনের বৃষ্টিতে শিলচর সহ সহ কাছাড় জেলার কৃত্রিম বন্যা পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে সামান্য বৃষ্টিতে সাধারণ মানুষের ঘরবাড়ি, দোকানপাট এবং রাস্তাঘাট জলের নিচে তলিয়ে যাওয়ায় নাগরিক জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দলের পক্ষ থেকে প্রশাসনকে অবিলম্বে জল নিকাশী ব্যবস্থার স্থায়ী সমাধান করতে দাবি জানানো হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার পড়ছি। প্রবীণ বিজেপি নেতা চন্দ্রমোহন পাটোয়ারির আসাম বিধানসভার অস্থায়ী অধ্যক্ষ হিসেবে শপথ গ্রহণ। 30 মের পূর্বে নিম্ন ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা শিক্ষক পদের তথ্য দাখিল করতে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের নির্দেশ। জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ আগামী 21 জুন চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রমে নাম ভর্তির জাতীয় যোগ্যতা নিরূপণ তথা প্রবেশ পরীক্ষা নিট পুনরায় অনুষ্ঠিত করার কথা ঘোষণা। এবং গতরাত থেকে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল জলমগ্ন হওয়া সহ রেল ও সড়ক যোগাযোগ ব্যাহত। আঞ্চলিক সংবাদ শেষ হল। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী শিলচর আগামীকালের অনুষ্ঠান পরিচিতি আরও একবার পড়ছি। অমৃতবাণী সকাল 6:05, সকাল 6:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা, খেটে খামারে সকাল 6:30, মুক্তানাথ লোকগীতি গিয়ে শোনাবেন সকাল 6:35 ও বেলা 11:33 লোকগীতি শুনবেন শিবানী চৌধুরীর পরিবেশনায়। তাছাড়া দুপুর 2:30 সনাতন দাস ঠাকুরের কণ্ঠে এবং রাত 9:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শোনা যাবে। সুপ্রভাত সকাল 7:05, সকাল 7:20 দেশ বন্দনা, রবীন্দ্রসঙ্গীতের শিল্পী কবির সুমন সকাল 7:40 ও দুপুর 1:00, সকাল 8:50, বেলা 10:30, বেলা 12:00, রাত 7:15 ও রাত 8:20 হিন্দি ছবির গান শুনবেন। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন ওস্তাদ রশিদ খাঁর কণ্ঠে। সকাল 9:30 শুনবেন পার্থ বসুর সেতার বাদন। রাত 8:30 লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে দাদরা শুনবেন সিদ্ধেশ্বরী দেবীর কণ্ঠে ও দুপুর 2:45 শুনবেন শরৎ চট্টোপাধ্যায়ের গিটার বাদন। বেলা 10:00 শুনবেন বাংলা ছবির গান, বেগম আখতার ও মহেন্দ্র কাপুরের কণ্ঠে গজল শুনবেন বেলা 12:00। বেলা 11:30 আমার কথা অনুষ্ঠানে নিজের কথা বলবেন শর্মিলা বিশ্বাস। উত্তর পূর্বাঞ্চলীয় সঙ্গীতানুষ্ঠান বর্ণালী বেলা 12:30। দুপুর 1:15 আধুনিক গান শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। প্রবীণ নাগরিকদের জন্য প্রচারিত অনুষ্ঠান নানা রঙের দিন দুপুর 1:40 অনুষ্ঠানে রবীন্দ্রসদন মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মন্দিরা নন্দীর সঙ্গে থাকবে একটি সাক্ষাৎকার। বিকেল 5:05 মণিপুরী অনুষ্ঠান, ডিমাসা অনুষ্ঠান বিকেল 5:35, চাষাবাদের কথা সন্ধ্যে 6:45 অনুষ্ঠানে মাটি কেন পরীক্ষা করবেন তা নিয়ে বলবেন আশিস তরু পাল। রাত 8:00 শ্যামা সঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 সঙ্গীত শিক্ষার আসর, তারপরে শুনবেন দেশাত্মবোধক গান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আকাশবাণী শিলচর এখন মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনবেন উত্তমা পাল ও সহশিল্পীদের পরিবেশনায়।

মাটির গান অনুষ্ঠানে লোকগীতি শুনলেন উত্তমা পাল ও সহশিল্পীদের পরিবেশনায়। আকাশবাণী শিলচর। এখন লঘুশাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বিসমিল্লা খান ও সম্প্রদায়ের সানাইবাদন শুনবেন।

লঘু শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সানাই বাদন শুনলেন বিসমিল্লা খাঁ ও সম্প্রদায়ের পরিবেশনায়। আকাশবাণী শিলচর, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনবেন।

20 সাল বাদ ছবি থেকে এ গানটি শুনলেন। এবারে একটি গান জাল, ছবি থেকে হেমন্ত কুমারের কণ্ঠে।

বিভিন্ন ছবি থেকে হেমন্ত কুমারের গাওয়া গান শুনলেন। আকাশবাণী শিলচর। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কৌশিক কানাড়ার আগে খেয়াল শুনবেন মালিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে কৌশিক কানাড়ার আগে খেয়াল শুনলেন মালিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী শিলচর, আমাদের দ্বিতীয় অধিবেশনের আজ এখানেই সমাপ্তি। আগামীকাল প্রথম অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে সময় এখন